pini labang so ja mek long ko ppc ke rot ke par ju pon je ma labang so pu thak lam the che pa je mi da mek sna porpai program minute ke pleng lo te na litum kang do kar dom aluna ja mek ang deng long asan san alun arjuloi ji adun thu porpai program mi thongke prapho pleng lo te nirilam the ang deng long rubjili rohang pi ke than pon alam the nang litum arjuloi ji porpai program mi thongke pra sirke pleng lo te pinia sarlam the nang litum arjuloi ji porpai program mi plike pleng lo te কার্বি লুণবাৰী মেলোনা জাইমেক আং ডেং লং আসাম সোনা লুণ নাং লিটুম আৰ্জু লং ইকজি আদুন থু পৰফাই ট্ৰকচিৰা মিট কে প্লেং লুটে জিহুচু পুৰা জাইমেক নাং লিটুম আৰ্জু লং ইকজি পৰফাই ট্ৰকচিৰা মিট প্লি কে প্লেং লুটে কার্বি লুণচিটো আজাইমেক আং ডেং লং আসাম সোনা লুণ নাং লিটুম আৰ্জু লং ইকজি আদুন থু পৰফাই নেৰকেবৰা মিট থংকে প্লেং লুটি কার্বি লিরমিয়া লুনা জাইমেক আং ডেং লং সন সন লুনা লিটুম আরজু লং ইচি পরফাই সিরকে প্রামিত ক্রি ফ প্লেং লুটি হিন্দি লামার জানা লুনা জাইমেক আং ডেং লং সন সন লুনা লিটুম আরজু লং ইচি আদুন থু পরফাই সিরকে প্রামিত প্লিকে প্র ফ প্লেং লুটি থান পারে জাইমেক আং ডেং নাং লিটুম আরজু লং ইচি আদুন থু পৰফাই কেবৰা পৰফাই চিৰকেবৰা মিট ফ কেবৰা ফ প্লেং লুটে ৱেষ্টাৰ্ণ মিউজিক মতে ইংলিছ লুনা জাইমেক আং ডেং লং আচন চন লুনাং লিটুম আৰ্জু লং ইজি আদা পৰফাই কেবৰা মিট ক্ৰি ফ প্লেং লুটে তিৰিমাকাই জাইমেক নাং লিটুম আৰ্জু লং ইজি আদুন থু পৰফাই কেবৰা মিট থং কে প্লেং লুটে কাৰ্বি লুণবান আলুনা জাইমেক আং ডেং লং আচন চন লুন নাং লিটুম আৰ্জু লং ইজি আদা পৰফাই ক্ৰে চি প্লেং লুটে কাৰি ফাং চুপি আনিং আৰু অলাম থে নাং লিটুম আৰ্জু লং ইকজি আদুন থু চৰলি আছে আং টঙা যায় মেক নাং লিটুম আৰ্জু লং ইকজি পৰফাই কে থমৰা মিৰ প্লিকে পৰা ফ প্লেং লুটে গুৱাহাটী বেন কে পাচিতা কাৰ্বি যায় মেক নাং লিটুম আৰ্জু লং ইকজি আদুন থু পৰফাই প্লিৰা মি থং কে প্লেং লুটে ডিমাচা লিৰমি এলোনা যায় মেক আং ডেং লং আসন সন লুন নাং লিটুম আরজু লং ইজি পরফাই প্লিরামি প্লিকেবরা ফ প্লেং লুটে বড়ো লিরমিয়া লুনা জাইমেক আং ডেং লং আসন সন লুন নাং লিটুম আরজু লং ইজি আর্ডি গাংসাম পরফাই ফ প্লেং লুটে রং রোব জাইমেক নাং লিটুম আরজু লং ইজি আদুন থু পরফাই ফরামি থংকে প্লেং লুটে পিনিয়া সারলাম থে নাং লিটুম ইপি সার সো আবে ই ইক সো আবে আপু থাক নাং লিটুম আরজু লং ইজি আদুন থু পরফাই ফরামি থংকে প্রায় সি প্লেং লুটে কার্বি লুণবাৰী আলুনা জাইমেক আং ডেং লং আসন সন লুন নাং লিটুম আরজু লং ইজি আর্নি গাংসাম পরফাই ফরামি ফকে প্লেং লুটে লামজিরা জাইমেক নাং লিটুম আরজু লং ইজি পৰফাই ট্ৰকৰা পৰফাই ট্ৰক পেনাং লিটুম হিন্দী ঘাজালা লোনা জাইমেক আং

আদনথুয়ে সনকেনাং সৎ কাপাচিনী এলাম থে আর জিগথা ইলেকট্রিসিটি রুহিং আমি কেপন ইয়ারি এলং মে থর উর ঠেকলং পুলুটি কেপা মেপজিয়া ফান লাংচর ইক্রি আপ্রাংসি কে মেন সুইচলে ইংকের ইকনন লাংকে চর কে নাংলে কিসুং ফুয়েক দেবজি নাংলে রিজং সি লাংচাম্ব পুলুটি ইলেকট্রিক সুইচ অট ইকদেদ্রি নাংলে কিসুং ফোদেজি রিহিং আমি কেপাচেলিং জিয়া ফান পুরা কে ডাক্তার আরি পুথত ইংথুন থু ইগ্রি লাপুসন থাক থাক সি আকে নোটা সুইচ লাপেন কে ফুক টাং আপ্লা খাই হুই চেপারি দেং দে দেট নাংজি রিহিং আমি কেপন ই আনুজক আলং রিহিং আরি জাংলেন থেকলং পুলতে অত ইগ্রি লাপেন বাং কাপ্রে কাপান টাকা পাওত ইডেট

daddy John. Because he imposing long, jangling, do corn.

0: lake akaswani difu nangle tumchai me karjulong bom lake fm ben along pen megahertz phairu sirata upar sir cap la pen ke news on air append ta chai me nangle tum arjulong ikje adun thu chihu chupura chai me ang beng along role of aranyak NGO in wildlife and biodiversity conservation aputha sarlongjon teron alangliki aranya NGO along inut senior project officer lapen hudbang phandar teron angpong chuchuput archiklona
1: আফ্রাংসে রিডিও কার্যারাত অনফানস্তামে নিলিয়েন পেনসুরি সুরি নিঙ্কাং সামাকার্ডম পাজারিগল পিনিয়াজায় মেক চিঙ্কি চেথানপঞ্জি লাকে এনজিও আফু থাকলে চিঙ্কি চেথানপনলান লাসি আংতন পেন কাছিনি জি আফান পুরা ইনুত এনজিও ক্লেম্বাংফু আকেহাই সারলংজন তেরন আলাংলিকে আরানিয়াক এনজিও আলং সিনিয়র প্রজেক্ট অফিসার এগল লাসিনন আলাংলি ইস্তামে কাচফা তেং পেনন দা আকাশবাণী দিফু আসাহেম স্টুডিওরলো মাইক্রোফোন থেংনো সিদল তাংতে একেহাই নালিফান আফ্রাংসি রেডিও কার্যারাত দ আনপেন লাপেনকে আকাশবাণী দিফু আহিন বেনসামে সুরি সুরিয়া কার্ডম না পাজের এগল
2: কার্ডম লাপেনকে কার্বিয়াংলং হামফাং সিয়ারাত মন্তা নিলি সারলংজন তেরন হিন মন্তা কার্ডম না জিপি এগল লাপেনকে অল ইন্ডিয়া রেডিও রুম হান্তা পিনি লাপাংসু আমাইলং চিংকি জেথান যায় মেগলং নাং চফা পন পট লাং মন্তা সুরি সুরিয়া কার্ডম
1: তে একাই পিনি লিতুম চিঙ্কি চেথান পঞ্জি আথেপি লাপেন কেনা লিতুম এনজিও মেন্স তামে নিলি থান বা চিনি পনল লাসে একাই পেনা আনারাদা তুম মাতে আতগানো কেদো আরাদা তুমকে এনজিও কাচিনি নেলাং লাপসন্ত দো লাসে একাই নালি ফান ইসি কাচুনিং রি আলাম থেকে লাপুল এনজিও পুকে কুপিয়া ফান লাখাই নালি সলাং দো আরাদা ফান মাতে আতগানো কেদো লাপেনকে কাচিনি নিলাং আবাং ফু তুম ফান নালি থান বা চিনি পন একজিমা
2: নিলিমেন কে সারলং জন্তেরন বামু আলংলি কথা তেং নিলি আরণ্যক পুইসি আসং লং সে সাইক্লেম বোম আরণ্যক আসং লং নিলি এইট ইয়ার্স ল কামেক্লেম তং নিলি নন সিনিয়র প্রজেক্ট অফিসার আর পু পেনসি নিলি কামক্লেম বোম আদাক নন পামু অনাং দিয়ংকার জু এনজিও পাঠিকে কুপি মাপু এনজিও কারেং লগ আলাম আরেং লগ লাম পেন পুলোবতে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে সরকার সরকার পেন কচরাপ আবি আসং আর্লেং লাম্বেন পুদামলো বুটে আকিনবেন পুদামলো বুটে নন প্রফিট অর্গানাইজেশন বুদাব নন প্রফিট মানে আলি কাছু এন ইয়ে সং বলো আলি কাছু এন ইয়ে সং পু পুদামাথে বাংকে কসন সে রং আসর তুমফান কে রাব জিমা তাফান সে আডি ইপি কিন্তু কেলে আক্রমফান তাতে মেথাং জুং জুং আলি ফান মাথা দাম দি লাস্ট সে নন প্রফিট অর্গানাইজেশন বলো লাস্ট এনজিও বুটে দো পিক ইন্ডিয়া কায়ং দামে তারপরে তুমি কার্বি আংলং দামে পেনাঙ্গান এনজিও দো পুদাম বুটে জিরসং সং দেয় সন লো লাং লিম তা লাং লিম

0: আছে তুমি কাপে কাপে লাইন ডিপার্টমেন্ট মুখা ফরেস্ট ডিপার্টমেন্ট আপনকে সয়েল কনজারভেশন আর্ট এন্ড কালচার ডিপার্টমেন্ট সনক থাকছে এটুম লা কার্বি কালচারাল সোসাইটি এক্সেট্রা লাইন তুম বেনটা এটুম চিংকি যে থান বনব
1: চোরপার লখে নালি পুথ থান পাকলার পন্থু পথ নালি তুম সোলাং দোর আর ফান কেরেং জি ওয়ার সাই সে তামে পেনাং আন লাপেন কে সোয়ারলো তুম ফান সামে পেনা আন ওয়ার সাই থান পনলো মাতে পাকলেম পনলো পুসি নালি তুম থান পাচিনি পনলো তাংতে একে হাই পুথ নিলি নালি ফান কার্যু পন্থু কাং তুম গেল পহেলো এনজিও লা এনজিও কে নালি তুম দেত লাপুকালি প্রেক প্রেক এনজিও তামে কার্যু দুন লং লাপ সন্দ ও আনো তিন সামে ইলি তুম চিনি তাংতে আজাহাক এনজিও তুম বাং কে ক্লেম প পা বেং হয় মাতে কে ক্লেম পা জুজে আসন লাপসন্দ থেক দুন লং হালা তুম বাং কে কপিয়ে পথ মাতে কোসন সে
0: এনজিও লা নিলিতুম কে ক্লেম বম নিলিতুম এক্সপিরিয়েন্স এনজিও ক্লেম জি পুটা ফ্রান্সি কে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দুনাং জি
1: কালা
0: বা ফান্ডিং দুনাং জি লা লা লাসে ফান্ডিং কে দু ফান্ডিং নাং জি বলে তুম ফান্ডিং হনে প্লাই নাং পো ফান্ডিং এজেন্সিস দু ইতুম ন্যাশনাল দ দু ইন্টারন্যাশনাল দ দু আসো ফান্ডিং এজেন্সি তুম হাই তুম প্রপোজাল চ টক প্রপোজাল টক এন কা লাং নিতুম এপ্রুভ পো এপ্রুভ লুপ তে তুম হান নাং নাং ল্যাং বো তুম ইতুম লা ফান্ড তুম প্রপোজাল লং তুম পিপিসি ক্লেম জি মা লাম দে তুম টক জি এর বেন তুম পিপো সো টেং বা লং তুম না জু পো আসো টেং বেন ইতুম লাংলি তুমি নিং সামলো বটে তোমার ফান্ডিং নাবি আন্তামে নন বা মোনান নিয়া কারজু নন পিনিয়ার নি বিপর সে পেনাঙ্গান এনজিও তুমকে উনি দা তিমা কা সাকসেস দা তে আথে বাঙ্গা লাহেন ল ইলি তুম জং সি ইতুম ভিজন ব্যাং ইতুম কে ল্যাং ব্যাং জং সি বাতাই সি ভান চট বটে লাফু পো বাতাই সি ভান চট বাতাই সি আলি ভান চট বটে ফান্ডিং এজেন্সিস কে ডোপ পে পেঠিয়া দা ইতুম জং সি কন্টিনিউয়াসলি আরেং লগলাম বেম তে সাস্টেইন বা আরেং লাম পুদাম বটে ইতুম পাফুট প্লেপিন পেন জং সি আলি লং ওয়ে নাং জি বটে ইতুম মাং আজাহা নর্মস দো বা এমে থ্যাং কা চি পি নর্মস মাং ইতুম আরন মাং তুম যে ফলো নাং জি তাঙ্কা তুম ফান্ডিং নাং লিল লাস তাঙ্কা তুম চোদ্যাতে জুট কক লাং ল নন জুং জুং ভাঙ্গে নিয়া লি লং পো আন্দা মুই ফ্রাং ভাঙ্গে লাবাঙ্গে সাস্টেনেবল কালিদাত পোলা ভাঙ্গে লাসি জং সি ফিউচার ফান্তা তুম আলি চি লং ওয়ার নাং জি বুটে তুম মাসাপসো বাদুক চাচে বাদুক চাচে মাসাপসো মে থ্যাং ফান্তা লা রেজিস্টিভিটি ভাঙ্গে বি নাং জি আর না তেং চি ফলো রুবতে নাং লি পয়সা লং ল ফান্ডিং লং ল কাম বাং ক্লাম নাং পো ক্লাং ল পয়সা বাং দরে যা তাই মিনে কোপস দো সপন নাং কোপ প্রপোজাল পিসি আনসো সে ফান্ডিং ওয়ান জি আনতা লা সপন নাং লি কাম তা ক্লেম ক্লি বা ক্লাং ক্লি বুতে মু নাং লি ফান জং সে মু অডিটিং হরে বাং পাকলাং থাই বেদা তা দেখছ নাং লি গে তোয়ার বাং কে জুট কক পো
1: কালাং
0: লাসি নাং লি পু হক ইয়া হক নাং আন এনজিও তুম দো মানে কাম ক্লেম পো সামে পাচু নুন দে তে নি লি পুরাম দে কপিনিয়া থে দো তাই মানে তোরা দো কক থে বাট আন তামে ইতুম ফান জং সে নাং লব দে ফান্ডিং ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মাং কে ইতুম নাং সট থে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চে ম্যানেজ থে কে প্লাস বেস অন টাইমলাইন বা পর নাং পি টেং বেনে তুম লা ফান ইউটিলাইজ ফর মি থে কে তবে ফান চে পা ডট থে বুতে লাকে ইলি তুম মেথাং সে চক চিলো তবে মেথাং ফান তো বারে চিং হাফ সন লো
1: চোরপার লখাই নালি পুথত থান পাকলার পন্থু অপ তাংতে একে হাই নিলি পুথত নালি ফান আজু পন্থু লাং নালি কি নুত সোলাং দো রাদা ফান লাপেন কে মারাত মারেং নামপি নামদুর আসন আসন কাপ্রে কাপ্রে ফান্স তামে কাচিং হন পিক আজয় নে মাতে নালি কাচিং হন কে থে ও আজক সে নালি লাবাংসো এনজিও লং কাচপা অকদুন লাপুসন সে চিনি ল নিলি তুম মাতে নালি সামে লাপুসন কামা থা পেন সে লাবাংসো এনজিও লং কে কাচপা অকদুন ল তাংতে একে হাই লা এনজিও লং কাচপা অকদুন জিয়া ফান কে কুপিয়াসন মাতে কাচারলি বুনন কে থে গাসন লাপেন কুপিপিয়াসন সে কেনাং সট লস আকে হাই লাপেন কে এনজিও লং কাচপা অকদুন জিয়া ফান আরতা আফাই কে জং পন লাপুসন তা দম আকে
0: আরতা ফাই পুগাবে বন সামে এসন মাঙ্গে কিচারলি বম সমারন হান মাঙ্গে এনকারেজ রে আথে মাঙ্গে চারলি বম সমারন কে কিচারলি হিন জার ডি পিনাং জি
1: কালা
0: বন সামে জং সে কমাদ মে 18 ইয়ার্স অসো মার বা 18 ইয়ার্স এবাভ অসো মার জং সে কিচারলি তনেলো লাপেন কে হ্যাং কে ক্লেম ওভার সাইয়াবে লাপেন কে অসো ব্যাং অসন অসন কে ক্লেম ইন্টারেস্ট দু বুটে লাসন তুমকে নাই পাই দুম মে দাগে সনলাম লো বন সামে ইসি ক্রাইটেরিয়া দো এনজিও টিন সে আসাই কে দেং পন কাপড়ে কাপড়ে
1: কালা
0: লাপেন কে কিনাং সট কাপড়ে কাপড়ে নন নিলি তুম এনজিও সং কে লাকে ওয়াইল্ড লাইফ বা বায়োডাইভার্সিটি কনজারভেশন হিন সন থাক থাক সি কাপড়ে কাপড়ে এনজিও দো অসো মারুম হান কে ল্যাং কে ল্যাং চারি আজহা এনজিও দো লা স্কুল মানে লা অসো মারুম কি চারলি হিন সুইন আডি পিপন না দো সন থাক কে আজহা তুম কে লা সোয়ারলু তুম হিন ওমেন এম্পাওয়ারমেন্ট বুক লাই হিন ক্লেম দুম দা দো লাসি এনজিও টিন সে আসাই কাপড়ে কাপড়ে দো লাসি সন থাক সি রিকোয়ারমেন্ট টা কাপড়ে কাপড়ে দো জং সি বিচারলাম ক্রাইটেরিয়া বা কেনাং সট আতেন চে তন্তি উঠে গোপি চে মানবো মা বলাম লহে জং সে কুমাদ মে ভান আমনিত বাংকে কেচারলি কে জুলজি আলাংলি ভান কে পালুদ দাম বাংকে হা রং লং সোয়ারলু জুম ভান সি ল্যাং চারি নাই লা চে তন্তে দে লাসি কেচারলি হিন পেন কে ক্লেম হিন তা কাচে তন দু নাং জি
1: কাচারলি কপি মা কাচারলি পন আসন থত সি আসাই সে তামে আলাং কাচারলি আসন কে থেক আসন চিনি আসন আন আহিন সি পেক পনাং পো
0: পেক পনাং পো লাং দাম লো বুতে হোমেন থান বম পেনাং আন এনজিও তুম কে সাই কাপড়ে কাপড়ে লাসে সোনাক থাক সি কেচারলি তা আবার সাইড ও তুম চংবাই নাং জি যেন আজহা তুমকে লা হেলথ হেলথ পুথাক পেনাঙান এনজিও তুম দো হেলথ পুথাক লা সাই কে ক্লেম সোন থাক সি হেলথ রিলেটেড এনজিও নাং বা কেচারলি তা হেলথ রিলেটেড নাং পো লা পেন কে সোন লা এটুম নন কাজিরঙা ওয়ার্ল্ড

লাকে আকাশবাণী ডিফু নালে তুমজা মে কার্জুলং বম লাকে এফ এম বেন লং পেন মেগাহার্স ফারুই সিরাতক বর সির কেপ লাপেন কে নিউজ অন এয়ার এপেন দা জাইমেক নালে তুম আর্জুলং ইকজি আদন্থু কার্বি লিরমিয়ালো না জাইমেক আং ডেং লং সনসন লোন আর্জিক লো না তদাংটে আপ্রাংসি বারে রং ফারপি কিলুন আহুটলে নংটাং লোটে ততাংতে আর্জিক সিনা

নোনের জং নং লিতু মঙ্গল সিং মঙ্গল রংপি কিলোনা লুন আর্জুলং ইত্যাংল লাকে আকাশবাণী দিফু নং লিতুম জাইমে কার্জুলং বম লাকে কার্বি লিরমিয়ালুন আজাই মেগাংদে তাতাই তেলা বাংস আজাই মেগাংদে লংপিনি কেরত কেপা দু সিলুন অদ্রি ক্লোনা মঙ্গল সিং ক্রো কিলুন চেপাতে মির গুলাপ তাতাংতে লবাং সলুন আর্চিক সেনা।

লাকে আকাশবাণী দিফু আদুন্থলুন আর্জিগ্লোনা পরদেশ লামার জান পেন আলুন কিলুন বাং হরিহরণ কবিতা কৃষ্ণমূর্তি শঙ্কর মহাদেবন আলুনলাম থেকে আই লাভ মাই ইন্ডিয়া তো তাংতে আর্জিক সিনাং।

তেরে নাম লামারজান পেনলুন অর্জিগ্লুনা আলুন কিলুন বাং উদিত নারেন লাপেন আলকায়াগনিক আলুন নালাম থেকে ওরনি ওরকে নাচু ততাং টেলা বাং সলুন অর্জিক সেনা।

0: chithap atum tami kangni dora teng pensi chithap nang po amuni ra phai jong si ong o la pente kevek mate kachithap atum ta kasiksak dokok po la pente arona teng pen sitami adai mate fine tami pinang kok po la pen kevek atum sitami phone sitami chingki voi pen ke vek ponang ne la puson si ili tum aron kipi pon teng pen kroi pon lo te thangnat kasik sak sitami avidet po athema ili tum aron kar kan pen ili tum munir tum accident mate kaching koi pen chotta kali marat mareng api tum pen sitami kachire akinang sot ili tum hemkonglong ke vek mate kachehelat pen la pen kachini akinang sot nai alam the laki ইলি তুম তোবার কাছে দাম মাতে কাছে হেলাত লাগে ইলি তুম কাছে দাম নাং জিয়া তেং পেনসি দাম নাং পো লালোতে থাংনাত আকিসুং লাপেন হেমকংলং কাছে তং লাপুসন সিতামি ফোফেল লাসি ইলি তুম হেমকংলং বেগব মাহুত ফোন লাপেন এয়ারফোনস লাহাই সিতামি চেথন নাংনে হেমকংলং বেগব মাহুতকে কাইকেতা ইদুং এরাই চেরক টক্সি কেমে লাপেনতে ইলি তুম হেমকংলং কাচে হেলাত কেপাসাং লাপেন আফি দুন ব মাহুত সিতামে কাইকেতা আদাক বিনাংজি লালোতে কাচিং কয় কাচে তং লাপেন লাপুসন আবেল লাপেন কাইকেতা ইলি তুম হেমকংলং চেলাংনাংজি পিপিয়াসন জি কাহিনু দোমা মো কাহিনু কে দো পেন কাচিং কয় পেন সিতামে জগপন পো কেচেং পেন জংসি ইলি তুম চেলাং পন পা মিলোতে লাসি ইলি তুম লাপুসন কিসুং পেন চেপাচক জি পুলোতে আরন কি পিপ নতেং পেন ক্রয়পনসি কেমে পার জি লালোতে কাচিং কয় লাপেন কাচে তং লাপুসন পেন সিতামে ইং আর পন পো লাসি ইলি তুম কাছে থানং জি আলাম ব্যাংকে দুইক পিকলাং বন সিতা আপরালাম দুইক কক পট মো আর্নিকা প্রেগলে চিংকি চেথান পন থুলু নাং লাসি পিনিয়া জায় মেক আপুথাকে নীলি লাপুয়ানসি ইংটনিক কগল লাসি কাদু কাবে রেডিও কার্যুপ্রং আরাত দোয়ান ফান্তা মে দমি থাক মে পিনিয়া জয় মেকে লাপুয়ানসি ইংটনিক কগল কার্ড
1: ননে জনালি তুম থান পারে যায় মেক আং দেয় লং ট্রাফিক রুলস মতে আর আপুথাক রূপজিলি দিপি কেথান পন নাং লিতুম আর্জুলং ইতাংলং লাকে আকাশবাণী ডিফু আদুন্থু ইংলিশ আলু নজাই মেঘ আং দেংলং আসনসন আলু আর্জিগল নাং তদাংটে প্রাংসি মাইলি সাইরাস কিলুন সেভেন থিংস বর্জিক সেনাং

ta ason asona lok tok bom alang li ke the nai la pen kar bi ke atum ka chumri nai alang ta alang li koton koles along charli bom ahot alang li sarbura ke tokang alu karbi adi kothapu ke paklang pen alang li assam history ke tok kelangabang phu aphan pajirlu laso alo karbi history pun e posita karbi history alo along ke paklang cheng pulepu der sita chok laso alo along pang proxy la pen thong nok be tapaklang ponlu akhai in ti sang ho school sub inspector mati si akam ke claim ninkan ner cap claim that afi 1934 aninkan pen alangli military commandant akam ta claim thulang alangli laso akam claim bom ahut phongni angdeng pirthi aron dobumlang 1944 aninkan matijong achiklo nogaon district sapormukh train station along bangsir cap japanese amunit neplong si alangli aphan sarkar ahin penser anung e mati gold medal pajir ponlo labang suaron lahot piri inti sanggedorun e pen ajok asam along re aphan akhe Samson Singh inti aphan si sarkar ahin pen adeng piponlo akhe Samson Singh inti military commandant akam longbom ahota bharat mate asam along ri arlo ke do kelak arat atum koson si kaching thur dun thejimal alangli কেবর ইপুন বন্ধু লাসন থট সে আলাংলি কারবি খে আফান কি ক্লেম পন পাপ্লেং উন এ কি পাপ্লেং পন থুজি আফান আলাংলি কেবর ইপন পেনাং আন্দু 1946 আনিংকান আর কয় মতে জানুয়ারি আচিকলু চি ও বু পেন আলাংলি খে আফান কচিং হো না জয় নে মিথাং কাম কচি ও লাকে মাসাপ সো আলাম কালি লাকে ইনুট কারপি আনক বে পু ইলি তুম চিপু দাম উন Samson Singh ইংতি কাপ্রেক আদেত কেদাম সার্ভিস আকাম চি ও বুক পেন আখাই Samson Singh ইংতি খাই লাপেন মিথাং চিসং বুম ওয়াং বোম পেন গভর্নর রোবার্ট নিরিট লাপেন চিফ মিনিস্টার সেদুল্লাহ আলং পেন এ জেট ফিজো নাগাল্যান্ড পেনহা থাইল্যান্ড আদেত দামলু থাইল্যান্ড আদেত আলং তা আলাংলি কার্বিয়া খাই দু পুকে পুথত কার্বিয়াংলং ওয়াং থুসি পাচিনি থুলু লাপেন বাংলাদেশ তা দামসি হালাদাক তা পুথত কার্বিয়া খাই সো দু পুচিনি নামলু আলাংলি কাদো কাব্যা কার্বিয়া তুম দু পুচিনি পেন আলাংলি কাদো কাব্যা কার্বিয়া ফান কেপাংরুম জি কেবর ই পন্তা আলাংলি নিং পেনাংন মাথা দাম দু বন্তা নিন্দুক আলাম পীরথে কি দু তুন আর্তা কেউ এ পেন আলাংলি লাসো আকাম মতে কামাথা পাপলেং তেকাং উন এ দেখলু Samson Singh ইংতি হেম কাচু বুচে খেই লাপেন লংরি আফান কাচিং হনাই আকে হাই Samson Singh ইংতি 1940 আনিংকান থেরে মতে মার্চ আচিক্লো নগং আরং সুপি ক্রিস্টিয়ান আরং মিস্টার জয়চন্দ্র বড়ুয়া আসুপি মিস ল বঙ্গলতা বড়ুয়া পেন চিপাংরি চিপাং দনলু আলাংলি তুম চিপাংরি বোম হত আলাংলি চর আয়ে চার্লি দুন বোমলাং Samson Singh ইংতি পলিটিক্স আরাত কাম কে ক্লেম Samson Singh ইংতি লো চার্লি বোম হত পেন তা কোসন সি মেথাং আখাই কাথে আং আতোয়ার কেদাম থেকজি মা আলাংলি মাথা পোন বোম আঘাই ইংতি আসাং সার্ভিস আকাম পেন চেথান পেট আফি আলাংলি কার্বি আং বোম বাং থুসি আরং আরং দাম থুলো আলাংলি সার্ভিস কে ক্লেম বোম আহত পেন্তা আরং আরং দাম বোম জি কার্বি কে দু কেলাক আরাত আফান কোসন সি কাংথুর থেকজি মা থান পোন বোম আলাংলি কাচিসং আপর হত মোটর গাড়ি পুকে পুপি দে লো কাচি হেলাজি আতোয়া আন্তা আওয়ে পিনলাং আলাংলি নাগাল্যান্ড আরং সুপি দাম পেন নাগা আখাই আমুনিত আতুম পেন কোসন সি নিং ইসি পেট কে দু থেকজি মা আলাংলি লাসন কে চিংকি দাম তা দু আলাংলি নাগাল্যান্ড পেন আকেং পেন বাং সি হা সিংহাসন আংলং মহং দি চুয়া লাং ফের আলং কে দো কাদো কাবিয়া কার্বি আরাত আতুম পেন চিংকি চেথান পোন পো লাপেন কেল আলাংলি হরঘাট পেন হা লঙ্কা পাপলাত থুপু আলাংলি গাড়ি পুথত আর লুদুন সি আরং মেথাং চিদাম থুপু লাসন সি আলাংলি কার্বি আরং চিক্লো জনি জন্থম দো পো আলং আলং মাই পাদো পনলো আলাংলি আলং কচেরাপ দুন মতে কচে সং দুন আবাং ফু আমেন কে লাপু হেনলো শ্রী মুনিরাম লাংনি সার সিং তেরন লাপেন কে সয় দে আলাংলি তুম হেনলো লাপেন কে কাদু কাবিয়া চে সং দুন পেন আসাম গভর্নর আফান কে দো কিসুং আফুথাক লামপিনপুর মতে মেমোরানাম পাজির দামলো লাসো আহত আসাম গভর্নর লাকে স্যার রোবার্ট নিরিত হেনলো স্যার রোবার্ট কার্বি আংলং ওয়াংসি কাদো কাবে আলাম কাচিনি দাগজি আফান মাথালো লাসে 1937 আনিংকা

0: lahut dipu mohong di chua malasi along putot governor aphan pinpur alu pidun thulu kachinia tengga ke samson singh inti alang ni areng kelok mati ingraji alam pen mesin angthek paklang dak thek aphan kachini dak thek lapen ari sangho atun pen governor akihai pen nikre plimate 14 days arni ingni rabrap dam rabrap alang li penang ankar bi arat kidu kelak alam governor aphan pachini dunsi governor amethang amata labangso pinpur alo puthak governor general ke haipen chingwai ponpu posi lamchak chechak tekanglu claim lo te biti talong lapen munit ke ki claim un e thang ta ave puke alangli sipulo karbi akhai ning isipet ke do theji aphan lapen chingwai che than ke doji aphan akhai songbe lapen ari sanghu atung pen isi song amen ke sengi aphan মাথা পনলো লাসো কাদো কাবে আলাম মাথা পেন ইংতি এসাংহু আসার বড়া থেঙ্কুর সিং ইংতি আবাং সট রিচো আদরবার আলাম মাথালো লাপেন লাসো আকাম আর জুলং পেন কাদো কাবে তা লাসো আদরবার কেচেং থুপঞ্জি আফান বড় ই পনলো আবাং ফুতিন মতে চিপাদুক নাই গোলাঘাট এস ডিও অফিস আলং ইন্টারপ্রেসার ক্লক শ্রী সোমবে হেনলো 1945 আনিংকান স্যামসন সিং ইংটি কচিপাদুক পেন কোথালগুড়ি আলং নগং আরলোসি থেদুং রাত আমাই ইংনি পেন রাত আতুম নাংচিতং দুনলো লাপেন লাসো আমাই আলং 1946 আনিংকান হাওয়াইপুর আলং সি লাসন থাক থাক রাত আমাই চিংরুম কার্বি আংলং বাংসো হোটকি ডিস্ট্রিক্ট কালিলাং লাপেন কাপ্রে কাদোয়া কার্বি আতুমতা অংদুং আরমুং চিতং দুনলো লাসো আমাই আলং নগং এ ডি সি আর আর খন লাপেন শ্রী বান্ধুরাম বসুমতারী পেন আনপাটা মাই আলং শ্রী মহেশ চন্দ্র দেব গোস্বামী লাপেন পেনাঙান আবাংফু আরপু পি পেন ইংসামজিন পেন মাই পাচুন পনলো লাসো আমাই আলং সি কার্বি আদরবার পু ইসি আসং আমেন সেং পনলো লাসো আমাই আলং সি আকেহাই স্যামসন সিং ইংটি আফান চুনবাং আরপু লাপেন আকেহাই সার সিং তেরন আফান মাইহেমফু আরপু ইংওয়াই পনলো স্যামসন সিং ইংটি আকাই দোতিক আহুত লাসো আদরবার চুনবাং আরপু ক্লেম পনলো লাপেন লাসো আদরবার অফিস আবাংকে আলাংলি মেথাং আহেম আলং মারসি পাদককলো সদৃচো আদরবার পুথর কার্বি আদরবার নন্পু আন্তা চিথাং নাংলো স্যামসন সিং ইংটি পেন সদৃচো আদরবার আসন পুথর কার্বি আরাত আলাম তা পুথর রেঙ্গুন বমলো দরবার আকাম কেনাংসত পোড়া হাওড়াঘাট নগাঁও কামপুর হাইহু আলং লাপেন আনপার তা গুহাটি আলং সুপি আলং নরকাহুর দক্ষিণ গাঁও লাখরা সোনাতপুর হাইহু আদিম আলং আখাই স্যামসন সিং ইংটি লাপেন আরি সাংহ ফুকুরাম ইংটি গাংবোড়া লাপেন ধরমধর ইংজাই আতুম পেন আসন আসন আকাম ক্লেম পনলো স্যামসন সিং ইংটি লাসন সি কাপ্রেক আদেত মতে লংরি আহাওয়ার মণিপুর ইনফল লাপেন নাগাল্যান্ড দামসি কোহিমা আলং ইংলং আরাত নিং ইসিবেট কে দো থেজি আফান লাসন তাকে বোর ইদাম দো 1946 আনিংকান আর কয়া চিকলু পেন আখ্যাই স্যামসন সিং ইংটি আসাম প্লেন ট্রাইবেল লীগ পু আসং আলং কেচেলাং ধুন পাংচেংলু লাসন আহুত পিনপু আতুম লাকি ভাবিরাম কসারি ডক্টর খন্দ্র নারাজন সোমবে সয় সয় তেরাং আখ্যাই চন্দ্র সিং তেরন আতুম হেনলু 1946 আনিংকান থাং থাং আচিকলো ভারত আলং মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল MLC লাপেন মেম্বার অফ পার্লামেন্টারি আংহয় কাংওয়াই পাদো পনলু লাসো কাংওয়াই আসাম আলং পাতকক আজয়নি আখাই স্যামসন সিং ইংটি দিফু কনস্টিটুয়েন্সি ট্রাইবেল লীগ আবাং ফু পেন কাংওয়াই আলং সুন্দুনলু
1: লাপন পর্ণং লিতুম থান পারে আজাই মেক আং দেংলং লাপন পর্ণং লিতুম তিরে মাকায় আজাই মেক আং দেংলং টক অন লাইফ হিস্ট্রি অফ স্যামসন সিং ইংটি মতে স্যামসন সিং ইংটি আকায় লাম পুথাক সার্থে বংরং কে থান পর্ণং লিতুম আর জুলং ইতাংলং

মঙ্গলসিং ক্র কিলোনালুন আর্জলং ইক্তংল লাকে আকাশবাণী ডিফু আদুন্থু জন্টিমুং কিলোনালুন থেরাক্রে নি প্রজেক্ট সেনা

নহেজন নিতম রজনীতিম বিগিলোনালুন আর্জুল একটংল লাকে আকাশবাণী দিফু আদন্থু সুমরংহাং কিলোনালুন ওয়াংজিমা নাং নেল ততং তেলবাং সোলন আর্জিক সিনাং।

0: มาอีเสียปอร์โหดให้โฟโต้ให้ชิคลิกปอนี่ไม่ทางชิมัดไปให้ดีเอ็งเกวัตเซ็ปละให้ลองสเตตัสละให้ปีปองเกนุดนุดมันเอ็งเทคลองไปอันนิงหางปอนางคอนแทคบังดูดูตีเจลเฮอมาละให้เป็นสิปูดัมบอมอินุดไปให้นี่ฮันเคลมบอมมากับเพล็กตุมนางเทคดุนลองบอมมันนิงหางปอเอ็งเกนางคอนแทคบังดูปอมานอนปีนี่อันนี้มันเนี่ยส่วนเฮเอ็งเกส่วนทักทักซี่เบกกิ้งสุดมีละล็อกดาวน์โหดเฮมมันเนี่ยสอบชิบอนลับลมาติดดีเอ็งเกอจะจงตุงละให้ปุ๊บสิตามีมาร์เก็ตให้เกสอบตาคลอสลับล็อแล้วสปอสตุไม่เฮมนี่ไปตุมเอ็งชิงไว้ลอเฮมเป็นมันเนี่ยส่วนเฮคุกกี้ใช้บนไหนไหนนั่งอุปการเกี่ยวดีเซลปุ๊บลอตีมันเนี่ยปูแอดเวอร์ทิสเมนต์ปีน่าวัดเซ่ปัทเฮมาเฮมลองมันเนี่ยโฮมเบกกี้ไฮจีนเช็ดปอปุ๊บจัลเฮอมาละให้เป็นสตาร์ทล็อกล่าสุดกี้ปุ่นี่คุกกี้ต่อหอบปีนี่ละให้สิมเพิลเค้กให้ต่อเฮมบัตเตอร์เค้กละให้ละให้สมาร์ทที่ตีปออังเกมันเนี่ยออเดอร์ให้นั่งเอ็นดูอดีตีจัลเฮอมาละให้เป็นสตาร์ทเช็ดมันเคลมเช็ดมาละส่วนลอฮัลต์มันเนี่ยออเดอร์บังบอมบังบอมมานอนอันบังเกมันเนี่ยออเดอร์ดูทูตีจัลเฮอมาซีนอนปีนี่อันนี้ละให้เค้กให้ออเดอร์แอนด์บอมจัลโล
1: กันดีแต่ที่นั่งลิมวยจงนี่เจ็บปอนสอลุตุมันพามาดังลิเคลมปอนผู้ตั้งที่ลาดักจะพามาดังลงนั่งลิปิเปียสนสินังลิเคลมปอนล่ะ
0: hair style da ni tum kuri in parke ka bridal makeup party makeup la hai hedi ke photoshoot la ajhak tum ke simple subtle makeup ba everyday makeup ge non lom ke bia la hai kidun pasita me adam sar la hai kidun pasita me sowar lo te anu tin da che mara ni hang der po only bright shot kali ala bia kidun ji tum ta ani hang der po mati la tum mata nan contact tum do bia dun ji la son son la si nang to makeup han simple makeup pasita me di la hai lo la si a varieties pa la hai lo simple makeup to do party makeup ta do bridal makeup ta do engagement makeup ta do lalo mehendi do ma didi bang function la hai chi bi po la hai hutse ta me bang makeup hanang hang even mehendi lai ta toke tok to itu ma arling tu ma dama sarong ke pini u is ta me bang khai tum bang ke chok den ma didi halata ang contact do jalo pot la ta kuri dun dun he from me na ke dru la hai bai ning hang o ma ti ma la ta me thang pen jalo
1: kalang di tang tila nang lila hai sai ke klem ki nang li nuet si klem pon ma mati nang lidong nang kecerap tu no bang
0: to to makeup la hai long bai niger pi not pen bahini chera bathema ahot pen ki halloween pen ta nang contact tum dogok tik mati di non son dok mukka tang ho hamren tang ho mane la hai halloween mati po ajha ka dim long bang ke joni e jo sang nang ko ti ta do ko ti mati pon ke to arlo invet travel kuri ke mane sap o me thang ta he phiri hik ta do ko ti po ba che ma tha dok po se jerpi pen bahini ga cherap do he di se bangini si dam dam tijalo ke hello pusita mera makeup ka kori bang ke po baking bang ne me thang ma sin in vet si klem de tijalo
1: nang di tang de la nang li pu raji je pa mara hin ke nang li bag pen mane nang li ni hang upus nang li me than pa chi pon kala tang de nang li se ke la buson ta ki en pon du ma
0: training hai ni en ipin lang ng pusi ma tha bom he sita me non mat ke ni en ilang na hok ne me thang pen mane ning hang mat si pu klem lo lal
1: tang de nang li no head jonang li than pa chini pon nang li cake ta mi semar pu tang de nang li kula chubi pon do ma ma te nang li hem long ben semar pon lo
0: hem long ben ma se semar mar kula ta ve lang mane khuli ji pu ma tha ki ma tha bom se ta mi mane a planning ge dolo he en ta me non ma ke ka li lang mane asi hem ben ma se ni li bang ke bo order hai en pon ki isi pen ma tha dam lo plo te itum home bake bang si bisi hygiene ma pu si ni li ma tha dam he pi pot ma market long plo te ada pen bang bake tang ba tumi pen lo ma bake tang la hai ta dukok ti ma ti di a jha ga dim long bang ke se ta mi non li ni li tum home bake plo te advance orders en en lo he like 3-4 hours ke nang ko ti ma ti di po 3-4 আর সাপ্রাং মানে অর্ডার নাং পিলো প্রতি লি ফ্রেশ বেক করি পিপো মতি লাসে হেম পেন মেশিন অন মতকে পো অর্ডার হাই এনবম থি হে
1: বাং সো সাই বাং নাং লিনুভেট সি ক্লেম পো
0: অ নি রি নিনুভেট লা হোত পেন বং তুম পু নাং শিরাপ দুন দুন হে পু সাইড সাইড আ কাম আন বাং কে হে মুথে আং টোন পেন লা বেকিং আইসিং করি সব মানে ডিজাইন করি পসিতা মেনে মে থাং লো
1: নাং লি পিপি আসো নো নাং লি দা কাসেলাম মতে কাবোনাই পোন কে নাং লি
0: আবি সিম্পল অলা বার্থডে কেক মুখা তা মেলা দা বা ফ্লেভার কাপ্রেক কাপ্রেক দোব বা পুসিতা মে কাপ কেক সাই এং পার্কে বিস্কিট সাই কুকি সাই হেদি আ ভেরাইটিস মেন্টুনি চকলেট কুকিজ তহ মেন্টুনি বাটার কুকিজ তহ তসন হেদি হাই অর্ডার এন এন
1: তেন্তি লা নাং লি লাই কে জোর পন কি নাং লি অনলাইন সি জোর পন মা মাতি নাং লি হেমসি আনু কাপ্রেক তুম তানাং হুম রিপেন সি নাং নাং পন দিতি
0: পু আদুং আরাই তুম বাংকে পু নাং হুম রি পন নাং আর জু পম পারে বাং নাং কন্টাক্ট ইতি হে আকো অনলাইন দা দো নিমে থাং মানে মেকআপ পু নো লা বেকিং পু নো তা ইনস্টাগ্রাম পি চাই দো মতি দি পলা হাই লং পেন তা অর্ডার হাই বাং ও দিতি
1: নাং দি নাং দি তাং তে লা পু মেকআপ রাজি চে পা মারে হি না পেন তে লা পু কে কা সেলাম লা পু কি নি কোসন সং লা পড়া চি পিলা
0: আহত পেন কে জাহাক লং মাই ক্যান্সেল নাং কক তি তা দুকক তি তিল নো নো সন তা আহত পেন মাই চে অ্যাডজাস্ট দেট নাং কক লদি মানে মিথাং কে রেং তোবার টাং দে লোমা তিলা সে প্রফেশন কি চুজ লো পনন মত কে এন কে নো সন মেকআপ ফর এক্সাম্পল লাইক পেন আপ মেকআপ তা দো নাং কন্টাক্ট এন কে বেকিং তা দো প্লোতে হে বেকিং কেক অর্ডার লাই দো প্লোতে হলা বাং আদা বসন সি নেই আনার লো টাইম কে অ্যাডভান্স পেন চে পা ক্লিয়ার লা পে তি মাই

0: Roplote, chelang me senpo. La kali je totally a face must change pack nang ji bupan kali sita. Makeup is all about enhancing your own beauty. So la lohe alam bang ke la se kalang lo. Makeup ta kori ta hengno ni plo.
1: Non ni di isi alam tinar jupon tulang kaduka visami la bang solam chini pon ning tungu la solo tum kache mat hedi ma po clean up stami hotel hai chi achik lo jonwang la sok kachi kuri pon nakinang sodoma.
0: Like it depends on skin type lo anutina skin type sika pregma didi po jodi mani skin bangi rough o mane chikir ke pin lo blote la bangi kalang monthly putta kali lage weekly ang bong hedi week pene bhoy ke clean up ke kuri det sike mi seta me jodi nang skin an problem ave thang ki ba be blote 1 month long ek bar ma batahini ti batai si ma batahini le kuri chot anda chok he seta me kuri ver ji kenang sore kali clean up facial bhoy bangi he seta me la hem bang regular skin care bangke kenang so ne ki pu damji pu bangke hai ing par ke non lom bangke la munitum kason lo kachiri re joine pen la skin long black melasma pu pu hedi black black spot do oti ti hedi arta do eng ko pen la bangke sunscreen use ye pot ne ki pu dami lage ni ge hem tumhan anutin ando ben ni dige mane ke pamat ning hang der pa hedi anutin hanle mane hanet hek lokta choi lo sunscreen use ye ma pa hedi la bangke ni ge kaita pulo la si mane la bangke kenang so mane 20 plus or 22 plus each pen lopote hedi non lo ma tumhan ke ni lasti suggest ji mane kun an ke sunscreen bang chi verno mane ra ke skin care along se dam po he but makeup along ke dam de lo makeup and skin care ta prek lang ma te di pola lo mane la bang ke nang sor lo ta si la lo ni pu dami pu bang
1: tang de la non solo tum ke chama de di che pa mar bia long ba ta da ma sa long sami li tum thek bon long tang de la dak bong sumar u sumar tum ar ta gi jum hek tum sami che mar poni ti tang de la bang so sumar tum ka che mar phan pini a product la son ka prek do lang ma gi use pon
0: Tarta jum hexo martum han ploti tumla en boma products hai bang epa en bon pedet sikimi. Maniate mahala tumke usomartum ga skin sensitive pig jimati di. Pola sila tumla skin long han ke itum ke en boma products ke suit silo lastum han may kaprek baby skin care ba makeup sita me duma di. Lason si en pon sikimi jalo. Ako un anke usomartum han ke pamat medet sikimi he pudam erlo pute. La pinangan arta tum pen bangke like ter 15, 16 years pen bangke kuri ke thang te he. Nta la pen ake. কম সমার্ট হন ব্যাংকে করি রেডিয়াত সে কেমি উন আন কে
1: তাংতে নন মা লমিলি তুম তামি থেক পনো সরো তুম হেয়ার স্ট্রেটনিং কি করি ব্যাং পেনা চিহুং পিক তাংতে লাবাং সুপুথা নলি থানিক জিমা আধক তোমাকে মে সেন হে তামি আধক তোমাকে কেনো দাগ লা পছন্দ তো কক দিদি যে থেক পনো দিদি তাংতে লাসো কাচি প্রে কা পুথা নলি থানিক জিমা বিপছিলাসন দেতল
0: আজাক তুমবাঙ্গে নিচিনি আনাতেং পতে নিলিতা আন নলেজ দো এ হেলা সোহিন বাঙ্গে বনসেতামে নিলিগা চিনি আনা হিন পতে আজাক তুমবাঙ্গে মেথাং আ নলেজ চিনি পাকাত কেপিন পেন বা আলাম কসনসি মানে লা হেয়ার স্ট্রেটনিং করি পপ মানে মানে তুমকে আরজু দুন লং পানি হ্যাং পো চে পাকিং নিং হ্যাং তুম দো পপ চিনি পাকাত কে পেন চে পাকিং দুন পাছু ডেমেজ লাপ তুম তা দো লা সো ডেমেজ আহিন বাং নিলি চিনি আনা তেং প্লুতে মানে তুমকে ননসন হেয়ার কালার চি করি ও তুম তা দো মাতে দি পো নিলি চিনি পেন কে লালো যে হেয়ার কালার করি এট পেন হেডি আফটার 2-3 months কে গ্যাপ বিনিং আনসি আচু বাই চে পাকিং জি প্লুতে চে পাকিং নাং জি পুজালো বিকজ দা হেয়ার কালার লং কে কেমিক্যালস তো ও মাতে দি পো লা চু কালার চি উইথ পেন হেয়ার স্ট্রেটনিং করে দিন ফির প্রতি চুকে লাগে তো তেলি সি ডেমেজ দেট পো এঙ্কে লাসো কা ডেমেজ হেয়ার আকো কিচেং পেন রিনিউ মানে আখি মে পাবাং থুই হান কে আনিং কান দা নাং কোকতি লাসি মানে উন আন কে লাসো হরমু বাং চিরে চাচে কে মে মানে সো আরো তুম চু পাকিং নিং হাং সে তা মে হে যদি কালার লাই চিবি তো এ তুম ব্লোতে মানে আন প্রবলেম আবে হে ইং পর কে আজাহাক তোমাং কে হেয়ার স্ট্রেটনিং করি এত পেন তা হেয়ার ফল দা দো ওতিতি পর লাসো হান বাং কে বেলে কে নি সাজেস্ট থেক থে দে জি সে তা মে লা হেয়ার অয়েলিং বাং হেদি লাবাং কুরি ওইসি কে মে চালো
1: তাংতে নন সরলো তুম আচু চি পাকিং তাংতে লাপিনাঙান তুম ব্যাংকে ডেমেজ টা দিদি তাংতে লাসো কারি পেয়ারি ফান্দামি লাসো আবার সাই দুমা
0: নন লম কে লা হেয়ার মাস্ক তাহ হেয়ার কন্ডিশনার তাহ লাই নাই ক্লাং লো মা দিদি পট লাহাই ইউজ তুন লো পুলোতে লাকে উইক পেন বাতাইসি বা তাহিনি সিতামি ইউজ মে হেয়ার মাস্ক লাহাই ইউজ লো পুলোতে লা ডেমেজ হাই কে পেনাঙান রিপেয়ার করি রি ইম্পার কে পার্লার লাহাই লং বসিতা মে দাম পুলোতে নন কে লা কেরাটিন বটক্স লাহাইটা দোকক মাতি হেয়ার ফানেদি পলহাই বাং কে হিরা হেয়ার ডেমেজ আন কে পেনা আন রিপেয়ার নাং করি রে
1: তাতে নন সরু তুম কেনাং সট নাই দি মাতি আর রাজি ফান চেপা মাজি ফান গে কুপি পি আসন ন কেনাং সট নাই গে সরু তুম মান গে সপথা থান জিমা
0: কাছে মাদা নিং হাং ও তুম ফান পুলোতে ওয়ার্সিং কে লালো মেকআপ করি রে ফ্রাং কে স্কিন প্রেপ কে ইম্পর্টেন্ট হলো স্কিন কেয়ার নিলি পুজি বাং কে স্কিন কেয়ার পুলোতে লাদাখ বাং কে লি ফেস ওয়াশ তালাদা স্কিন কেয়ার লং সে বাং পো সিরাম টোনার ময়শ্চারাইজার সানস্ক্রিন লা 5 স্টেপস বাং কে মানে স্কিন কেয়ার লং সে বাং পো আনসি নাং লি মানে মেকআপ লাহাই করি

0: জিপ সে তামে নিলিতা ফ্রাঞ্চি নি অঙ্কো বাঙ্গে হেদি মেকআপ নিং হ্যাং দুন ল প ডাইরেক্ট মেকআপ মানে থেকল প ডাইরেক্ট ফাউন্ডেশন চিবিত ফিটপ আই শেডো চিবিত ফিটপ মেকআপ করে দম প ইস ই এপর মানে নিলিতা পুরা নি ফেস হে স্কিন হে ডেমেজ তেতল মানে পিম্পলস হাই স্পটস পিগমেন্টেশন দো ও জালো আমার নিমিথাং সি মানে মেকআপ তো কসন মানে মিথা নিং হ্যাং সন থাক থাক লাসো নি স্কিন ডেমেজ ল আপলো প্রাং নিলি ফেস লং থাং তাবে মতে দি আমার আফি বাঙ্গে নিমিথাং সি স্টাডি করি ল গুগল হাই লং রিসার্চ করি ল পেনাং আন স্টাডি ল লাসো টপিক পুথাকে ইংপারকে দেট পেন নিমেথাং তা বুঝি লহে যে মেকআপ করি নাংজি সেটা মে বিফোর মেকআপ স্কিন প্রেপ বা ইম্পর্টেন্ট ও সো লা মানে মেকআপ বাং ফর ফিউ মান্থস এভয়েড দেট ল অনলি স্কিন কেয়ার লং সে ফোকাস ল আমার নে যেতিয়া লা টু থ্রি মান্থস পেন স্কিন মানে কসন ল মি মুচত ল পেন খেয়েদি আনসি মানে মেকআপ নি বাং স্টার্ট ঠুলো লালো লাসে মেকআপ লং বাংকে বেসিক মেকআপ লং ফুলোতে কেনাং সতকে মানে তুম যদি হেভি মেকআপ সে করিং তুম ফুলোতে লা বাংকে কেনাং সতকে ফাউন্ডেশন ব্লাশ লিপস্টিক মাস্কারা মা আইলাইনার বা লা বাংকে ডিপেন্ডস অন মানে মেথাং চয়েস নিংহাং লো হে আংকে যদি ক মানে তোমাকে হেভি নিংহাং হে ফুলোতে নন লমকে অপশন দো লাইক ইফ ইউ ডোন ওয়ান্ট টু ইউজ ফাউন্ডেশন ফুলোতে বিবি ক্রিম লাহাইতা দো আমকে সানস্ক্রিন লং মাসি সাপোর্ট টিন্টেড অন ফাউন্ডেশন মিক্স দো দো হেদি সানস্ক্রিন লং মাসি এসপিএফ কে দো সো লাত আমি ইউজ মে লালো নিংহ্যাং উপর লহে মেথাং সিম্পল সি নাং এন কাং তুংমা মতে সাপো হেভি সি নাং করি কাং তুংমা লালো
1: কালাঙ্গি চরো পারলো তাংতে লাই ইলি তুম চেপামা ফাউন্ডেশন লাই ইলি মেহাং লং কাছি হি হাই কি আনি ভ্যাং লগাই পেন পেনি কেন হোক দুই মাই
0: ফাউন্ডেশন হরমুকে হোল ডে চিবি সেতামে লাবান থাং থেল বাট আজু মানে হেম ছেলে থেমা হোল ডে নাং হং কেদাম জি পুসিক অবভিয়াসলি মেকআপ কে চিকুড়ি পন বোমাতে দি পল ফাউন্ডেশন ছিল গায় পেন হং দাম লোপতে কন এদাক ডাস্ট পলিউশন ইমহাং লং নাকি বন্ধ জি লাসি লাসো হরমু বাঙ্কে কাসেলেট মাত হেম নাংলে রক পুমান মেকজাং লত ফুবাংকে ক্লেম কে দ্যাট সিকে মে বিপদ মা লাসন ক্লেম লোপতে লাকে স্কিন প্রবলেম নাং পিবেক পো লাসি উন আন কে মানে যদি চেমাত লেনিং হ্যাং বুসে তা মেমো পে নিল কি পু আসন হেদি স্কিন কেয়ার ইম্পর্টেন্ট ও বিফোর মেকআপ তো স্কিন কেয়ার ইম্পর্টেন্ট ওলো এন আজো মেগ্যাং ইয়ে ফ্রাং তো স্কিন কেয়ার কে ইম্পর্টেন্ট ওলো আজো হেম নাং ছেলে এট জং হে সেলেট সে তা মে মেকজাং যে ফ্রাং বাংকে লা এম হ্যাং বাং চিং মোর পা মেকা লা কো আন মা ফেস লং মেকআপ কচি করি আদি লসো হরমু বাংকে চি রিমুভ পা মেকা সি আন সি মেকজাং সি কে মে চালো এনকে এমহাং যদি ফেস ওয়াশ করিয়া লোপলতে নাংলি হেভি এমহাং ময়শ্চারাইজার চিহিং তুং টেপ সে তামে বেসিক টোনার মা সিরাম সে তামে লাইট হেদি লা এমহাং লং চিহি নাম বথেমা এমহাং চিং মোর এট কে স্কিন ড্রাই ও তিমা তিছি ভুং ক্রেক নাং নাই তিহেদি লাহাই পেন তা এয়ার টা দো এ অঙ্ক পেন মানে রিঙ্কলস লাহাই হে দো দাপ ওপো লাসো পাসি মানে উন আন কে মেকজাং জে ফ্রাং মানে এমহাং ফান ফেস ওয়াশ করি পা মেকআপ ইভেন নাং মেকআপ লে করি রি পেনলে হং দাম বসে তামে হেদি আজো বাঙ্গে কাইতা মেকিয়াং এ ফ্রাং কে সাংপর হুসি স্কিন কে কাইতা মানে রিনিউ তিলো মাতি দি আজো রিল্যাক্স পো মাতি মেকে যা হল সব সে উন আন কে মানে আজো মেকে আং ইয়ে ফ্রাম বাই মহাং চিং মোর পামি ক্রিম সেম চিবেত পামি পেন্সে সাং নাং পো পার কে নাং লসো ডিফারেন্স থেক লং জি লাইক উইক অর টু উইক্স থ্রি উইক্স সাং বং হে কন্টিনিউস মানে লসো স্টেপ ফলো করি পলতে এ মেথাং স্কিন মাতা হেদি সফট চেট মাতি ইসি আ গ্লো চে থেক লং জি মেথাং পেন মাতি হে লাকে দসে এ মেথাং কো আন মাছে কেয়ার লো স্কিন বাংকে লালো
1: তাংতে নাংলি মহেজং চিথান নাংলি জিরপি পেন সাংলি তুমি চেরা পন বো তাংতে লাবাং সো সাই কি নাংলি জিরপি পেন নাংলি তুম কোসন সি নাংলি তুম পাংচেং পনচেং নো
0: ক্লিনিং অবে তুম দা ক্লেম জি পো বালা পেন্তা কচিলাং পিক পুতা কালি আমাত আলাং টানিং হাং ও লসন আলাং দা দুন দুন পুনিলি দা চিন নে এংকে আলাং টান টা নিং হাং ও নে তানি নিং হাং ও আমাত তন মানে ওয়ান্স ইন এ ব্লু মুন লই তুম দা চেতং তং মানে এংকে লসন হুত মানে চেথান জাত ল হে আলাং টানিং হাং ও নে তানি হাং ও পমা তাই সি মানে থ্রি ইয়ার্স নে ফোর ইয়ার্স নে ফ্রাংলাম ল হে বাং মেহেন্দি ফান মানে আলাং ফান কন্টেক্ট করে যা ল হে আমার আলাং বাংকে মেহেন্দি পতে আজাত কিছু পন নং জি পুকে লাকে আবেলো বাং সে সপ্তাহ হরমু তা নাম লাপ নিতে জাস্ট দাম লক পো দ্রো দাম লক চল সেটা মে কে কষ্ট বাংকে কাং খুব নাং লোক কাম মাতি দি এ মই সলাব ইচ্ছে থক সলাব ইতি ইনকে আচি চি চি চি পতক থিবা ডিজাইন মানে হেভি মেহেন্দি ডিজাইন পতে লাগে পর্ণাং পিক থ্রি ফোর ফাইভ আওয়ার্স দা এন্ড ইট লাসিয়ালাং দা ইনোভেট লো পলতে উন এ দে জি পুমা নিহানাং কন্টেক্ট জালো মানে হানাং কন্টেক্ট ল আমার নে তা চক পুজাল হে ফ্রি পর্ণাং দুন পোপল মা দুন জাত ল আমার লা পেনসে পাংচেং ই লোকে বাহিনী ক্লেম রা পেল আপর এন ওই দে রসন লো মাতি বোথ সাইড আর ইহি হি বাহিনী চে রায় বেত ল ইনকে কে ক্লেম দা ননসন ফোর আওয়ার্স নাই আদিম লং দা টু আওয়ার্স এন চট লসন দি তিলো মাতি দি ইনকে কাম কষ্ট অং বং তা বাহিনী আন্দা জয় চে তি মাসি লসন সে ক্লেম বম মানন বাংকে বাহিনী সে চেরাপ জাত ল মানে ইনকে নন লা মেকআপ হান পেনে পুসে তামে তো মানে প্রোডাক্টস আন তা বাহিনী সে ফিফটি ফিফটি মানে হে হর মুহাই তা চে নাম তা ইনভেস্টমেন্ট লং দা বাহিনী করি জাত ল চেরাপ পেন
1: কালাঙ্গি তাংতে লা মামি আনিং হ্যাং উ তুম সন্নাং দি তুম হানাং কন্টেক জি পুতাংতে গো সন্বিন সঙ্গি থানাং কন্টেক ব
0: লানি তুম ইনস্টাগ্রাম পেজ কাছে পি দো লাদাখ মাসি আজহাক তুম

কারডম লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু বীরটার দীক্ষা বীরটা পড়িয়াবাং নীল মদন সিংফার স্টেট কেবিনেট আসাম আলংকে দো আবারিম আগ্নিবীর টুমাফান আসাম পুলিশ এ পি আর ও এস ডি আর এফ ফায়ার ফাইটার লাফেন্টে এমার্জেন্সি সার্ভিস ফরেস্ট গার্ড লাফেন্টে এক্সাইজ ডিপার্টমেন্ট আলং এপয়েন্টমেন্ট কে পিয়া পুঠা ফান কৃহিনী কেরাই পিয়া ফান এপ্রুভেল পিলো দিসপুর লোকসেবা ভবন আলং কেপাডো কেবিনেট আমায়াফি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইসি প্রেস মিট আলং সি বাংসলাম পাকলাংল কেবিনেট ন্যাশনাল হাইওয়ে ব্রাঞ্চ আলং ইনুট এডিশনেল কমিশনার এপয়েন্টমেন্ট কি পিজিয়া ফান্তা চেপারাইল বাংস ফ্রাং লোক নির্মাণ ডিপার্টমেন্ট আলং কেডো ন্যাশনাল হাইওয়ে লাপেন্টে ভবন ডিপার্টমেন্ট আফান থাকসি ন্যাশনাল হাইওয়ে ব্রাঞ্চ আকাম কেলাংচারি আফান এডিশনেল কমিশনার এপয়েন্টমেন্ট কি পি আফান কাম পারিডেংল জল জীবন স্কিম কে পচুনাফান কেবিনেট পাটুমি বিটিসি কার্বি আংলং লাফেন্টে ডিমা হাসা অটোনমাস কাউন্সিল পেন এম ও ইউ কেচেটকাফান কেথম দ্রাব সেমার লোপু চিফ মিনিষ্টার একহাই নিংজিল স্টেট কেবিনেট মধুপুর সত্র আফান চিকলো এজন টাঙ্কা লাগ এসি কে পি লাফেন্টে আসাম রেজিমেন্ট ইনফ্রাস্ট্রাকচার আফান টাঙ্কা ক্রোর ক্যাপ কে পি আফান এপ্রোয়েল পিল লাপেনাপার্ডা পাটুমি কেপাডু কেবিনেট আমায়ালং আবানাগারি মটর কেনাম কেজর আফান এপ্রোয়েল পিল বাংস টেংসি নিংকান কেথম কেবানাগারি গ্রিন সেস পিনাংপ ইলেকট্রনিক্স লাপেন জিএন সি আগারি গ্রিন সেস পিনাং নেলুপু আকে হাই চিফ মিনিষ্টার থানপাচি নিল সেন্ট্রেল পোর্ট জাহাজ লাপেন্টে ওয়াটারওয়ে মিনিষ্টার সর্বানন্দ সনোয়াল পিনি ডিব্রুগড় বগীবিল পেন আনারলোপর ফাইক্রি সি আফ্রাংসি ইন্টারনেশনেল হরমুহর্তার কেপন আ জাহাজ পাচিলেংল চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়েল ওয়ার্সাই পেন বাংস প্রোগ্রাম আলং আলোহিসার পোহামানা পাইং পেন চেটংডুনপ নামরূপ আসাম পেট্রো কেমিক্যাল লিমিটেড পেন মিথানল পন্সি হিনি হরমুহর্তার কেপন আ জাহাজ বগীবিল পেন বাংলাদেশ ঢাকা পানগাঁও পোর্ট আলং আন দাম্প জাহাজ ইসি আলং ইংকয়রা থ্রকসি কন্টেনার ডোলো লাপেন্ডে কাদু কাবে সুরি ইসিরা থ্রকনের ক্যাপ্টন মিঠানল পনল বাংস হিনি জাহাজ ব্রহ্মপুত্র ন্যাশনাল ওয়াটারওয়ে হিনি লাপেন্টে ইন্ডিয়ান বাংলাদেশ প্রোটোকল ওয়াটারওয়ে পারিডেংল ডেট স্বাধীন কেলং আফি ডিব্রুগড় পেন কাপ্রেগা ডেট পোর্ট আন হরমু কেপন লাহেল আফ্রাংসি হাওয়ার আলো অক্রান সেক্টর কেপা চিংথুর আফান কেংকাম কেচিজর্দন আলং পাচের আব্দুনসি পিনি বঙ্গাইগাঁও মেডিকেল কলেজ লাপেন হসপিটেল ইংফু ফোনপো

মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট মাসগাঁও হলং কেপাংনি বাংসু কলেজ ইম্পুপনপ অপ্রাণ লাপেন্টে ফেমিলি ওয়েলফেয়ার মিনিষ্ট্রি পেন কিপিপন টাঙ্কা ক্রুর ফারু ঠ্রগ্রা ক্রিসি খরত পেন কিকিম বাংসু মেডিকেল কলেজ আলং ফারু ইসি MBBS আংহয় কেডো হাওয়ার আলো ক্রিক ফু মেডিকেল কলেজ পু রেকগনাইজ ল পিনি প্রোগ্রাম আলং চিফ মিনিষ্টার টাঙ্কা ক্রুর ফোকেপ খরত পেন কিকিম ডিস্ট্রিক্ট কমিশনার অফিস লাপেন্টে কাপড়ে কাপড়ে প্রজেক্টা ইংপু পনপ বাংসং বং অভয়পুরি খুড়াগাঁও কসারিপাড়া আদর্শ বোর্ডিং স্কুল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ স্কুল ইনফ্রাস্ট্রাকচার লাপেন্টে বীরজারা টি গার্ডেন আদর্শ স্কুল তোলো বাংস প্রোগ্রাম অলং অপ্রাণ লাপেন্টে ফেমিলি ওয়েলফেয়ার মিনিষ্টার অশোক সিংহল বরপেটা MP ফণীভূষণ চৌধুরী রেভিনিউ লাপেন্টে ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিষ্টার কেশব মহন্ত পেন্ডাং লক পেনাং আন কেথে কিডিংটুম চেটং দুলপ দক্ষিণ হালমারা মানকাসার ডিস্ট্রিক্ট ইন্ডিয়া বাংলাদেশ আহয় আলাগা সর হাওয়ার অলং চাইনং কেচং হুয়া তুমাফান অপারেশন পাদুসি পুলিশ বাংসির ক্যাব আমলুকা ফান নেপিং নাংপনল বাংস ফ্রাং চাইনং কেচং হুয়া তুম পুলিশ ফান টেংখ্যাং পন্সি হিনুত পুলিশ ফান আরেং আহু পাসল কনস্টিটুয়েন্সি অলং লাক ক্রিসির কেবরা সুরিহিনীরা প্রথম ভোটার সাথে ভোট কে জকাবার সাই লংপ বাংসং বং লাক সির কেবরা ফারু সুরি ফো কেবরা নের কেবরা ফারু ফোরা ফিলি কেবরা সির কে পিনসমার লাপেন লাক সির কেবরা সুরি ফিলি কেবরা কে থমরা ফারু কে থম কে আর্ডো সোপিমার ভোটার্স সুরি নিরা ফারু কে থম রা ট্রক্সি পুলিং সেন্টার লং ভোট কে জকা কাম মেসেন পেন কে পাচুন আফান ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সিক ডাংলো বাংস ইলেকশন আফান ক্যাম্পেইন পাতুমি জুটলো সপ্তাহিনিয়ান সসে জাপান অলং এশিয়ান গেমস কে পাঠু পাতুমি জুটল এশিয়া অলিম্পিক কাউন্সিল চেয়ারম্যান পেন্সি আরনাটাং পেন এশিয়ান গেমস কিজুট আলাম ডিক্লেয়ার ল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী এশিয়ান গেমস অলং মেসেন পেন কে পাঠু দুনা পুঠাক ইন্ডিয়ান এথলেটিক্স আটমা ফান চৌরল পিনি বীরটাকে পানসি ইংটনিক ল

0: Lun si po sarti rong piya kaila mo chetaning bom. Ang deng isi along alang li tempre ki hang alam, ki charli alam lahay lang taning lo. Ang deng ki thom along niltum alang li hala di fu kolles along ki charli ahut alang li kalsar secretary ta ke man pom. La so alam nang liya sabo nang taning tate.
1: Oh, la so huru bang ken dili la. Dak admission det pen freshers meet dolo. La so nili লুনিজির লোন পিদল ক্লাস আলুনিজির পেন্সিনিলি বাংকে মিউজিক সেক্রেটারি আফানেলি ইলেকশন থোডনলা হাইডেল তা আলু ন নিলিনি গাবে সিতা নিলি আলু ন মাগেলা সন তাল তাল মহা তাল পুহে
0: লাইকিন ল সালুন আসাবো
1: ক্লাস আলু ন দি আলাম থে নিলি চুতি নি দেল চেলাংদা মাতি লসিতা আলু আসাবো লপুহ তাল তাল মহা তাল বেতাল পরিলে ভাই লাসন হচ্ছে তিনি দেলা নিলি আর।

0: Okay, la pena la esa misma gala nila nila lun si lun lo la hai lun si anili bangke
1: nila nila bangke ningdo ba
0: nila nila bangke ningdo la ke muta nili lun
1: oh bolu te lun no
0: bolu nelo la ke
1: la ke lun nelo
0: la la
1: sa ate nari la dipu kolas lo pipi akam le klem nangli
0: oh nili culture music secretary chode pen ke nili hada musical instrument ave pin nili harmonium scale changer namlo guitar namlo kongu namlo la pen ke la dhulki tobla la pen son mic set nam namlo lalo ang porke nili kadu gobe kuras ke than kadu gobe la hai chenglo la pen la nili la so aprang jong aku isialam dolang nili college dunde pen ke la election aprang aprang bangke ke dam tanga budi tumalong nili hadak lun chipati dunlo annual function holun chipati dunlo hala dakta nili best musician long award long lo best singer best musician award long lo karbialun pen esami salun la jutira bhalun bhupen hazurka alun pen ke nazrul rabindra sangeet la hajita me nili long lo best singer award long lo da dipu government college pen ta
1: tenali ninghang ji ma isi juti khongit kilun ji bana
0: juti khongit non ba ke ining ke duere ho sita
1: asabu
0: juti ni elo ইনিং ওয়াং বেদল হনন মাংকে
1: তেনিং গিদো গান দে
0: ইনিং
1: রবীন্দ্র
0: সংগীত বে ইনিং দুলাং
1: তো
0: নলম লুন লে অং মা জেতিনি আলো
1: রবীন্দ্র
0: সংগীত আসাব ও লা যদি তুর দাক

0: আঙ্কে এলা পুৱা এনেকা চাম ন এনেকে হালা হোষ্টেল ইনচাৰ্জ হ'ব এনেকে এই তহঁতে ভিতৰত আহিব লাগে ভিতৰত আহিব লাগে বোলা ল আঙ্কেলা তুমি মানে থুৰু নিদালো এই ঝাক তুমি হেনকে নিলি কিৰুং কিৰুং পনচি হোষ্টেল নং আনকে পন্ন লাহাস আবাং মতে নন পুতা নিং দো কগলো কাদে বেনাং লাং প্রং কো পিসি লাগে ক্লেম দাম মাপু আগে হেট পে নতুন এরি মিউজিক সেক্রেটারি আহেছে গান গাবলো টিম্পু কাদ দুই তা হাং থুক পাগলো আগে দাগ লুন লুন তে কাংলো নিলে
1: ফেসার সাউরি কসান
0: লা পিয়া
1: ফেসার সোশ্যাল হবে
0: ফেসার সোশ্যাল হত বাং তা মিশন ল নিলে নিলে মেনা মাসি কিলি পন্ন মতে দি কার্বিয়া কুরাস কাপালুন লাপেনকে নং এ কি পিয়া মুখালা কম্পিটিশন লং নং এ কি পি পুস্তামে মে পিক পিক আন নিলি হাদি দাগলা গুয়াহাটি লা রাজগড় পেন সিনিলি গিটার পনপ মেন্দুলিন পনপ লাহে সিনিলি নং এটা কি পিপিল কেলাসন পরকে দু উলাং স্যার ঠিহে পানি লিথান পো আঙ্কে লা 1994 পেন পঙ্কে নিলি কার্বি ইউথ ফেস্টিভেল আলং কাছে আব্দুন তো কলতে মা আহকের বাঙ্কে নিলি 1992 পেন্সি কার্বি কালচার সোসাইটি লং বাঙ্কে নিলি মিউজিক এন্ড কালচার সেক্রেটারি ল 2007 আন আমার তারা লাংসো লং বাঙ্কে 1994 লং বাঙ্কে পার্মানেন্টলি দাক পাদো নাং পুলো লাদাক লা অপেরা স্কুল নিল তুম বিলো অপেরা মিউজিক স্কুল হাই কিবোর্ড দোল গিটার দোল তবলা দোল লাহা সোহর বাঙ্কে নিলি ম্যানেজার ল আমাসি লা মিউজিক স্কুল দা ক্লেম ল পেনতে নিল তুম ডান্স ড্রামা ক্লেম পন্ন জির জারা কাই কে জগ মাং মুন কাংতিং সাম্প্রি লাহাই ডান্স ড্রামা নিল তুম ক্লেম ল ইউ ফেস্টিভেল কে লাংমি পিক পিক ল এং পেন লা দা হাই ইমো আলাম কা নিল তুম ক্লেম ল
1: হাই ইমো হলা থিয়েটার
0: লা নিল তুম সি ক্লেম ল
1: নাম তুম সি ক্লেম
0: নিল তুম সি ক্লেম
1: না না লাগে দাম না নিল তুম
0: লা বাঙ্গে নিল তুম অল কার বিয়াং লং সি নিল তুম হাই ইমো আ তোর কে দাম ল
1: নাল জাদুন
0: নীলি রাত দুন নীলি বাঙ্গে মিনা সিঙ্গার ল
1: লুচি পোলো
0: লুচি পোলো লা ডেন্স ড্রামা হাই ইমু আলাম কান পাকলাং পপুলোতে কেচিং সি লা ইনুদা আলুন সি পো বাঙি আগে লা সুর বাঙ্গে

0: মাতে কিজুসি আংদিং আর্জলং তাংলো জেহু চিপুত বাং অজয় কুমার বরা
1: লাগে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমালিয়া জন্থু লুনাং ডেং দাম থুই লনাং চন্দ্রকান্ত ট্যাং প্যাং কিলুন আলুনালাম থে কার্বি দিতা কার্বি আর্জিক স্নাং আলাং দিপ্যান কিলুন লাবাং সলুন

লাপন অপর্ণা নেটু গুহাটি পেন কবচিতা কার্বিয়া জামে নানেতুম অর্জেক লং টাংল লাকে আকাশ পানি দীপু রেডিও কার্যুগ চিহ্নরা রাথু জাইমে কেবাং বমলাকে এফ এম বেনা লং পেন মেঘাহার ফারোই সিরা তকবর সুর কেবলা পেন নিউজ অন এয়ার এফ লং পেটা মেনা লাতুম আর্জু লং ইচে নন আদুন থু নাংলাতুম কার্জু লং জিয়া জাইমেক লাকে ডিমাসা লিরমিয়ালু না জাইমেক ডিমাসা লিরমিয়ালু না জাইমেক লং পেন হিপলা খেরসা কিলো না লুন আনি লঘু পালু নাংলাতুম আর্জু এক লং পতাংতে আর্জু এক সিনাং

ডিমা সালের মেলো নে জামে গেল প্যান কাপাটে সি না তুম কার্জি ডং জি লাকে হেম ফোলা কেসা কেলুন পাই ঠক নাং পেলো বাংসালু নাংলা তুম আর্জুই গ্লং পো টাংতে আর্জুই সিনা।

0: পুথত নীলিতম কাছেরে লাপেন গাছে বিরতি চিংকিছে থান পঞ্জি আফান দাপ রং সুপি ইনুত কুলাত কে বি ঠেক সের আবাং ফু আলং আন হুমরি বাংল দাসিয়াকে হাই নাংলি তামে চেপাচিনি পনিক জিমা
1: নীলিমেন কে শ্রীযুত হংবর্তিসু লাপেন আগাসপানি রেডিও সেন্টার পেন নাংক হুমরি কে বাং পট আলাং লিতম হান্তা কার্ডম পি পেজির লো
0: চারো পারপিক ল কে হাই তাংটা কে হাই নাংলিহিন বেন তামে ইলিতম মা খে আফান কসম সি কাছেরে লাপেন কাছে বিরতি থাকিমা লাসপু থাক নাংলি থান পনিক জিমা
1: আসাপসু থেকেরেস তেমে থান পনিক চম্প নীলিতা আহক আহক বাংকে কুলাত ছুবি লাসো কুলাত কাছুবি পেন আলে নোনা বাং এছে থেকলাম বাংকে আসাপসবেত পুসতেমে চিবিরটি পনিক লংল টাঙ্কা পুতা আসাপসবেত সিতামে লাপেন ওসো ভান তামে স্কুল ফি লহাই পেন সিনিলি তুম তু ইক বমল লাসি কাদো কাবে কারবিয়ারা তাতুম সিতামে লা বেং লং বসামে সেভিং একাউন্ট বাং দুনাং জি
0: কালাং কালাং
1: লাসো কে দু পেন গে আনমা কেরাপ লা আনা কেরাপ ল মুনন ফি আফান সিতামে টাঙ্কা দু প মুয়া ফি ফান জয় কি দেখি কিসুং ল আফান
0: কালাং কালাং
1: খরচা ইলং পোলকে লাপেন হালা কছুবি দামতা ইলিতুম ইন্টারেস্ট লং পঞ্জি আ লাভ লং পঞ্জি আসো বাঙ্গি মানে বেং ছুবি দাম কক্তলা সো টাঙ্কা আসো বাং থুজি লাসি ইলিতুম কাদোই কার বিয়ারা তা তুমদো আন্দা বাঙা খে কেলা আনল কোবে ফ্ল্যাগ দাক ছুবি সদমি বাং কি সেভিং বেং ছুবি পো আলাগ আলাগ দুজি আ সুরি সুরি দুজি চিসাব উনে লাপেন হাদাক বেংসি লাসো ইসি হেম তুন লং লাতুম কিছে পাংরেং ই
0: কালাং কালাং কালাং তাংতে আকে হাই ইলি তুম পেনাং লা রং টক দু তুম কে পিনি বেং পেন হেলোউইন আসন তুম তা দু তা পেন কে দামন ই লাপুসন তুম তা দু তাংতে হালা তুম কে কোসন বেনসি টাঙ্কা পুনন আজাদ হিন পুনন কাচিরে লাপেন কোসন সে কাচি বিরতি পঞ্জিমা তাসপু থাক তানলি থান পনিক জিমা
1: থান পনিক পো বেং পেন হেলোউইন পতুম সিতামে হেমলে চুবিরা মানে ফান চপারাম কম পেন সিতে চুপারাম বসামে 100 টাকা লং বা 5 টাকা বা 10 টাকা সন কপিনে ইন্টারেস্ট এন পন লতাংতে হালা দা কাম পো বেং চিবি থে থেদ সিতামে হেলোউইন বসতামে লাসন জে চার্লি পনং পো লা পেন কেচিরি কিচু কেচিরি বাংকে লল ইলি কার বি তুমকে সন সিচে থেক লং চিচু দে তিতি নাংলি ফারো ইসিয়া টাঙ্গা লং লো বুতাংতে নাংলি চুনন 50 টাকা বাক চুনো হেম হরমু কাবি চিনাম 50 টাকা বাং চিবি পন বেরা সন্তে লাকে পুঠত কিরিম টাঙ্কা কিচিবি পন থেকি আং থেকল কারবি তুম সিতমে এনকে লাসন জে বাং আসুগে নন আনতা কারবি আং লং আহিথি কুলাত আলং নহক আহিথি নন ডিফো টাউন পুনন বকুলিয়া টাউন পুনন আন্দা বাঙা খেকে আন লকবে চফ্লাক দাক পেনসি আসমার চিপা চানজি টাঙ্কা দুজি এ আন আন সসে ইলি তুমকে থ্যাং দা চকলেম দন থেকে লাসি কে চার্লি দুনাইগে বাঙা খে লং কে চার্লি দুনাংজি খাবর ই কে কেনাং সল কারবিয়া খে তুম
0: লাংদাম পলোতে নন ইপ্রাং কে বাংজি ওই কি মিয়া তুম ফানস তামে নাং লিহিন পেন লাসো পুঠা পেনে কে থানগাং তুং সন্ধলাং
1: সন লকে থানগাং তুং বাংকে কাচিরি গে কিনাং সলু নন ওবি কি মিতম দা চার্লি নাং পো নাংলি স্কুল দুন লু কে সমান নাম কে চংদার বয় পেনতা স্কুল কি দুন থাদু
0: কালা
1: থেগলং ইনুত বাহিনি লসন দা দু উলু আন্দা বাং বি ই জে পাপা সে জি
0: কালা
1: কা চংদাত পেনসি হাল আতম কে কে থেগলু
0: কালাং কালা
1: কা চংদাত পেনসি কা পুরহি লাপেন আলাং লিয়া ডিগ্রি তা লাদাক পেনসি জি পাপাস পাস ইলু লাসি নন ওবি কি মিতম তা লাসন কে চার্লি জি আবেদেত পুসমে ইমেনা সে বর ইপনাং পো চংদাত চংদাত পেন সিস্টেম স্কুল দু নাং পো চিবিরতি পো নাং পো স্কুল দুন ই লং নাং পো ইপো এ পায় ফান্তা রাপ লং নাং পো মানে ফান্তা লাসন পেন সি কাচেরাপ কেচেতু লা তাঙ্কা মহা হিন পেন্তা চিরাপ চেতু ই কো
0: তাংতা কাচেরে লা পেন কাচে বিরতি চিংকিচে থান পন জি আফান আদুন থু নি সাং এত ক্রপি আফান নিতুম চেতং ল আলাংলি কে ইনুত কাচেরে লা পেন কাবিরতি থেকপি আবাং ফি আসি আলাংলি হিন হানলি তুমপেন সুরি সুরি কার্ডম পাজিরলনি
2: কার্ডম আকাশপানি দিফু আহিন আফান্তা চোরলো নাংলি তুম কিবাং আপত লাপেন রেডিও কার্জু আরাত আফান্তা সুরি সুরি আকার্ডম পাজিরলো কার্ডম
0: তাংতেনি ইলি তুম চেথা নাম সে নাং নাংলি হিন পেন কাচিরি লাপেন কাবিরটি কোসম সি কে ক্লেম নাংজি লাসো পুঠাক নাংলি থান পাচিনি পন জিমা
2: চোর ল কার্জু পট নীলি থান থেকে দেশ তামে থান প এলি তুম কেচেরে কাবিরতি ফলতে ইলি হাজিরা দাম পোস্তামে ভারগে থম পোস্তামে ইলি ওয়ান

0: পুতে পিনসু বাইং দাদাম পুতে ওয়ান পলোতে ফারু থম ওয়ান প ফারু হিনি কে হেম চিবি নাং প ফারু ইসি কে হান খরচ নাং প লাপেন লা একাউন্ট চে থাপ নাং পো সেভিং একাউন্ট নিলি বাঙ্গে লা পুসি ক্লেম বম লহে
1: কালা
0: কাদু কবে আরা রাতুম দালা পুসি মাথা সি নাং পো হেম ওই ফি প্রাং জয় কে ফানলু পুসি নিলি বাং মাথা লহে
1: বিরতি ল পোলো তাং তো এফ্রাং বাং কে জয় কে তো পো
0: নাসি নিলি কে ক্লেম মাতেন গে লা পুলো নিলিস তামে লাসি ক্লেম বম লনিং কান কো আন পেন তামে এ ক্লেম ল দোকান তামে চু বিচম ল দোকান লং পেন তামে ফারু সি ফারু হিনি কে কাই তা একাউন্ট লং চে থাপ বম ল লাসি ওসু ফান সামে ল হাই পেন সি চে পাং রেং ল হেম রিট পুস তামে চে লাং পন লং ল
1: তাংতে পেনাং রেডিও কার্ডিও আরা তাতুম তামে পাচিনি ল থন না নাংলে হিন পেন তে থান নাম থুজি মালা সেভিং চি বিলো পোলো তাংতে এ কোয়ান না কি মেদো লা সপু থাক থান জি মা
0: ছোরো ল লা কার জু পতা রাতা তুম কি সমান তুম কে একাউন্ট কি খুলি লে তা দো খুলি দুন লোতে আং থেক দো লাতা ইসিয়া কে রাব দো
1: কালাং কালাং
0: এ খুলি লো পোলোতে সিকাই সিহিনি তা মো কিসু কি উন এ ফান্তামে লাহাই ডাক পেন্সি জমা জমা প এ লা ডাক পেন্সি জাতা মো জয় কি পো এক
1: তাংতে নি এই তুমি থাম নাম তো সিনা পেনা তুমকে এলি তোমা খাই তুমকে লাসন তাদো দাম দেত বাং দেত আর পিনি লং লতে পিনি চদেত পেনাপ লং তে পেনাপ চদেত লাপসন দো লাপেন এ নন চু আন চু নাং পো চুইয়ে ফানসে পির থেকে বাংলো নন লে চো চেতে মেন্তু সিকে চলা জলা পুসন তুম তাদো পুসন তোম ফান নাং লিহিন পেন পিস সি এ কে থান নাম কাং তুমলানি
0: লাকে কি মি মি আং থেকলো হেলা বাংকে হুম
1: হুম
0: তামে লা চদেত বাং দে পিনি ইংদাত পো পিনি চদেত লাকে হেনুলু লাবাংকে কিছু বিরতি কিছু বিরতন গে দোনাং প লা মো কিছু কি উন ই ফান্তা মেন মেন কিছু পুতে আবিদেত তিতি দু মাতি
1: কালাং কালাং
0: লাসি লাহাই বাং এছে বিরতি কিছু বিরতন গে দোনাং প লাহাই বাংকে কিতুন কে ডাং পুস্তামে লা কিছু কিছু নাহিন তা চিরি পনাং প লা বাং কো আন মা কিতুন কে ডাং আফারমান পুতে বাং থম পুস্তামে ইনুলং ইকাপ পুস্তামে লা পুতুন নাং প হান পুস্তামে সাবসো পাকম চেট চেট তং পো চুবেত দুবেত তং পো ও লাসি লাহাই বাংকে চিরি পনসি কি মেলু কাদু কবে তুম তাহে লাসি লাহাই কি চিরি পন লাকে আফি পান্তা দুপো চিরি পনসি কি মেলু
1: লাসি পিনি তুম গচিং কি গচে থান আলাম চিরি থেক পো হল পেন জি বিরতি থেক পো পসি ইলি তুম ক্রয় পন না লাসি পিনি পুঠর নিলি অনুকা প্রেগ ফানসি নিলি আরজু পন থুইক পো তাংতে নাংলি তামে রেডিও কার্যুয়ারা ফান চেপাচিনি পনিক জিমা
2: কার্ডম ফ্রাংসি আকাশপানি দিবু আহিন আফান তা জোরো ল নাংলি তুম হুমরি কেবেং আপর লাপেন রেডিও কার্যু আরাত ফান তা সুরি সুরি কার্ডম বাজের ইকল কার্ডম নিলিমেন থেরেসা দেরাপি
1: জোরো পারপিলানি নাংলি কাচুপাচিনি পন থেকাপট তাংতে নি নাংলি হিন মেন তামে থানদাম ইজিমা থে নাংলি কেনু কচেরে পিক আবাং ফি লাপেন কবির টি থেক পিক আবাং ফি সি নাং লি সিতামে ইলি তুম কারবি আখাই তুম পেনাং তুম কচেরে লাপেন কবির টি থেক থে তুম দোপি লাসি নাং লি হিন মেন দামে কোসন সি তুম কচেবির টি থেক জি মা লাসো পুথাক নাং লি তামে থান পন ইজি মা
2: ত নিলি ফান কার জি উপ নিলি থে থে নি বেতা নাং থান ইক প নিলি দা থেক থে সে তামে লং হং চপাং রেং ল লং হং চপাং রেং নিং কান কো আনে দুলো লালং হং পাং রেং পেন্সি নিলি কে আসি চোজর প আধা কে মিথ্যাং চেখ্যাং প আধা কে উসুমার হানলাং প নাপেন ব্যাং ফান আলুহি মুলিহি লে ব্যাং তালাহাই ল চখরস প চিকাই সিহি নি বেত তামে এ ফারো ইসি এদিম লং পুতে পেনে সেভেন্টি ব্যাগ বা সন চখরস প বিশ টকা ব্যাগ কে চিবি প সন কাচেরি দুলো চিবি চিবি পলাসি স্কুল ফিস পেনে নিয়ে আন্তায় পিল হেম কিমি চোরাংজি সেতামে লাহাই পেন্সি নিলি তুম চোবম ল
1: লাহাই কাবির টি পেন্সি ক্লেম বম চোবম মে পি গালাম লানি তাংতে নি নাংলি বেং অলং কাচি বির টি দাম মতে সেভিং একন বসন্তা নাংলি ক্লেম মানি
2: ও দো পুসেতা মে লা পেনি নে সরকার পে নাকি জয় না পি টাঙ্কা তা মে নিলি পাংরুম পাংবি প মেন মেন উলাই রাম দেত দে ই চেকলি জন প্লি জন ফ লাসন প্লেং লু পুলোতে ইসন বাকা মুলং পুপু প লাসি উলাই দাম প ইসিয়া কি সুং নাংলে রক লো পুলো তেলা সু হচ্ছে নিলি উলাই দাম প ই লাসন লহে
1: মেপি গালাম লনি নাংলি সরকার পে নাংকি পি আতাংকা হাই হই পুসি তামে নাংলি বাংকে চিবির টিবে
2: ও চিবির টিবে উলাই দাম ফিট ফেল নিলি চিকলে জন

0: tiyon po an pleng mi tiki asap o baga li du pupu po la si ulay dam po la si kam pa wang wang lo he
1: bisar lam nang li chiklo yon po yon trok pen ulay dam lo pulo tang te atang ka tami omu chot la lo pulo te ison baka sai chun chit po son na hindi mipi kalam lo tang te la po son radio kar juara tum hanta nang li than dam ji mam ekon ching pu pen an ningkan ningkan tang ka bi lo pulo tang te tum ke mang son tami chun I pu nang li আমি থাং আটেং পেন থানজিমা
0: লাল কাদু কবিতা মানে ইসি একন দলু পুলোতে একন জিং পুদাম থেকলো পুলোতে লাদা টাঙ্কা সিকাই সিহি নিবাস তামে বা চেকলো জন পেন ফারো ইসিবে তামে ফকেবে তামে চিথাব দাম নাং পো চিথাব দাম বেয়ার সি মুন পেনে কিসং লো পুলোতে ইলি তুম লাসো টাঙ্কা চি উলাই দাম লং পো মানে চুচে সেলে পুয়সন থাক থাকলো জেনেবা ফকেবলে লং দামে থংকেপ খরচ দে তাই ইং কয় বেং বিকক লাসন নং পহে আছে কাতু কবি লা রেডিও নাকার জুদুন আরা তাতুম তামে ই লাসন থাক থাক পাচুক্লেম নাং
1: কালাং
0: পামিসেন নাং কি থেক থেলাং কি দুতুম তামে পাচুক্লেম দা ম্যাং একন চিং পু পেন লাহাই লহে
1: মে পি গালাম নানি নন পুঠত নিলি ইনুত বেঙ্গালং আচকা মার মতে বেঙ্গলং কাছি পাদুক পি কে ক্লেম অবাং ফু আলং সি নিলি না হুমরি থুলো লাসি হাই নাংলি তামে চেপাচিনি পন ইজিমা
2: কারডো নিলি মেন কে লাগে সঞ্জিত তেরা নিলি ইউনিয়ন ব্যাংক লং সি কাম চেরাব দুন বম
1: চরো পিগল নাংলি তাংতে ইলি তুম চেথা নাম সে নাকে হাই ইলি তুম আখে রং রু পেনাং আতুম কে চুবিরতি আপুঠাক কাচিনি নে মতে কাবি লাসন সি কে থেকলং লাসি কাচুবিরতি পুলো তাংতে ইলি তুম বেঙ্গালং তাই সি ইলি তুম কাচুবিরতি আঠাইল তা সিটাংতে নাংলি হিন পেন ইলি তুম রেডিও কার্যুয়ার ফান কসন পেন সি তুম কাছু বিরতি মতে কাছু রে পেন তুম টাঙ্কা মহা পুন তুম বেঙ্গলং কাছু বিপন জি লাস আলাম নাংলি থানজিমা
2: কলাং হল ইলি কার্বি খাই তুমকে কলাং বেঙ্গলং জাসিমেট কে একাউন্ট কা খুলি পুয়েতা ইং আর পি থেমা ইলি কার্বি তুমকে চিনি দুন দে তা দোলা ইলি তুম বেঙ্গলং একাউন্ট খুলি কেনা সত আথেমাত বেঙ্গলং একাউন্ট খুলি লো পুলোতে ইলি তুম বাংকে শিকাই সিহিনিতা ইলি তুম চুবির টিপন মে লাসে কিছুমান আদিম গেলা পুদৈ রং পেনমাসি মানে লাহাই আহিন বাংকে চিহুং হে পুদৈ লাসে নন বাংকে ইলি তা চেলার নাং পো ননকে সিমলে রাখাই পু মানে ওয়ে কিমিয়ে তোমান কেনা সত দু সে খেতি কিছু ক্লেম তুম পিনি তুম তামে টাঙ্কা মহাকে লংবম সেটা কিচি রিমি চিবি বাংকে হেম সে চিবি পেমা ননকে থাং বুথেকতে হেম লংকে কাংহু কাংহি তাদ ফিজু কারলে তা থাং বুথেকতে মতে দিও সে এলি বেং লং লং সে হাই কে সিনিবে টাঙ্কা লে চুবি বলতে লাকে থাং কেনা হক হবে লাকে নাংলি জং সে বা ফিক্স ডিপোজিট বা পিনি পুটা দো দো হালা জংসি থা পোর্টে নাংলে আরনি কি অং বেন জংসি চুখরো জি পুলোতে লা বাংকে নাংকে কাম দা দুই সিলা হাই বাংকে ক্লেম কে নাং সো সি লাংলাম সা এলি কার বাঙা খাই কে হেদি একদম লা হাই একাউন্ট কে খুলি টাঙ্কা কে থাপ কে আরনি বাং দা দুই সামে দু ই দেশ তামে নানে সুরি সি ফারুই সি বদমে বাংকাই তা থা বইল তেমা বাং পিনি জংসি সুরি সি ইনকাম পোর্টে ফারুই হিনি বা ফারুই সি কে কাই তা বেঙ্গলং কে থাপ দুলো
1: ইলি তুম আমি তুম কে লাংলাম পুলোতে আজাহা কাতুম গেল পছন্দ দু যে বেং এখন কাং পুলো পুলোতাংতে পিনে আফারো ফারো সি থা পারে নাইজি ফারো ফ আসুরি রাসন সি থা পারে নাইজি পুতা পেনা তুম রাসন কা ফেরে তা দু তাংতে বেং লং কে আফারু ফারু তং থাপ আসুরি সুরি তং থাপ আরে নাই মা মাতে ভারু শিকাই সি সে কাহিনী পিনিং কয় তং কেবলা পুসন্তা চি ইলি তুম চি বিরটি দাম মে মা কে
2: ও আলাম মাং কে লতা কলাং কলাং হে লা নংলে আফারু সুরি থাপ রে নাই বুফান কে কালি
1: ও
2: তা মানে মেন্টু নে ভারু সি আপুলটা থাপ মে তে মে লকি মেথাং সেভিং মেথাং চি বিরটি কে লাগে কেনাং সদ মতি দি
1: কলাং
2: এলি আলাম নহে তামে লা মেন্টু নে ফারো সি লাং লি জং সি

0: আর নেবাং সিকা কেপ কেপ জং সে হেম চিবি গোটে নিকেপ এনে ফরো সিলে কুমত
1: ফরো সিলে
0: লাস তাঙ্কা বা কো থাবাম চ লকুলতে দি মাক্সিম তে মাসিয়া কেপ কেবে থাত পোটে কেহলাত কে দাম এবাং কা সি তে শিক্ষা গত রাদুমত দি
1: নেতি গলাম লন হলে কি থানা পট লাসি রেডিও কার জু আরাটা তুমতা এ চিনি পোপসি ক্রয়ল না তাংতে নাংলি থানাম তুথা লা পেনাং তুমলা পিলাও পুপ সাইকা চংদার তো দে সাইকা চংদার তুম তা পেনাং তুমকে কে চংদাত কে আফারু আসুরি তা কেলং তুম দপি সিতামে জেলাং দাম পলো তাংতে লা তুম আফি চুইয়ে ফান আবেদাত তিতি তাংতে লাসন তুম ফান পিসি পুদা খাই
0: লল সাই চংদাত কে মধু অমৃতা সাই চংদাত দুলু দি সাই সাই কে চংদাত আইসেলো নাংলে সাকুরি ক্লেম বা পিনি পুনো হেদি তালা সাই কে চংদাত তুমহান ইসি মিসেস মতে বিরটা গলা পুলো যা সাই কে চংদাত কে আরনিবাং তা মানে ল দি ফারু তা দুলো আসুরি তা দুলো সিতামায়া তোমায় কি দু কেলা পজনি মাসে দি কাই মত পিনি লং এ পিনি লং পিনি এ পেনাপ তা লং লাং পুকে মাথা দকো গতি মাসি লাবাং কে আলাং তুম কাবিরটি ফান মাথা থি মানে পিনি লান লং প পিনি লাচনা জুনা লাপুর দুলো মতে দিও
1: সিতা লং দা চোদাত লাপ
0: বিসার লাপুয়া মাসে হেদি লাকে এ অক মেটিক আহু চলো লাকে
1: কালাং কালাং
0: ইলি নাংলি জংসি নাং নাং অগরাইং নো লোপরতে নাংলি কে আনি সিভেলে সু নিনি লিসু তামি নাংলি কে দাকে থাংডা বিরতি লং লেলো
1: ইংদা দা মুনে দা মুনে পো আবে
0: দে লাসি নাংলি কাচং দা পুলতে টাঙ্কা লং লাসে সো টাঙ্কা বং পিনি ইয়ে নাংলি ফারু ফলং বা সুরি সিলং পুলতে নাংলে দা পেন ফারুই সি ফারুইনি নাংলি বিবম নাং পো লা পংরম সি থেকে একাউন্ট লাহে একাউন্ট চিং পুসি একাউন্ট লঞ্চে থাপ দাম বম বটে মোনাং লি কিছু পাপিনি হু তামে
1: ওই হালা দামুন এ হুত পলো তাংতে হালা কাছু বিরতি আতাং কা পেন্সি এ কিছু তামে চেলাং
0: ইলং চেলাং ইলং পো বাকি চুগে জুন ফান বনামে উলাই পজো
1: মেক পি গলাম নাকে হাই নাং লি থান পন তাংতে এ পেনাং তুম কাচিনি নেতা দোলাং আসি নাং লি ক্লার ডাক পেন থান নাম থা নন হুত ইতুম সেভিং ফান একাউন্ট কা চংপু পুলতে কোন অপর মতে কোন আজাক দিং লা সবুথাক তামিনালি থানজিম
0: একাউন্ট কাংপু লাকে নাংলি দের উজিয়ে ফানালি নাংলি জংসি নাংলি ডকুমেন্টস লজ লাহাই মুখা জংসি চক চক এট পুলতে আরনি সিয়াং বংসি নাংলি একাউন্ট লং লংপন লগে একাউন্ট বুক তা লংপন লগে
1: লালো পুলতাংতে
0: নলমকে অনলাইন অনলাইন না কাইমতি দি
1: অনলাইন মেপি গালানো লাগে পুলো তাংতে ইলি তুম কাবিরটি তামে ননবাংকে জকে আসানসি হেগলং পদি তাংতে ইতুম লা তাংকা কাবিরটি লা বেঙ্গালং তাংকা চুবিরটি লাগে আ জাত আ বেঙ্গালং লে ইলি তুম চুবিরটি সিতা মে পুলা বাসালাম নাংলি
0: আজাত আজাত আ বেঙ্গালং সিতামে এলাই নাংলি থাংকে শিক্ষা গবে নাংলি তাংকা তা সেফ দুবেত পো আসে নাংলি জ চুবিরটি দু আন সিতামে হেদি লাকে ইংবুনি
1: পতাংতে কি জুতসি নাংলি এ নাংলি হিন মেন তামে কপিনে এলি তুম চিংকি জে থানাং বং রেজুকার জ রাত তোমা কে থান কে লব সন দোলাং মা
0: নিলি
1: হাং সন দোলাং
0: নিলি নন মত কে কে থান জি এলাম কে লানবেল আবেলো মেন কে লালে হে লসি লা রং রাত চংদাত বা চকলেম চুদা মারা তোমান তামে নাংলি তুম একাউন্ট চিং পুরা দোয়ান তামে হাডাক বিরতি জিয়ে ফানসি সি বিরটা পিলে হে লানসি নিলি বাং তনকো
1: তাংতে পুথত নাংলি সামে রেডিও কার্যুয়ারাত ভান নাংলি মেনা জং জং পেন চেপাচিনি পন ইজিমা
2: হারডম নিনি মেন কে হিরাইং তি নিনি রং সুপি আরং আসার নিল
1: জরো পার পিগল রং আসার তাংতে রং আসার ডাককে লাংডাম পলতে ইতুম দীপু আউন আংবং কে কে থে নাই আর রং পশনসি চিনি দামল আথেমা ডাক দন তা ফারুপ্লি আবাদ দু পুনাং নাক দে আসি কে থে নাই আসন তাংতে নাংলি রেডিও কার্যু আর ফান ইলি তুম কশনসি কাছে রে পেন কাছে বিরতি পন এ প্রাং কে জয় কে কে জয় বানজিয়ে ফান নাংলি থান পন ইজিমা
2: লি কানি যে পন কাংটুং বাংকে লালো যে কার্বি আং লং রাত আতুম ভাস তামে সি কাপাচি নি গাং টুং বাং কে লাহেন ল যে কাচরে লা পেন কাবির টি পো পুঠা কালং লিহিন বেন কি পুগং কাং টুং বাং কে লাহেন ল ইলি টুম ল আখাই লং আবাং কে কাচরে লা পেন কাবির টি লাসো বাং কে কম সম জয় নি পেন ইলি টুম কি চিং থুর কো আন মা কা চিং থুর দু নাই আবাং সো চিং থুর দে থে দাত টি লাসি নিলিহিন বেন কি পুগং টুং বাং কে লাহেন ল যে কাচরে লা পেন কাচি বির টি বাং ইলি টুম খাই লং আকে নাং সব বিনো
1: কালাম
2: নাসি

0: si si kaciri pugelahin lo je itu pini ko an ma kelong labang su obang angton korcha che det si de chunam pusita isi a limit pen si tu chunam sita minanang po athe pinang an tu milium thek long do tangka kelong pen alang tum padam lap titi si ke ong asi labang su claim clear a ilitum to an ma kelong asu pen phan thong ma bang ইতুম কেনাং সত কেনাং সত ফান খরচা পেন এ ফান নাম্বাং কে ইলিতুম কাছি বৃত্তি এবং ইলিতুম আকেনাং সত বিনং বসিং লিহিন পেন নাম্বাং কে উদাম জি আসল কাছি বৃত্তি জং সি দুলো পুলা থাংতে ইলিতুম মো কিসু কি উন এ পেন চেংলক উসমারা তুমা ফান সিদা এশিয়া কেনাং সত কাচারলি হিন বুনন আয়াতে হিন বুনন হালাবাং সো লং আবাং সো পেন ইতুম খরচা পন লাসো মাং ইতুম এ উনজি তা জং সি ইলি তুম কাচি বৃত্তি আবি পুরো তাংতে বাংকে মহাল বংশ কিছু পর হুদ বাং ইলি তুম বাং আবি দেট পো নিলিহীন পেন রেডিও কার্যরা তুম মানসে তামে কাবাচিনি মতে ডাক রং সি রাত তুম মানসে তামে সি পাচিনি পন বাংকে ইলি তুম লবং সো কাচিরে লপেন কাবির টিয়া বাং কিনাং সদ বিনং বুসি নিলিহীন পেন পাচিনি পন
1: মিপি গালাম ল আর কে হাই নালি কেথান পন থেক পট তাংতে নালি তুম দাক আরং এ কাচিরি নংজি বাচি বিরতি নংজি ইপ্রাং আফান লা পুসন আফান পু নালি তুম কাচি থান গাচি মুম লা পুসন দা দোমা কে হাই
0: চেথান কে চেথান পন লং ল না সন সি আকে নং সদ বিন ন না সন সি এ কে ক্লেম পন নংজি পু ইসি আসান চম সান চম না সন সিস্টেম বং কে ক্লেম পন লং ল নি নি কে নাং আন কে থেক লং তাত সিমান নম দো এনে দিন হাজিরা চ ক্লেম বম আসন তুম জেনাং আন নি থেক নং লং সি নি লিথান বন থান বম তিতি আলাং নি তুম বং কে লাকে লং আন পুলো তাং তে হর অক লবাং সু কে চু ফান সি পা থে র লাসি লবসন ক্লেম ক্লিয়ার আ তু কাচি বির টি দো সন তে এ মেসেঞ্জি পুসি আলাং নি তুম আ ফান আজাহ আবাং ফু তুম ফান কে থান বন লং সে তাম মিন দুলো কিসুমান তুম বং কে পিনি কো আন মা কে লং লবাং সু বাং পাদাম লা সন সি হর অক কিছু পেন পাদাম লাভ লাসন সি কে অং রং দে দাম দে সন সি কে অং লাসি লাসন ক্লেম ক্লিয়ার শিবির টি পন্ডো পুলো তাংতে মো ইপ্রাং কিসুং কে বয় হুত ইসি আকে রাপ তো জি খুশি নিলিহীন বেন কিসুমান না তোমা ফান কে ফান পন কিপু পন দো দো
1: রেজু কার জুয়ারা তোমান কে ফান থেক আপত তাংতে নালিহীন পেন কিজুৎসি নন কিথুর মিয়াওয়ে তোম ফাস্তামে বা হেমতুন কাবুচি মিয়ে তোম ফাস্তামে যে নালহীন পেন কুপিনে কাচিরে লপেন কাচুবির টিনাং জি লবসন কেনা সব কে পাচিনি গাং তো গসন দই গ্লামা
0: সো মাং কে লাইন ল নন কাচুবুচি মিয়ে তোম মাফান ইসি কি বা কে লাইন ল আথে নন কাবুচি মিয়ে তোম পুলতাংতে লবাং কে কা খরচা মতে ইতুম এ কাপাদাম নাং ই লসো দুও এম রিত কাচি কিম পেন চেং লক না পেন উসু লো পাচারলি পেন চেং লক সন আসন আসন আসাই দু ও আসি হালা হাই আসাই ভান পুলো তাংতে ইলি তুম চিবির টিপন পি পুলো তাংতে লাসো বাং উন এডেজি লিং দাম উন এডেজি আসি লাবাং সো আফান সি এ নিলিহীন বেন কে পুকাং টুং বাংকে লাবাং সো জং সি ইতুম ক্লেম পন পুলোতে মিসেন জি লাপেন আপ্রাং পাফ্রাং দুন উনজি বাং বাং আসন পাফ্রাং দুন উনজি খুশি নিলিহীন পেন বাংকে নিংথে পট বাং আন ল নিলিহীন পেন পাচি নিদুন
1: পিগল নালি কি বুচে মি মতে কি থর মি আউই এত ফান কি ক্লেম পন আংজি উঠাক নালি আর ডাক পেন পাচি নিপন থেকে পট তাংতে ইলি তুম আপর আলাম তা দোকক তেমা লাসি লান আপর নালি মেসেন পেন এ চিংকি চিথান লং নালি রেজিও কাজু রাত তোম ফান লারডাক পেন কাপাচি নিপন থেকে পদ নাং দি ফান্তা কুরবাং থু পাজির লো তাংতে আপোরালাম দো কপত লিতুম বিনি চিংকি চে থানা যায় মেকে লাপান দে ইং তোম পন কলনা কার্ডন
0: কার্ডন
2: লাপন অপর্ণা লিতুম রং রূপ আজাই মেগা লং পেন স্যামসন ইং টি লাপেনা লাংলি রুইস হাঁটুম পেন চিউ চিউ পুরো যায় মেঘ নালাতুম আর রুয়েগ লং টাং লো লাকে আকাশবাণী ডিফু রেডিও কার্যকুচিং হন্দরা রাতু পিনিয়া সারাম থে আর্যুক সিনা এপিসার সো আওয়ে

Bang asumbi a bang ke ya ma long a lang ham. Si

পুষি বাংলা স্বীকৃপিল যং বংকেশর অঞ্জিং জীবানসি বংশিগ্নি কৌক্তিকং শিবা ফুটুং ফুরায়ং কে বৈশিগ্নি।

0: মানা করে তেন্তে আরবিআই উম্বুডসম্যানৰ ওচৰত অভিযোগ কৰক। আরবিআই কয় জানি লওক, সতর্ক হৈ ৰওক।
1: লাকে আকাশবাণী ডিফু রেডিও কার্যু চিংহনরা রাতু ননা দন্থু নালতম কার্যু রং যে যাই মেঘ লাকে লামজির লামজির যা মেঘ লং পেন দ্য ওয়ার্ড হেবিট দেবু অজাই মেঘ নাংলাতুম আর জুই গ্লং পল বাংস যা মেঘ লং লামজির কে থানা বাংলাকে কাংবরা সিং না লাংস যা মেঘ লাকে আকাশবাণী ডিফু পেন কিরোর কে পার্জু পনেক চেং লতাংতে আর জুই সিনাং
2: কিচেং সিয়ারুই উলমিয়াল নি হেলো ওয়ার্ল্ড হেবিটেট ডে মাটি সুমিন্দাল বহা আরানি কাতালন আনিলো লাবাংসোয়াল নি ইউনাইটেড নেশন পেন ফারুক্রি সিলকেব্রা থ্রংনেল কেব্রা ফনিকান ডেংসি ফারুক্রি সিলকেব্রা থ্রংনেল কেব্রা থ্রকনিকান পেন কাতালন পাংচিং পলো লাসোয়াল নি কে কেদো কে থাক জয় কে জয়বান হেম আলো কেদো লং আবার সাই আঞ্চত কালি বন্টা মনিত আপুন দামলিম কাবোচে লং আজা কং কে লং আলাম পুথর নি গাছি বিথু আর নিলো ফারুক ক্রিসিল কেব্রা থ্রংনেল কেব্রা থ্রক আনিকান কাতালন চেং আলাম থেমাটে থিম কে শেল্টার ইজ মাই রাইট পুহেনলো লাপেন ফারুক ক্রিসিল কেব্রা থ্রংনেল কেব্রা থ্রক আনিকান নাইরোবি কেনিয়া লং হেনলো কাতালন কে চেং ওয়ার্ল্ড হেবিটেট ডে কাতালন কে অং আডেট পিয়াংবং ইন্ডিয়া চাইনা ইউএসএ পুল্যান্ড লাপেন মেক্সিকো হেনলো সুরুহিনী রায়করা থ্রক আনিকান ইউনাইটেড নেশন হেবিটেট পেন এডিকুয়েট হাউসিং ফর অল কাদু কাবি ফান কেদর ফ্লুপ কেদু কে থাক হেম্পু আঠে পিয়ালাম মাটি থিম পানং পনলো সুমিন্দাল আংকাং সুরুহিনী রায়করা থ্রক আনিকান ফ্রে ক্রিচেংসি আর রুয়ারনি মাটি মন্ডে আর্নি ওয়ার্ল্ড হেবিটেট ডে কাতালন আনিলো লাসোয়ারনি হেমরিদ আলাম কিসুং কে বয় আলাম রংসপি বম মাটি আলবানাইশন আলাম ওটেক বসু মারাত মারেং আপি লাং অ কেদো আলাং বি লাং রহে হু আর ডি দকলং আপুথাক কাচিং ওয়াই লাপেন চেরকটক আসাইমু দেংসি সুমিন্দাল কেদো কে থাক আরানি আংতং পাদুথুপ ইউনাইটেড নেশন হেবি টেটপেন কালাখা টেংফুলোতে সুমিন্দাল আদাং হিনি টকবর্নেল কে বিলিয়নামুনিত ডোমেসেন লাপেন কাদুরে লাপেন কামাথা আসুং ইনাং বমলা ইসি টকবর ইসি বিলিয়ন আরাত ডোমেসেন আহেম আলং দো থাক লংলেলাং এসন আলাম ও কে আতাল আহেম দো বন্তা মনির আতুম ননপুতা সিনিং আরুম সি দো থাকনাং বমলা হেম আসার নুকাবি চিক্লো লংসু চিচার এট আর বি কিলি আহেম সি দো থাকনাং বমলা সুরহিনীরা ফকেপ আনিংকান সুমিন্দাল আলং ফান ফ্রক্সি কেপ আরমু রংসু পি মাতি সিটি আলং সি দো থাকনাং পো ইলিতুম জংসি আপর কিদো হুত নন কিদো কি থাক আদিম লাপেন আসাইমো সেলামলি পুলুতে রংসুপি কেচান পেন হেমরিত কাবি মুনিত কিমি নাংকাংবাক লাপেন তোমন টিপলি কাচেলার ফেরি মেমিপু হেমার পংফ্লি লাপেন হেম আসার নুং কেদৌলে কেদর ফ্লুপ আহেম আরিত কালিপু আলাম ইউনাইটেড নেশন স্ট্যান্ডার্ড কিপু টেঙ্কি যা কং পেন কেথালি কেরাইকম মেসেন কিজুন আলাং বারপি বারসু কাচিতি আবার সাই রিহিং আমি জয় কি জয়ওয়ান কিসু কিউন ই তমন আরুই কংসাম লাপেন কাফাং অকপেন কেরাই কম মাতি কাপাজক কিফুদুন্দি আবার সাই কাদুরি আহমফাং আফান আবার সাই কিপি চুকাম আবার সাই কিপি কাচারলিয়া হেম লাপেন অকপ্রাণ কাচেলাং আবার সাই জুতাং আফান কেদর ফ্লুপ রাইকম কিপি হেহু হেনলো কার্বিয়াং লং আলংতা প্রধানমন্ত্রী আবাস যোজনা পি এম এ ওয়াই গ্রামীণ লাপেন পি এম এ ওয়াই আরবান কেমাংদাম আসাইমু কাপাচুন ইয়াফান সাই মাতি কাম ক্লেম বমলা সিতামি চেসং বম নাংলা কার্বিয়াং লং আহওয়ার তোয়ার কেমি পেন কাচিরাপ আটোয়ার ফুবেল কে দামা হেম কাবি সি কে অংলাং ইন্ডিয়া আলং ফুবেল মাতে বারপি বারসু আবার সাই কাচিতি আবার সাই কাবি লাংলামসি টয়লেট এক প্রেম কাঠা হিন্দিয়া লামার জান সনসি পনলু কার্বিয়াং লং আলং পিনিয়ার নি আন্তা বারপি বারসু কাচিতি আহেম কাংথিল এট চুতুন চোদাং আহেম দুরি ওলাং চুতুন চোদাং আহেম আমিহি পেন কাচিফু আকিসু ক্লাং বমলাং কার্বি হামফাং আলং ক্লাং ডং এসন আলাম দুলাকি পিসু কেমেন আবাং আং আহেম হেম আকি মি পাকিম সি হেম কিম থেকমা থেকথে লাসো আসাত লাংপু কিমিসেন কিদু গেথাক আহেম পেনসি হামফাং চোকাম আনাত চিংথুরজি লাপেন কিমিসেন অক্রাণ কিদু গেথাক কাংথিল আওয়ার মন জাপো আমুনিত কে ঠেক উ আর রংকাচে ওয়াই হুটকে আহেম আন্তাবি পু হামফাং আলং কাছে থান দামলং লাকি হেম

0: একদম আর্ড্রিক লংটাং ল লাকে আকাশ পানি দিভু নন দুন ঠু নন তুম কার্জু লং যে যায় মেঘ লাকে চিহু চিপুট আজায় মেঘ চিহু চিপুর যায় মেঘ লং পেন সারা ফাংচু পিল পেন হুট বাং রহিলা রং পিপিয়া টুমাং বং জাং মিলেন কাতি কি এলাম ঠে পোধাক চিহু চিপু দাং তুম আর্জুয়েক লং পোটাংতে আর্জুয়েক সেনা
1: পিনি ইলি তিউমালং সামি সারা ফাংচুপি অল ইন্ডিয়া রেডিও স্টেডিও আর লোয়াং পেন জাং মিলেন কোসন সি কাতিকি নংজিমা পুয়ালাম থে চিংকি চিথানাম জি সো প্রাং প্রাং নাংলি ফান কার্ডম পিপি জে লগরতে কার্ডম
2: নিলিহীন পেন্তা অল ইন্ডিয়া রেডিও কার্জু ফ্রং রাতা তুম আনা ফান কার্ডম চিপাজি অল কার্ডম
1: করতে নাংলি জাং মিলেন কাতিকি পেন কোসন সালিগি লং মা লাতেলা সপ্রাং চিংকি চিথানাম দিয়া প্রাং নাংলি মিথাং জুং জুং আলাম থে নিলি তুমা ফান থান পাচিনি জিমা
2: পুথত নিলি নিলি মেন চিথান নাং চিথান থু ইগদেত পো নিলি মেন কে সারা ফাংচুপি লাপে নিলি কে দু কে দিফু আমার সি দু রং নি হ্যাং আনা লাপে নিলি নন আমার কে ক্লেম বম কে লাকে জিওর সং আসং এন জিও আলং সি ক্লেম বম এজ এ স্টেট কনসালটেন্ট পিস বিল্ডিং প্রজেক্ট আলং সি নিলি ক্লেম ইক বম
1: চুরো লকরতে নাংলি লাম থি নাং চিথান পট তাংটি করতে জাংমিলেন কাতিকি আলাম থে চিংকি চে থান দাম সিনাং আসি জাংমিলেন কাতিকি নাং জি কোসন ল নিংকান ইসেক আলং বাতাই কো আনটিকি উন লাপেন জাংমিলেন নং ডেক পেন চিক্লোজন কো আনা ফি সি রদ উন পকরতে ল
2: আফ্রাং সি জাংমিলেন আপু থাক চে থান থে আফ্রাং নিলি এসন সন নি আলাম নাং থান পাকলা রিংটুং কার্বিয়াং লং আলং জাং মিলেন পু কাতিকি কে আফ্রাং মেন তিকি বোম লো সিতামে সুপোর্ট কাছে থ্যাং পুল পান আবি রং আসর আং বং পু সিতামে হেদি লাপেন গিনি লিতুম জিরসং আসং আলং পেনাং আন কাপড়ে কাপড়ে কা প্রজেক্ট কে ক্লেম পন্ডু লাস প্রজেক্ট ক্লেম পন বোম হচ্ছি নি লিতুম এ দন দন নি আলং জাং মিলেন আমু ঠেকলং লক সঞ্জাল হে লাস পেন সি নি লিতুম জাং মিলেন কাতিকি পেন কাতিকি চট পেন কুপিয়াল্লি সিকি দোমা লাপেন কে টাকা মাহা লি আলি চত তাকালি এ অকে প্রাণ আফান কো আন সিকি মে মা লসো লাম আফু থাং নিলি তুম চিনি লং লো লসো হুত হ্যাঁ লসো পট সি জির সং আসং আলং পেন জাং মিলেন কাতিকি লসো পট প্রমোদ পন নং জি পুসি জির সং আসং পেন কাছে থান চেপারাই লো লাসি জাং মিলেন কাতিকি নন আমাত কে রং ক্যাব আলং পাচে থ্যাং পন লো প্রমোদ করি পন লো লাপেন লসো প্রমোশন থেকলং পেন সি মেসেন কু থেকলং সি হালা নাবার্ড নাবার্ড পেন পুসি তা মে নিলি তো হান কে রাব নাং পাচির লো লাপেন কে 2022 আনিংকান জাং মিলেন মিলেট ইয়ার পুলাস আনিংকান আহুত জাং মিলেন প্রোডাকশন কোম্পানি লাস পট সেং পন লো লাকে জাং মিলেন কাতিকি আতুম আন আফান ইসি আওয়ার সাই লো আ প্ল্যাটফর্ম লো লাস তেং সি নাবার্ড পেন পুসি তা মে নিলি তুম আন সুসি জাং মিলেন প্রমোশন কে কুড়ি পন থু থেক পামিকা জি আফান সি নিলি তুম ব্যাং লাস সাপোর্ট ব্যাং লং পন থু লো জো
1: ওকে কটে চুরু পর পিগল নাংলি লাম থেকে পাকলার আপত তাংতে লা জাং মিলেন ইলি তুম নন বাং কে নাংলি তুম বাং কে দা কোম্পানি সিং পুদের ল দি বাং সো কোম্পানি কো নাত লকি বি
2: লসো কোম্পানি জাং মিলেন কোম্পানি বাং কে লাকে মানজা মলম সিদু হালা দা রং আসর তুমসি লসো কোম্পানি কে চেপা হেম ফু পন লালো লাপেন কে জাং মিলেন নাংলি নাকার জুয়া টেং পুলোতে জাং মিলেন কাতিকি কে নিংকানি সি লং বাতাই হিনি টিকি উন লাপেন লা জাং মিলেন কে ইং লং আলং লি লং সি কাতিকি মে পেন ডিফু বা কার্বিয়াং লং আদাং কে জাং মিলেন লাপেন কে ক্রিমালু আন কে তামির লা সন্থম টিকি পন মে লা সো আফান কে লং লে কার্বিয়াং লং আদাং আফান মে সেন পুসি নিলি তুম থেক পন লং
1: এ লং লি চংহাই বে
2: কালা
1: ইং লং লং লি তে চক লদি ওকে দে ল্যাং পিনিং ইমা কটি ল
2: ল্যাং পিনাং নে লা হেন লই সিয়াল লি কে জাং মিলেন বা ক্রিমালু বা তামির ল হই টিকি পঞ্জি পুলোতে নিলি তুম ল্যাং আবাং কে মাথা পন নাং নি আথেমা লা কে আমি থ্যাং আমা সি নাং থে নাং দিং দুন জি ল্যাং তা পিনাং নে লা পেন লা পা আন পিলো বু পো লা থেং পি থেং ফ্রাং পুজি তা মে নিলি তুম কার লু দুনা বাতাই বাতাই লা সোনা বাং লা পান কে নাং সট আবে
1: আবে দি ইং লং লং লি পতে ইং লং লং লি তা মানে সাংতি লং লি পতা দো সাংতি লং লি তা মিটি কি তা চ দি লপেন কে ইং হান লং লি লে কি তা চ দি চক লো মি অং চল পতাং তে তাং তে করতে জাং মিলেন কা টিকি জি পুলোতে আচিলি কো না লকে লং পল লপেন কো না লক হোম রিদাম নাং পল
2: লা কা টিকি ওয়েক জি আফান পুলোতে নাং লি তো জি সং আ সং আ লং আমাত পুসিতা মে নাং লি তোম দাম তা চক হালা দা আমু পেন কে ডাং লক আ স্যাং লপেন কে মিলেট পাউডার জাং মিলেন পাউডার পুসিতা মে হলা দা কি চুই আফান

0: ইনস্টিটিউশন অ্যাক্ট আইন এখন পাস করা হয়েছে, গতিকে নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্ট 2006 তার বিধি পালন করে আমার ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়সমূহ পরিচালিত হব লাগে। ইয়ার কারণে এখন রাজ্যিক কমিটি আছে, কমিটিখনে দেখিছে যে কিছুমান বিদ্যালয়ে সেই নীতি বিধিবিলাক পালন করা নাই, গতিকে ব্যবস্থা গ্রহণ করেছে।
1: ৰাজ্য চৰকাৰৰ কেবিনেট মন্ত্ৰী বিশ্বজিৎ দৈমাৰীয়ে আজি তামোলপুৰ জিলাত সেৱা সংকল্প অভিযান আৰু সেৱা সেতু অভিযানৰ বিশেষ সেৱা শিবিৰ মুকলি কৰে। জিলা আয়ুক্ত চিমি কৰণৰ উপস্থিতিত তামোলপুৰ দুৰ্গা মন্দিৰত হোৱা এই অনুষ্ঠানত মন্ত্ৰী শ্ৰী দৈমাৰী

লাকে আকাশবাণী দীপু জাইমেকে ওয়াং বমলাকে এফএম বেন অলং পেন মেগা হার ফারুই সিরা তো বড় সরকে ব্লাপে নিউজ অন এর এফ লং বেতা মেনালে তুম আর জি লং জে রেডিও কার্ডিও চেং হান্দ্রা তুম নন দুন টু না তুম কার্ডি লং জিয়া জাইমেক লাকে আসামিজ আলোনা জাইমেক আসামিজ লোনা জাইমেক লং পেরা প্রাংসি না তুম কার্ডি লং জি লাকে বাবু বুরু আকিলুন আলিয়া পুডুলি বলো বাংসালো নাংলে তুম আর্জুয়িক লং পোটাংটে আর্জুয়িক সিনা।

আসাম মিশন জয় মেঘনা পেনা ডুন্থু না তুম কার জুরং জিলাকে বরোখা পুলবাং সালুন জুবিনগাঁট কিলুনা লুন না তুম আর্ট্রিক লং পোটাংতে আর্জুক সেনাং।

আজ আমি ছিলাম না জামি একটা প্যান কাপড় সি না তুম কার্জি লং জিলা কে ঘর আমার পুল বাঁসালুন মুকেশ কিলুন আলু না তুম আর্জি লং পো তাঁতে আর্জি সেনা।

0: লাপনা পড়না নিতুম দেড়লং রে চিহনা লুন যায় মেঘলং পেনা সনসনা লুনা লেতুম আর দুইগলং টাংল লাকে আকাশ পানি দিভু রিডিও কার্জু চিহনা লাতুম নন আদুন টু না লেতুম কার্জু রং চিয়ে যায় মেঘলাকে অক প্রাণ আজায় মেঘ অক প্রাণ আজায় মেঘ লং পেন ডক্টর প্রিন্স বে এম ডি লাপেন হুদবাং থ্রেসি রং পিপিয়া টুমাং বং প্রেসার স্ট্রক লাম থেপু থাক চিহু চিপু দাং লেতুম আর দুইক লং পো তাংতে আর দুইক সেনা
1: প্রাণ আজাই মে কারজুয়া তুম ফান আনসে তামি কারডম নাং পাজের ইকলো পিনি নিলি তুম প্রেসার স্ট্রক আকে সো পেন কুপুসন পেন সি কাছে পাজক নাং জিমা পপু থাক চিহু চিপুত পন জিয়া ফানসি কার্বিয়াং লঙাং বং ইনুত এম ডি ইন্টারনেল মেডিসিন আহি নানা থু কেলাং ডক্টরা ফানসি চোফা পন ইকলো আলাং লিমেন লাকে ডক্টর প্রিন্স বে নাংলি ফান সুরি সুরিয়া কারডম নাং পাজের ইকলো
2: কারডম
1: ডক্টর আপ্রাং সি আলাম থে চেথানাম ইকসেনা কুপিয়া ফানসি প্রেসার স্ট্রক আকে সোপু কিপুদাম ইকলো
2: আপনার সিনেলি টিম আকাশবাণী দিফু আপন কেচর পাজিরল নিলি ফান লাসা পর্ণাঙ্গি পিয়াবত লাপেন আদন্ধু নিলি পাজিরিকল যে লাসন এওয়ারনেস কিপি পন থেকা পট রাতা তুমদা পেনাং আলি লং পো বা পেনাং আর মুচিনি পন পো নিতুম কিচিনি নি তা পেনাং দোলাং পট লাসে চেপা থেক চেপারে পন বম পো পুসি নিসি মেসেন আং ডেং ঘেন পট থেক পট জর পারপিকল লাপেন আদন্ধু কান্দু কাবি নন আকাশবাণী কার্যবম আভিউয়ার্স তুম ফানান্তা নিলিবিন পেন কার্ডম পাজিরল লাপেন পিনি ইলতুম কেচে থান পঞ্জি আটপিক লাবাংকে স্ট্রোক পোয়া কেসো আপুথাক লাসে লাসো পুথাক নিলি উনআন কে ইসি সিম্পল ল্যাঙ্গুয়েজ বা সিম্পল ইসি পেনপেন্সি নিলি কি বড়ি পনপ আতে মানে পেনাং আন মেডিকেল টার্ম ডকক কার্বি আলাম পেন কিনিং জিয়ে সংক্রং ডকক টা থেক লাসে উনআন কে লা সিম্পল ল্যাঙ্গুয়েজ ফ্যান্সি নিলি থান পনি ফ্যান্সি বড়ি পনপ স্ট্রোক পোয়া কেসোকে ইসি মেডিকেল ইমার্জেন্সি মেডিকেল ইমার্জেন্সি ল লাসো স্ট্রোক পোয়া কেসোকে লাপেন স্ট্রোক পুগে পেনাং আতুম চিনি যে হাই প্রেসার হাই প্রেসার পেন সি স্ট্রোক কে লং পেনাঙান তুম মাথা পন পন সিতা স্ট্রোক পো হাই প্রেসার পেন ডেট কালি নাথে মানে তুম ঠেক লং পো বা আর জুলং তাহাই হাই প্রেসার ডকক জয়নি সি স্ট্রোক কে লং টাহ বা স্ট্রোক মান ডেট লাসন তা আর জু পন লং ল ঠেক পন লং ল

0: mang ar ta ki do tang ta 40 plus lo la pena dun thu jong si pressure ki do tang sugar ga ki so ke long tang ba aprang heart attack la hai ke long tang pulote la hayang thekle che long pulote stroke pusi matha dam si se ki chelanga hem long tong se kot pen dam nang po
1: tang ti la pressure stroke ke so ku pc ke chunang ji ma la pen ti ke chunang ne ma la pen ti ku pc ke claim nang ji ma ma ke claim nang ne ma nang li thani ji ma
0: ই সি বাংকে পুদামেতে মডিফাইবল রিক্স ফ্যাক্টর বলো লাস মডিফাইবল রিক্স ফ্যাক্টর বলো নাং লাগে নাং লিয়ারি ডেং সি দলো যে লাহাই হরমোনি লিক্লেম ক্লি বলোতে স্ট্রোক কেলং জিয়া চান্স কে নিলিলং আবিলো বা স্ট্রোক কেলং ইয়া চান্স বাং কম্বো লালো লাস মডিফাইবল রিক্স ফ্যাক্টর লা বাংকে নাং লিয়ারি ডেং নং দলো সেটা নন মডিফাইবল রিক্স ফ্যাক্টর বুদো লাস নন মডিফাইবল রিক্স ফ্যাক্টর বাংকে লাগে নাং লিয়ারি ডেং লং আবি লামাকে নাং লি লং পপ তা থাই জং হিলে চেরে সিতা লং পপ তা থাই লা বাং লাকে নন মডিফাইবল বলো তা মডিফাইবল রিক্স ফ্যাক্টর বাং লাই তুম চে থান্দাম বাপ্রাং মডিফাইবল রিস্ক ফ্যাক্টর মানে তুমি চেতান তাং লো যে লাগে নাং লি রিডিং লং দো লাই হর মুখ ক্লেম লো বলতে নাং লি স্ট্রোক লং দেয়ার পর লাই হর মুখ ক্লেম লই বলতে স্ট্রোক কে লং ইয়া চান্স বাং নাং লি লং থেতান দলো লাসি লাই হর মুখ লাসা নাম্বার ওয়ান বাং এ তুম স্ট্রোক ফানি সি রিস্ক থেতান কে সিগারেট কে মং মানে ধুমা কে মং বিড়ি কে মং লাহাই কে ইসি রিক্স ফ্যাক্টর লাহাই লাই জং সি ক্লেম ফলতে নাং লি স্ট্রোক লাপেন স্ট্রোক ডেট কালিলো হার্ট অ্যাটেক টা কে লং ইয়া চান্স দপিক লো ইনক্লুডিং লাংস ফান্টা পাহিং নুই ফান চান্স দপিক লো পেনাং আন স্ট্যাটিস্টিক্স মানে স্টাডি বাং কিতাব লং আগে তেং সি নিজে পণ লো যে সিগারেট কে মং তুম বা ডুমা বিড়ি কে মং তুম লং আফাই লং বাংকে স্ট্রোক কে লং আফাই বাং দপিক পুসি থেক পণ লং লো লাসনাক থাকছি হর কি জুন তামি জং সি এক্সেস জুন টেন লাপেন লিমিট বেন জুন জি বলতে লাতা ইসি আর রিক্স ফ্যাক্টর লো স্ট্রোক কে লং লাপেন আরো ইসি জং সি নিতুম পেনাগান তুমি তুম থেক পণ লং ফাস্ট ফুড চোর টিটি লাপেন জাংথু কে বান পেন কে টুন আহান পুমেন চেং লক স্ট্রিট ফুড লাহাই নিতুম পেনাগান তুম কিছু নিং হ্যাং পিং আথুনে লাহাই কিছু মেন মেন তামি কিছু কে টং হুড তামি লাহাই কে মেন মেন টুন প চক দে টিটি আছে ফাস্ট ফুড সেটা লাহাই পেনাগান বাটাই বাটাই কিতু না জয়নি জাংথু আবান প লাস জাংথু আবান জয়নি সি মোপেন তুমি থান বম স্ট্রোক লং আভি বং লং লাহাই জমা বম প বা লাহাই চেপেং পেন বম প লাসি মো আভি আভি বং লং ব্লক লুন চেক প স্ট্রোক পামান প লাসি লাহাই কে নাং লিমো আবি টেস্ট বটে কোলেস্টেরল কে অং বা আঠু কে অং বলো বুঝি লাসি লাভাঙ্গে নাং লি রিডিং অং দো জং সি নাং লি লাহাই কে চহরমু হং কে চহরমু বা স্ট্রিট ফুড ফাস্ট ফুড আঠু দো পিক পিক হরমু লাহাই কে চো জং সি নাং লি পাং আর চাপ বলতে স্ট্রোক কে লং ইয়া চান্স তবে নাং লি আর চান্স কমবো আর ইসি জং সি নাং লি কাই কে মাতা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কবে নলম কে থেক বন লং দো দেখ 100 মিটার ডিস্টেন্স অংকে দামি ফান্ডা ইলি বাইক সিচি হুম পঞ্জি এই গাড়ি সিচ এক পঞ্জি আপ্রাং আকাই কে সাইকেল পেন দামজি বাইকিং পেন দামজি নন তে বিল্ডিং পেনে কার লুজুই দামে ফার্স্ট ফ্লোর পান দামে ইলি তুম লিভ সি তরলু পন্থুলা বা এক্সারসাইজ কাবি কাই মা চো পো মেক জাং পো দো পো লাপা না থু হরমু চো পো ওই চো লাহাই পেন জিতামে ইসি রিক্স ফ্যাক্টর লো স্ট্রোক এলং জিপান লাসে কাই তাই তুম ইং ইয়ে কাম বাং ক্লেম নাই এক্সারসাইজ নাংজি লাপেন জং সি দাক ক্লেম লাহাই পড়বে তামি আদাম দাম মর্নিং ওয়াক পুনন জগিং পুনন লাহাই ইসি বা দো পো নাংজি জং সি নাংলি হাই প্রেসার দো বলতে লাথা ইসি আর রিক্স ফ্যাক্টর লো স্ট্রোক আথে মোবে চেথান বম লো ইসি স্ট্রোক বাংকে তুম হাই প্রেসার মানে আভি প্রেসার কিয়ং অং পসিকে লং নিতুম লাসি লাসো হাই প্রেসার কে দো তুমকে কাইটা রিক্স দলো স্ট্রোক ফানকে লাসি তুম প্রেসার দোবাই আপর টেং চোনাংছি প্রেসার কোসন সি পাবা বি হান ইংটি কে বাই চোনাং নে লাহাই আসার পাপর পোপেন চেং লক ফেলো আহান লং অক বিয়ক ফাক অক লাহাই তামে কিছু পাজুং দুন চেতাংছি লাহাই বুলো তুমি তুম প্রেসার বাং কন্ট্রোল লং সিদো পো লাপেন প্রেসার কন্ট্রোল লো নর্মেল লং সিদো পোলো নাংলি হাই প্রেসার জয়নে কে লং স্ট্রোক বাংকে নাংলি লং লেডের জি আ চান্সি কে অং লো নালো এসি কে লাপেন ডায়াবেটিস সুগার কে দুতুম সিতামে লাতুম তা সুগার কন্ট্রোল অং চিবি পনাং জি সো লাহাইকে মডিফাইবল রিক্স ফ্যাক্টর অং বং লো লাপেন নন মডিফাইবল রিক্স ফ্যাক্টর যদি নাং লিহি দেং লং আবি লাহাই যদি নিলি নন নাং থান পন মডিফাইবল রিক্স ফ্যাক্টর পো লাহাই সিগারেট মং মে আজাদ মং মে সিতামে লাহাই ক্লেম দে তা ফিসামে স্ট্রোক লং লে দে জি পুকে পুনে লাহাই কে চুয়া জয় নি পেন বাং লাহাই বা এলি কাই মাছি মেকজাং বেড় আজাদ কাম চেপা দুঃখ দিয়ে যা যে ইঙি চেপা বিয়া কাম লাহাই ক্লেম কে ডেট পেন বাঙ্গে স্ট্রোক কে লং ইয়া চান্স বাঙ্গে টপিক লো সেটা আমি জং লাহাই ক্লেম বিয়ার সেটা আমি স্ট্রোক লং ডেট পো 100% পো বাঙ্গে কালি তবে লাহাই জয় নিয়ে বাঙ্গে নাংলি লং ডেট পো সেটা আথে মানে নন মডিফাইবল রিক্স ফ্যাক্টর পো বাং ইসি দক নন মডিফাইবল রিক্স ফ্যাক্টর লং বাঙ্গে ইসি পয়েন্ট বাঙ্গে নাংলি আর্টা কোয়ান মা আর্টা কে দো লান লো নাংলি স্ট্রোক কেসো কে লং ইয়া চান্স তা দো আর্টা কিছু তো বাঙ্গে লান চান্স দো তা আর্টা নাং পাত বম লোতে আর চান্স দলো লাপেন ইসি জেনেটিক জং সি নাং লিয়া ভি লং লিয়া জং সি লাসন প্রবলেম দো পোতে লা তালং দা থেক বা নাং লিয়া জং সি পো পাই মানে আপনার স্ট্রোক কে লং টাং মানে হার্ট কেসো কে দো টাং পোলোতে নাং লি লাতা স্ট্রোক মান তা থেক লং তা থেক লাতা জো লাহাই বাংকে ইলি রিডিং লং আবি লাহাই বাংকে ইতুম আরো রে কুপিনে হিতামে ইতুম লা বাংকে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর পোলো লাসে সেটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বাং ইতুম চেলার উন পছি

0: nitum modifiable risk factor bangsi abisi hondak bangsi nitum langdam ponang po hola bangsi kichiri ifan bor inang po
1: stroke ke so longlo polote koson pensi kachepa mi ipo
0: stroke jongsi tip ke longlo polote labangke nali mo penche thanbom sonsi angthek ke long lote nali dongse kot pensi se ke chelanga hemlong damnang se ke chelanga hemlong ke dam pen nangli se lang bang tum mod doctor tum ami phan pressure nang lang pang check ikpo sugar do banang check ikpo jongsi pressure normal polote pressure high pressure stroke ta thek ba aru isi jada stroke to athu geong odage blockage polo laso stroke ta manta the lasi lake question si kichini po lake men men po patient phan ke lang chot pen ke chini ni laso phan ke lai phan ke tum ke patini ji phan ke he tum ct scan po machine do laso ct scan claim nang ji laso ct scan o iputar lok long si so ct scan mate ct brain mone ct scan claim po landak mon si tum chini dam po de koloso stroke bang ba jong si abi ge ja mane pressure ke ong ong joni sa abi ching hang phun bang blote abi bong ching hang phun lote la bang ke tum hemorrhagic stroke polo আৰু যাৰা ষ্ট্ৰক বাং জংচি লাভাংকে চিটি স্কেন লওঁ তাই তুম চেচাৰ্চি লাকে নিনি বা ফিচি নিতুম জংচি লাংদাম চিটি স্কেন আকৌ নিনি বা ফি লাংদাম থু পুলতে নিতুম হলা চচি চেচাৰ্চি চিটা নামি চিটি স্কেন নাম্বাক লেম্প নিতুম ইংলিছ প্ৰেচাৰ কে অঙ জইনে বা আভি চিংহাং ফোন ষ্ট্ৰক বাং কালাং কালিকে হাদাক নিতুম চিনি পোন পো লাপেন মেন মেন কে ইণ্ডিয়া জি আকে চা কালি ষ্ট্ৰক কে ষ্ট্ৰক কে লাগে মেজি মেমে লাগে নাংলি হদাক লা চিটি স্কেন কে ক্লেম লং কোৱানচি আভি কেচে থাইমা কোৱানচি আভি আভি বং চিংহাং ফোনচি কোৱানচি আভি কেচে থাইমা কঠেকচি আভি কেচে থাই দমা কলচোৱা ডিমচি আভি কেচে থাইমা লাপেন নাংলি হস্পিটেল কোৱানচি নাংগেলি ডেৰমা লাহাই লাংদাম এচি নাংলি ফানাং থান পজে নাংলি কোৱানচি লাচো পেচেণ্ট মেজি এ চান্স দমা আভিমা মাহতে মে পুলতে দবাই লে চুচতা চকজিমা মাহতে অপাৰেচন এটা ক্লেম দাম মেজিমা মাহতে অপাৰেচন এটা ক্লেম আলে এভেল বা দবাই পিছত আনবেলো লাগে বা কাপ্ৰেক বাংকে উন আন দবাই লাহাই পেন বৰ ই চেলাইন পেন বৰ ই পেনচি হস্পিটেল বা দোপেন মো বাংকে লাহাই পেনচি লাং বম পমা জ লাহাইকে চব লা চ চিটি স্কেন ক্লেম পেনচি লিতুম চিনি একজি লাপেন জংচি অপাৰেচন পইচি তোমাৰ দো পেনাং আন তুমকে অপাৰেচন কে ক্লেম তা দলো লাচ অপাৰেচন ক্লেম লো পলতে লা আফু কোনা আছে কলছ আং ডেনচি আফু তাৰ লগ লং আভি কি দমা লাচ পৰ লাতুম হেক জপ অপাৰেচন ক্লেম লোতে 100% মেডাজি পুফান টাকা মুঠে হল আছো আভি কাছে পেং পেং নোৱা জইনি যে পেনাঙা নিতুম মেচে থেকে চেয়ে না দিম লাম কিনি গিয়ে দিম লাডাক প্রেসার পরি আথে মানে আভি ইসি লং দিম জংসি চেপিং পেন অলপতে লাগে ইসি প্রেসার জংসি অদাক পরি ধু পোলা সো আর নার্ভ সেলস তো তুমফান লাসি লাসন দু পোলতে আনসো সে পাসিক সাকতু দেনা পুসি আভি সান দে তিতি লাসি লা বাংকে আকো জংসি অপারেশন ক্লেম কে ল লাপেন আসাইস বিহেক লাং আভি কে জাং আসাইস বিহেক পোলতে কে মিজি সাং ঠেকসি কে অং লা বাংকে সিতা লা লাইমেন মেন কে মিদে জি পুতা কালি লাকে আপর নাং পিক লাপেন চেপাদিং ডিং নাং পিক লাপেন কে এক্সারসাইজ তা ক্লেম দু নাংজি দবাই আপরটিং সুদু নাংজি লাপেন হেম কে লাং দুন তুম আকর্তি ইঞ্জির পেনচেল ও ফ্যামিলি তুম লাতুম আর পুঠেও আথমে পেশেন্ট কে স্ট্রোক পোলতে পেনাঙ্গান তুমকে প্যারালাইজ সনসি মান দেয়ারপো কেসো কে পাংজি সনসি মান দেয়ারপো লাসো কেলানা দুন বাংকে লাকে হেম তুমসে আর পুলো লা বাংকে
1: প্রেসার স্ট্রোক কে লং পেন আফু অপারেশন ক্লেম দেরা ফি আরিয়া কেং মিথু ইগজিমা ডক্টর
0: লাদাখ বাংলো এটুম চেলাং দামনাং জি মেন বাংকে যে প্রেসার স্ট্রোক বা প্রেসার স্ট্রোক পুনত স্ট্রোক পুকে লাগে জার্নি দকক পদ প্রেসার স্ট্রোক পুছত কে লাগে কমপ্লিট কলে দেয়ার পোলা আথে মানে স্ট্রোক পুতে জার্নি দকক পদ দি হুমেন যে থান বমসন আছে স্ট্রোক পুসি পুনাং চট পো লাসি স্ট্রোক রিটিপ কেলং লো পোলতে মুপেন যে থান বমসন সি লাগে সিরে নিতুম সিটি স্ক্যান কে ক্লেম মসি হলা আসাইস আভি কোন সি ব্লিডিং পোলো ইংলিশ মেন পোতে বা আভি কে জাং বাং কোয়ান সি কে থেলো লাডাখ সুই থান পন পো লাপেন লা সো পেশেন্ট স্ট্রোক কে লং হুট আর্টা কোয়ান লো জংসি আর্টা কে জুম হেক হচি লং প্লিক ক্যাপ আর্টা তুম পেনাংলি জংসি ট্রক্সিক ক্যাপ আর্টা পাংবার দাম লো পোলোতে প্লিক ক্যাপ আর্টা লং স্ট্রোক কে লং তুম বাং রিকভারি বাং প্রাপচেত পো জংসি আসাইজ তা ইসিভেট পোলোতে জংসি ট্রক্সিক ক্যাপ পেন প্লিক ক্যাপ আর্টা আমনি দিনু বাহিনী দল আসাইস আভি কিজাং আসাইস ইসি বেত লো আর ডিম তাই লং ইসি আথে মানে ব্রেন লংকে ইফুট আর লংকে কাপড় কাপড় ডিম দো আসে আচ্ছা আচ্ছি লুন বা লসন লংসে আভি কিজাং আসাইস ইসি বেত লো বলতে যখন পাংবার দাম বলতে কমাসি রিকভারি কিমেজি বা কিমি ইয়াং থে কমাসি বিসি কলস আরটা লং মাসি কি দোজি বলত ক্লিক কে আরটা লং বাংসি রিকভারি বা কিমেজি বা মেডেজি পুফান কালে 100% মেডেজি পুফান কালে সেটা পেনাং আনকে নাং ইমপ্রুভ জি পুয়া চান্স কে অং পো যখন আরটা কোয়ান মা কে দো লান লো ইসি কে শিক্ষা কে আথে মুনিট কে আর্টা নাং ডোবম লো পোলতে ইফু তার লক লং নার্ভ সেল সাইসি তামে তুম তামে আর্টা জয়নে নাং থি দুন বম পো লাসি নাং তুম থেকলং তাহাই আর্টা ডো লো 78 ইয়ার্স মুনিট কে টেং নি ডোকক টি আবাং ক্লেম হিয়ার ডোকক টি কে দাম তা ক্লেম পার হিয়ার ভার ডোকক লাহাই কে কাপ্রেক পোলে লাহাই কে নার্ভ আর্টা পেন আজা তামে নাং বান দুন বম পো সে তামে স্ট্রোক পোলতে লং টু পপ পোলতে লাকে আন সোসে আকু নার্ভ পাঠি দুন থু পোলকে লাসো জয়নে সি পেনাঙ্গান কে লাসন কে পাংজি দা টি লাসিলা

যে থামো অপারেশন বললাম সিনে আমি ধান পণ্য আর যুগ পণ্যগুলো আছে অপারেশন বা ইসিয়া তোবার লতা স্ট্রোক বলতে আসাইস জং সি আচিলুন সিটি স্ক্যান আফলিম লং নি তুমলাং দাম বলতে আচিলুন লং সি দো বলতে আসন তিনা পেশেন্ট স্ট্রোক পেশেন্ট ফালে তুম অপারেশন ক্লেম লাভ জি বুকে অন এ লাকে হলা সো পেশেন্ট আকো পাইলো কলসো আং দেন লং সি আবি গিচে থাইমা জং সি আচিলুন না সি দো লাপেন বিহেক বলতে অপারেশন ক্লেম পেন পেনাং আন রিকভারি দো দো লাতা কো আর তালাম তা দো মুপেন যে ধান বম আলাং আকেসু আকা প্রেক কপি পিসি দোলাং মা যখন সে সুগার দো বেনি আপনার স্ট্রোক তা আপনারটা স্ট্রোক লং ট্যাং লো আপনারটা বাটাই বাটাই লো আকো হার্ট অ্যাটেক থাকে লং ট্যাং তাহ লাহাই পিপি না কেসো দো বোতে লাবাঙ্গে আকো পাংলেন ডন্থু পো কে মেজি পান বা মেমে দে তা থেকে লাসি লাসো সাইজ মেসি তুম নাং থান পোজে অপারেশন নাইমা অপারেশন নাং নাইমা আকো ফুটার লকং বং চি তিম চিত লং সি আবি যে থাই দো বোতে লাগে আকো অপারেশন তা ক্লেম মনি দাত পালাকে অপারেশন ক্লেম তা লেভেল লসন পেশেন্ট ফানকে লাসি আকো পাই যে অপারেশন ক্লেম নেই ক্লেম নাং নেই আকো আজাক তোমার অপারেশন ক্লেম ক্লেম দেতা চক দবাই চোপেন দা মেদেজি পোতুম তা তো লাসন তা তো লাসি লাকে হো লা সিটি স্ক্যান সি নাং থান পোয়াং টন পেন এঙ্গে জং সি অপারেশন ক্লেম মি আ পেশেন্ট তুম ফান অপারেশন ক্লেম জি পুসি আর তোবার নিলি তুম ডক্টর বা সেকেলাং বাংকে আর তোবার সন নিবি পো জং সি অপারেশন ক্লেম মি আ পেশেন্ট তুম ফান পোলাতে নাংলি কলো বাংসি দামিক পো অপারেশন নাসি দাম জিমা মানতে দবাই বিজি সেলাইন পেন্সি লাং চপ মানে অপারেশন পুতে লাগে আকুই রিস্কি হরমু ই তুম গোল ব্লাডার অপারেশন পুনন অ্যাপেন্ডিক্স অপারেশন আজাতে এসিয়া রিক্স কে দো আকো লাগে ফুটার লগালাম বিনা লাসি রিক্স আলাম দো লাসি পেনাং আন তুমকে অপারেশন আর দামতে দিয়ে তিতিয়া দো আকো খরো সালাম দা দোকক টাঙ্কা মাহালাম দা দোকক এতামে জং সি অপারেশন নাসি দাম জি বলতে কো আন মা কে ক্লেম দাব লা আন হলো কে মে কে জং সি পাদেয়ার থোরে পুতে লা তালে দা পাথে মানে অপারেশন ক্লেম জি বলতে নাংলি আকো এমআরআই ক্লেম থু নাংলা হালা সো এমআরআই লং সি তুম চিনি থু পোজে জং সি স্ট্রোক প্রেসার স্ট্রোক ব্যাং বলতে লাকে নিতুম এমআরআই ক্লেম লোপতে বা হলা এজাটা স্ট্রোক ডোলাং আবি ব্লক ডোন চেক বাং বলতে তো এমআরআই ক্লেম লোপতে হাদাক চিনি জি থেকলং জি যে লাসো এমআরআই পেন লাসো আ নার্ভ সেলস প্রথম বা ইফুটার লক লাসো আ পার্ট বাং জন্তু লা ব্লক চেক লাসো আ পি তুম রেং বমলাং মা জং সি কি থিতাং লোপতে অপারেশন মাতা ক্লেম তা লেবেল সেটা জং সি থিথেলাং রেং বমলাং বানতে অপারেশন ক্লেম তে চে বাং থু জি লাসো আ চান্স জং সি দোলাং লাসো এমআরআই কে ক্লেম মেসিনাং থান জি লাসো এমআরআই ক্লেম পেন জং সি লাসো অপারেশন ক্লেম দোন ফিল বা লাসন পেন কেচে ব্যাং জি আর চান্স তো বলতে লাগে অপারেশন ক্লেম লোতে পেশেন্ট নাম কি মেজি সে আর চান্স কে ওম সেটা জং সি নার্ভ সেলস অলরেডি কি থি ট্যাং লো এমআরআই লং জং সি ক্লেম পেন কি থি ট্যাং সি নাং থান লোতে লাগে ক্লেম তামে লানালি দো এ দেত পো লালো লাপেন অপারেশন ক্লেম লো বলে একদম 100% মেদে জি আপনাং তে ব্যাং জি পুগে কালি মুঠে পেনাং আন আহর মু বাংকে নালি রিকভারি জি ইমপ্রুভমেন্ট কে দো জি অপারেশন দিয়ে ফিটা লানা দু নাং পিক জি দোলাং দবাই কিছু নেই দোলাং আঝাকা কমপ্লিকেশন লাহাই আবি দে তাংজি ইনফেকশন স্পেন চেং লক লাহাই লাপে নাংলি যে সুগার কে দোয়া পেশেন্ট দে সুগার হাই কন্ট্রোল থ্রি পোলতে ইনফেকশন নাং দুদুন থু কক পোলতে লাহাই কে নাংলি রিকভারি মা কিছু কেমি দে জি আং দে বা ইমপ্রুভমেন্ট নাং দেংলং নাং পাতোরা দুন পো লাহাই কে লাসে ইমপ্রুভমেন্ট 100% আমি দেয়া থাক আকো লাহাই লে জংসি সুগার ডায়াবেটিস পেন চেং লো সুগার পুনন লা ইনফেকশন দে তামে আর পেশেন্ট অপারেশন দিলে 100% মেদে জি পুফান্ডা কালি মুঠে রিকভারি বাং প্রাপচে জি নাংলি দবাই কে চোপেন চটকে রিকভারি বাং নাংলি আরটা কম হেক বলতে মেবি 80-90% আমরা রিকভারি দিতে থাক সেটা আরটা ডো লো লাপেন কাপড়ে কাপড়ে আগে সো দো বলতে মেবি 50% বাক্সি রিকভার দো চত থেক প্যারালাইজ কো পুন আসি প্যারালাইজ মা লাপুনা এক্সারসাইজ ক্লেম দো নেই ফিজিওথেরাপি পুসি পুল যেমন সে এক্সারসাইজ ক্লেম দিন দিয়ে বোতে লাগে আর ইং লাপুসি দোবার পো লাপুসি চেকিং হেক সন্দি দোবার পো পেনাঙ্গান তুমি চেকলোজন থম চেকলোজন নি চেকলোজন ফ চেকলোজন ট্রক নিঙ্কান ইসি নিঙ্কান হিনি মেবি নিঙ্কান ফ অনতা লাসন আপর্ণাঙ্ক টিটি লাপেন ব্রেন স্টিমুলেশন পুদো এফু তার লং স্টিমুলেট দুনাং জি নাংলি আর্নি সুলং পাং নি দুনাং পো হুইল চেয়ার লং সন পাং নি দুনসি ফোস পেশেন্ট বাং 60 ইয়ার্স লো বা 70 ইয়ার্স লো হোল আসত আলাং কাই হুত কপি পিসি আলুন সি কার জুমা কপি পিয়া সিনেমা সি কেলাং মা লাহে বাং নাংলি ইয়ারফোন থন রা পার জু নাং পো বা লুন পুনন লাহে টিভি পালাং নাং পো লাহে তা ইসি রিহেবিলিটেশন পোয়া আর মুসন লং আতা ব্রেন লং স্টিমুলেট পো পেনাঙ্গান তুমি থেক লং লাসন পেশেন্ট আফিয়ান কে লুন মুন্থু কং দিতিদা দো সিনেমা আলাম নিং জেরে দিতিদা দো পেনাঙ্গান কে ইসি রিকভারি লং ইসি লাতা ইসি রিহেবিলিটেশন সন লো সেটা 100% কে বাংলি পুবাংকে নদী লাভাংকে অপারেশন নন অপারেশন সে নন দেওয়াই পেনশন নন লাভাংকে ডাঙ্গে তা থেক আলপেন ইসি নিজে দিয়ে আমাকে নন কাসওয়ানি আতিম পেন লাসো স্ট্রোক আপু থাক নন ইতুম অ্যাওয়ারনেস যন্তু নাং ইতুম কিবি লাগে একদম লাসো আপরকে মেপ পি কালাম লো মানে স্ট্রোক পুকে কায়টা আকাং সামা পরছি আবিসি কেও স্ট্রোকে নন ডাকলে হসপিটাল লং দাম সিতা আরনি ভাংটা স্ট্রোক আ পেশেন্ট বাহিনী বাঙে থমকে অ্যাডমিট নাং জং সি তুম স্ট্যাটিস্টিক্স লং দাম পলতে কে ফাং ও হুত বাঙ্কে স্ট্রোক বাঙ্কে কমচেন জুমচেন সিতা উইন্টার হুত বাং মানে কাং সামা পর হুত বাঙ্কে স্ট্রোক বাঙ্কে দো পিক পিক আকাই মাতা লাসো স্ট্রোক জয়নি সি পেনাং আন আমনি তুমি কি থি নাং লো লাকে দিতুম কার বিয়াং লং ডেট বা লং ডেট পোকালি

বাকি ইন্ডিয়াদের পিঠে আদা ঘন্টা লা স্ট্রোক নম্বর ওয়ান লথে মানে ননকে প্রেসার সুগার আথু হাইপার কোলেস্টেরল ডিসলিপিডিমিয়া পুলো লাহাইয়া কে সো কে পিঠে আদা ননকে পাউম প্লুপলো মুঠে মুনি তুম পিসি লান লাসোয়া প্রেসার সুগার লং পিসি পাংখ্রে এবিটি দিল যে লাহাকে মেলেরিয়া ডেঙ্গু টাইফয়েড পোয়া কেসি সন মেন মেন একদম কিছু কিচুং একদম লাপুপো লাপু সনকালে দেত মাসি পাংখ্রে বিয়ে তুমি সুগার প্রেসার লাহাইকে লাসি জয় জয় জয় পেসি মেন মেন কে পাতান ক্রাক লাসন লাসন পছি লা নন কাং সামা পড় হুট লাসো এভেয়ারনেস বিপুন কালাকে মি ওলাম লাপেন আনুদিন ফান ইচ্ছুনি রিজি পুকে নিতুমা বিভার্স আন ফান্তা যে কাং সামা পড় হুট স্পেশালি লাভ কাংসামা পড়ে কালিল কেফাঙ্গতা নাম প্রেসার দতুম পুতে প্রেসার কায় থাকে চেক বেড় নাংছি ফোরটি ইয়ার্স আর থাকলো বলতে বাট ননকে কিতা পেনটা স্ট্রোক পেন কিঠি অঙ্গজয় নিয়ে বা কিডনি কিছু পেন কিঠি অঙ্গজয় নিয়ে মানে প্রেসার আজয় নিয়ে পছে কিডনিতে হেঙ দাকৃতি সুগার আজয় নিয়ে কিডনিতে হেঙ দাকৃতি লস পছি কিতা পন তালাসি কেথান পন যে আপ্রাঙ্কে নিকান প্লিকে পেনতে এভেয়ারনেস বিপনাং পো হেলথ চেক আপ পদনাং পো প্রেসার চেক নাং পো কোলেস্টেরল আথু হ্যাঁ চেক পনাং পো পুসি আপ্রাঙ্কে পাচে থাং সিতা নন কে লাসো কিছু কে অং অং পেনায়ন মুনি তোমার নিকান না নিকান কি লাংটা কায়টা কি থি নাং কে অং অং জয় নিয়ে সি নন কে নিকান ঠং কে আপনার ফেন্সি নন কে লাসো এভেয়ারনেস মানে হেলথ চেক আপ চে চেক বেয়ার নাং জি পুসি নন কি কিতাব পাচে থাং পনব লাসি নলা কাংসামা পড়ুত মাঙ্গে কায়টা প্রেসার কিন্তু তুম কোলেস্টেরল মানে লাতা থু কি অং তুম লাতুম আভি টেস্ট মে আবি টেস্ট খেলে মে লিপিড প্রোফাইল পো টেস্ট লং নাংলি নাংলি ব্যাং লং আু কনসি আকে আু কে অং মালা বাং চিনি পনপো লাসি লাসো আর টেস্ট আনুতিন ভান্ডা যদি ছুনিং রিগে লাসো আর টেস্ট খেলে মিক থাক নাংলি তুমি কান প্লিকেপ আর তা দলো বা কেপার লো কিলি লো নিকান প্লিকেপ কিলো লো পোটে আনুতিন তা নিকান ইসিপেন এ ফয় গেল হাসো লিপিড প্রোফাইল পো টেস্ট বাংকে আনুতিন তা ক্লেম নাই লাপেন প্রেসার বাং চে চেক বেয়ার নাংজি আবেদ্যাত তুম পুলোতে লাগে সেটা আমি চেক বম নাং পো লাপেন দো তুম পুলোতে লাবাংকে প্রেসার ডোবাই চুম পুলোতে কয়টা সে কেলাং বাং দামছি ডক্টর তুমি দামছি তুম কনসালটেশন এন বম নাংজি যে গসন ছিল সব প্রেসারকে কন্ট্রোল ইমা গসন ছিল সব আঠু তুম লাসো ব্লাড টেস্ট সংযং সিদ্ধ ও পুলোতে গসন সে আঠু বা কম দুন জিমা কে হেঙ আঠু হ্যাঁ বা কম দিন লাপেন উন আনকে আনুতিন থা ওয়েট বাং মেনটেন নেই একরম বাং চেপা থিও নাং আনুতিন থা একরম বাংকে ইসি ওয়েট নিউট্রেল সিবিনিয়াংজি ওয়েট ম্যানেজমেন্ট বাং চিবিনিয়াংজি লাসে নিলে চুনে গ্রিয়ং তুম লাথে মানে কাংসামা পরত কেনে তো তুম কাংসামা জয় নেই ফুট আর লক লং আবি বং আছি চি বেত পেঁচে থান বম লাসো আবি বং তুম কাংসামতকে আন সোসি আকু নাং বিদুন থুলা লাসো নাং বিদুন থু পুলোতে লাকে কাংসামা জয় নেই ভেসো স্পাজাম পুলো মানে লাহাই আবি তুম আচি চি বেত পো কাংসামত বাংকে আপ্রাং জং সে কেফাং হন বা নর্মেলি হুত সাপোজ নাংলি জংসি পয়েন্ট ফাইভ এম এম পুলোতে নন বাংকে আন সোসি নাং বিদুন পো সাইজ এঙ্কে জংসি হাদাক আথু তুম অলরেডি কিচিং পেন প্যাং টাং দোলো কে ব্লক টাং ব্লক হয় দলো পুতলাগে আসাইজ বিলোতে আনসো সে ব্লক টুন থুপ লাগে লাসি বা প্রেসারটা টান উতুম কে দোয়াই চোপা মেকা কে পুলোতে আসাইজ ভিয়ে গেছে নিয়ে আনসো সে প্রেসার অং থুপো ফুক ডাক ডাক ডাক লাসে কাংসা মাপল হলো স্ট্রোক কে অং নাইকে লাপেন প্রেসার দোয়াই কিছু লাচু বম ধাংতে তো কোসম লং স্ট্রোক লং থুপো নেই পুতুতা দুটা থে কালাং নালে রেগুলার চোমা চোচে মা লাতা চেলাং নাংজি আকু জংসি রেগুলার চোপম পুতে হলো পাওয়ার বাং চকমা চকছে মা লাতা চেলাং নাংজি আকু জংসি নালে প্রেসার দোয়াই বাং চোপম ল আন্দাপু বাং নাংলি ইংটি কিবাই ছুদ ল বিয়ক ছুল লাই ওকা ওকে চলো তো এক্সারসাইজ সে আজা যে পোতে লাতা আকো আলি বিদাত পো আজও মেক জাং পমে কাকে পেনশন এন পিক পিক বলে লাতা আলি বিদাত পলকে আসি লাহে তা চেলাং দুন নাং জি সো তুম যে পেনাঙ্গান তুম লাসো কনফিউশন মাং দলো যে লো প্রেসার লাপেন হাই প্রেসার লো প্রেসার পপো আপি চতু রে তিতিতা দতো পো হা হাই প্রেসার দাম সেজাত পদাতো বা হাই প্রেসার পপো কেচেরি পপো আকো লো প্রেসার পরে দাম দেয়া দিয়ে দো লাসে লাসোর মু চিনি যে বাং নি তুম ফার্স্ট চিনি নাং জি যে কপি অর মু চোপেন্সি হাই প্রেসার দামি মা কপি কি চোপেন্সি তুম লো প্রেসার দামে প্রেসার মেনটেন দুনি মা সো লো প্রেসার লালে কাপড়ে টপিক লালাকে জংসি লো প্রেসার জং প্রাঙ্গে নিকান ফোন কান কে প্রাঙ্গে হান্ড্রেড ফোরটি পুষে পুনো তানন কে হান্ড্রেড থার্টি আর থাক লোকে পেনা না গাইডলাইন দৌ লটা হান্ড্রেড থার্টি আর থাক পোলো বলতে একদম হাই প্রেসার পুষে পোদাম পো হান্ড্রেড আর বেয়ার লো বলতে একদম লো প্রেসার পুষে পোদাম পো লাসি স্টলিং ব্লাড প্রেসার বাং লাবাং লাসি লো প্রেসার পোলো একদম লো প্রেসার জয়নি বাং লাবাং মাথা নি তুম লাসো প্রেসার আর স্ট্রোক বাং লং লিলো সেটা নি তুম হল আসো ও নি কে কাই মাথা প্রেসার কে কম কয়টা লো সিদো আনটা কোসম নং স্ট্রোক লং পম নে আথে মানে আরো এ যারা স্ট্রোক লোকক মেবি আমি আক্রম থিও থেক বা আঁঠু অর্মু চৌদ থেক ফাস্ট ফুড চৌদ থেক কোলেস্টেরল বাং বাং লং দৌদ থেক লাসো পোটা হল আরো এ যারা স্ট্রোক বাং লং থেক লাসি মুনি তুম পেনা তুম প্রেসার লং সে কনসেন্ট্রেট চটিটি দাদা থেক পন লং লাসি যে স্ট্রোক লং পো পেশেন্ট বাং পো লাগে স্ট্রোক লো পোতে হলা তোমা সে তোমা সে কুইশন আর জুথ রং স্ট্রোক কালি বোঝার লাগে কোশন সে স্ট্রোক পো লাগে কাইটা প্রেসার নিয়ে নর্মেল লাং সে কে প্রেসার টা লো থু লাং লাগে আতে মানে লাগে প্রেসার কে কাই লা সো স্ট্রোক কে প্রেসার পে আন্ডার লে কাই রিলেশন কালি হল আঁঠু লাহে আলাম তা দোক লাসি লো প্রেসার কে তুম বলতে কোশন সি প্রেসার কিছু মেনটেন দুনিমা লাভাঙ্গে লো প্রেসার বলতে পেশেন্ট আফুয়ার্টিং দা থাকে উইকনেস দোটা থাকে ক্রেপফিট দোটা থাকে লো প্রেসার বলে পিপসি লো প্রেসার লো

লাগে আকস তো পিক মোজে থান থা লাগে তা লো প্রেসার তো তুম বলতে কে মেনটেন দু নেই বাং গেলা তোমাকে মেবি টি কে বাই চুদু নামবো মেবি লাই রেড মিট লাই চুদুন বলতে প্রেসার বাড়বো আকো একদম জংসি প্রেসার নর্মেল লো পড়া যাক আকো চতু রেটে সিতা মোবেন পুবম লো পার্টা ফ্লিক ক্যাপ লো বলতে নালি মেবি নন ধু কে চেক ফুট প্রেসার নর্মেল তা থাকে নর্মেল পুমা নাংলি নিং রং লো একদম চৌর লো নিকানি সিহি নিচে চেক দিলে তা নাংলি আর্টা কে ফ্লিক ক্যাপ লো নাংলি সুগার টাকে দোতাং লাপু পুলোতে নাংলি চতু রেটে লাগে হাই প্রেসার লং টু পপ থাকে আতে মানে নাংলি কপি কিছু মানে প্রেসার হাই প্রেসার কে বাদ দিতে তিমা লাবাং চিনি নাংপো ইসি বাংকে ইংটি কে বাই কারণ নুদালো পেনা আন্তুম লাগে ক্লেম থুরং ইংটি কে বাই

0: tang lapupulo te nang li chothura te la high pressure long thu pom tu te
1: hm
0: athe mene nang li ti kopi kichu mensi pressure high pressure ke ban de te timala bang chini nang po isi bang ke inti ke bai karnu dalo pena antum la ta claim thu rong li inti ke bai bote hola ake lok mangge si chonang ne ako arnu pola manga ko chothu bom laputi ti da do ta inti ke bai ke la han long kopi ma ki pila manga chota cho se ta extra salt extra chove dang dak ku bang la ke claim nang lo next bang ke phelo han Pelo han tum kangmoy han chocho kalangdang chocho dakpa pelo bidunu laso pelo dami pressure pa bat lapen asar tibose asar pu punang kokma athe mane asar ni tum juntu laso preservative ke inti sigi bike laso pota la asar ta ke chupa kom nai lapen papor paporong ta inti do pek pek la pa kom nang ji lapen okang bong bolde red meat specially red meat langok wok bang chota mi thangte ar wohan thesri mang ko anta mi chota mi pressure do tum chot lahai ji ke chunang pu banglo seta lahai red meat bi okman cheng long pak ok wok ak ok uthung ok inglong ok lahai bangke pakom nang po lapen pre high pressure do tum bolte ami exam ta mi 6 7 hours ke 8 hours lan bakke make jang nang ji lapen tension ta mi lan stress and rang ni tension ke anutin uni da kai long du bom po lak du pyuthe no tik ke seta mi pankre dun ve nang bo ba ignore dun tek nang po aja kor mu ke so la tai son lo mainly pudami bangke nang linon jong sin nang lin suppose 20 years pe lang 30 years pe lang bolote nang li তো নন কে চোখ সেটা নাহলে নিকান থং ক্যামেরা ফো কে পারলো অ্যাপ্লিকেবলি লো বলো তাই নাহলে নন পিনি কে চেক নাহলে নর্মাল আছে সেটা নাহলে লালে কি চোরে যে একদম এক্সারসাইজ সে যে পুফান কালি নাহলে যে চেক দুন বম নাঙ্গু লাগে ফ্রিকুয়েন্ট ইন্টারভেল রেগুলার ইন্টারভেলও নাহলে যে কেউ জন পেয়ে নেই আমি যে চেক দুন বম মই প্রেসার গে চেক দিম কিন্তু নাহক তালু ফার্মাসি লং দম বা নাহলে লান পেনে পুতে জয় কে পুতে অনলাইন সেটা আমি নাহলে মেশিন ডেলিভার মেশিন দামে নাহলে যে অর্ডার মে লাসো মেশিন নং দা নাহলে যে অর্ডার পিসটা সাবকে পেনা দু নাকা যদু মেশিন লাসো ব্যাটারি গেলাম প্রেসার মেশিন পেন সে গেলাম হেম নং যখন প্রেসার গেলাম মেশিন কপি লো গেছে প্রেকটো বা কন সে একুরেট মা একুরেট রে মা পুনাঙ্কার জুমতা তো এক্সাক্ট একুরেট কে কালি 5-10 বাঙ্কে আসাব ডিফারেন্স কে দুটো সেটা নাহলে হেম বাঙ্কে লাসো ডিজিটাল বলো ডিজিটাল ব্লাড প্রেসার মনিটর মেশিন লাপেন সে মনিটর দুন মেন একদম এটলিস্ট 5-10 ডিফারেন্স কে দু এটো কে দু একুরেট পু বাঙ্কে লিপুদাম দে আসাবকে ডিফারেন্স যদি এটা লাপেন আমি তুম একদম চি চিনি ইকপো যে প্রেসার লান হাই ও নি লান লো বলাসি নিকান থং ক্যামেরা পো কে পার লোতে অ্যাপ্লিকেবল কে পার লো বলতে একদম পিনি নর্মাল লাথে সেটা ফ্রিকুয়েন্ট ইন্টারভেল নাং একদম লাকে প্রেসার চি চেক দুন বম নাং বলকে
1: কাচে থান নাং জি আলাম কে দো ইক পিকলাং সেতামি আপরালাম দো ইক কপ পিনি ইং দেং ইসি অক প্রাণা যাই মেগালং প্রেসার স্ট্রক পু থাকি লাপানলি ইং টং নি ককলো নাং কার্ডম
0: কার্ডম
2: লাবান অপর্ণা নেতু অক প্রাণা যায় মেঘলং পেন ডক্টর প্রিন্স বে লপেন হুডবাং থ্রিসিরম বিপি তুমাং বং প্রেসার স্ট্রক আকি সব পথা চিউ চিপু দাং নেতুম অর্জৈগলং টাংল লাকে আকাশবাণী দীপু রেডিও কার্যু চেং হন্দ্রা নেতু নন দুন টু নাং নেতুম কার্যু থুলং জি আজাই মেঘলাকে ইংলিশ আলোনা যায় মেঘ ইংলিশ আলোনা যায় মেঘলং পেন হানা মন্টানা গিলুন বিন শিয়ার অল অলং বলো বাংসালো নানাতুম আর্জুইক লং পো টাংতে আর্জুইক সেনা

আদুন টু নানাতম কার্ডুলং চিলকে হল অনস বল বা সলুন উইলিয়ামস ফিলিপস কিলো নানাতম আর্ডুয়েক লং পোতাংতে আর্ডুয়েক সেনা।

0: চাইটি লং সিটামে ইটুম হেম লং সিটামে ইনুত আর লসো সোমার ফানজং সি এডুকেটেড বনাইলো বলন্তে আসে মাদার আলাং ফ্যামিলি ফান সিটামে আলাং সোসাইটি ফান সিটামে এডুকেটেড কা বনাইলো আথেমা আলাং ইনুদা মাদার জং সি এডুকেটেড লো বলতে আসমার ফান্তামে ওয়েল এডুকেশন মানে প্রপার এডুকেশন পি থাকবো লাপেন কিদো কে থাক অট আন্ডোর সিটামে মেসেন পেন থান থাকবো লাপেন সোসাইটি লং সিটামে ইসি মেসেন কন্ট্রিবিউশন পিডন থাকবো লাপেন আকো উদামটুজি ইনোটার লসো জংসি ওয়েল এডুকেটেড লো পুলোতে আমি থাং নলেজ লাপেন কনফিডেন্স লাপেন স্কিল অ্যাওয়ারনেস লাপেন ওন রাইটস ফানসিতামে আমি থাং রাইটস ফানসিতামে যে ফাইট থাকবো লাপেন আমি থাং কেং লংসিটা চার্জ আপ থাকবো লাপেন লাইফ লংসিতে আমি কপি পিয়া সিচুয়েশন কে বাং মা হাজার সিচুয়েশন লো বাং এক্সিটা কিসুং কি মে পিঠে দুয়াজি লাসনসিতা মেসেন ডিসিশন এন থাকবো লাসি ইনুত সোয়ার লো বাংকে এডুকেটেড কে মানাং জি আকে নাং সদল লাপেন ইটুম কার্বি সোসাইটি লংসিতা কপা ফ্রাং দুঞ্জি ইসিয়াং থেকলো লাগে আর জংসি ইটুম আর লো সুমার ফান জংসি এডুকেটেড বনাইলো পুলন্তে লাসি লাসন স্কিম তা দুই গো নন বনাই গলো গভর্নমেন্ট আইহিন পেন
1: তাংতে মো পেনাং লিপুলো আর সো সোমারা তোমা ফান কি ঠিক পি হে হইয়া স্কিম তা দো উপু লাসি লাই হইয়া স্কিম মতে আর রন পেন সরকার হিন পেন কি ঠিক উপি পেয়ে দলো নাংলি থান বাছিনি জিম
0: দু আর সোমার ফান সেটা মে আসন আসনি স্কিমস গভর্নমেন্ট হিন পেন কি ঠিক দু নন মালম লংদাম লো পুলো দে সাপোজ মুখ্যমন্ত্রী নিজুত ময়না আসনি পুতলা তা ইসিল নন সন গভর্নমেন্ট স্কুল লং লো পুলো দে ক্লাস নাইন টেন তুমহান দা পিল লাপেন ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ লাপেন কলেজ লেভেল লং সিটা পিল নিজুত ময়না আসনি পিপসে নিজুত ময়না আসনি কি পি কিন্তু ও লাসিলা মানে কিছুমান ওসমার তুমি আহেম আন কিছু লংলে কিছুমান তুমি ফাইন্যান্সিয়ালি মানে মানে প্রবলেম দখগতি তো লাহাই তোমার যাতে এডুকেশন মানে কন্টিনিউয়াস করি উন কন্টিনিউ করি উন জি ফানসি লাহাই স্কিম কি ঠিক লো লাপেন লাসন থাক থাকছি দু ও লাং কেজিবিবি সিটা দু নীলি মেনা তা কেজিবিবি লং শিখলাম এগুলো কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় রেসিডেন্সিয়াল স্কুল স্কুল প্লাস বোর্ডিং সিস্টেম দু তা কিছু কিছু পেন চেংল কাদ কবে এটা ফ্রি শিকিপিল বোর্ডিং সিস্টেম দল গভর্নমেন্ট স্কুল লং তা লাগে দোলো হে মানে নীলি টুম লং তা দল ফ্রি টেক্সট বুকস ফ্রি ইউনিফর্ম পেন কিছু কিছু লাদে তা কালিলাম কেজিবিবি লং বাংকে স্টাইপেন সিস্টেম থাকলাম না স্টাইপেন সিস্টেম গেল পুলো মান্থলি ভালো ইসি তুম হান পিলা লাপেন আকো কেজিবিবি লং থানলাতে আসন সন দুই পিক দা কিছু কিজুন সিস্টেম তা দুই কিলো মাটি দি লাপেন আকো কাচারলি তা কেদো কে থাক লাপেন এমডিএম পিনে তা দুই কিলো মাটি এমডিএম কে গভর্নমেন্ট স্কুল তা দুই কিলো হ্যাঁ লাপেন কেজিবিবি লং কে ক্লাস তা সিক্স টু টুয়েলভ আনতো পিএন কম্পালসরি এডুকেশন সি পিক বম লা লতম কে পেন আসন আসন আকি মি দুই কো হেডি লতম হান অকল লাদাগ নি তুম কোয়ালিটি এডুকেশন লৈ পিক চটকালি লাপেন লাদা হলিস্টিক এডুকেশন তা পিল হলিস্টিক এডুকেশন পুলাম দে কসন কারাতি সোয়ারলো সমার্টম ননকে আমি থাং সেলফ ডিফেন্স পান লাহাই তে পিক নাং কং মাজি দি মেন মেন বাহিরা দাম দে কো পিনে জং সি ফই দেতলো পুলন দে আমি থাং মেন মেন কি কোনালো পুলিশ আর্মি তা মেন মেন কে লং লেদা তা হাই মানে আমি থাং ফান কাছে রাব জি ফান লাহায়া ট্রেনিং তা নিলি তুম পিব লাপেন আকো লাদে তা কালিলাং লাপেন মেন ভোকেশনাল এডুকেশন তা পি ভোকেশনাল এডুকেশন কে লাপুলো দা কিবু কে রয় লাপেন কে থাক কি ফির নীল টুমু সোমার কে জা রং থাক ঠেক অল পেন আকো এমব্রয়ডারি পিনে তা করি ঠেক অল প্লাস্টিক ব্যাগ পিনে বুপ হায় তা ঠেক আথেমা মাদু সোমার মাত কে ডাক পেন হায়ার সেকেন্ডারি চন পন প মানে মো ফিস তা জব লং এজি বাইপু ঠেক ঠে লাসি লাতুম ফান ইসি কে রেঙা ওয়ার সাই কি পিদুন জি ফানসি লাহাই স্কিল তা কে থান পন মানে মানে কি বেগ বুপ লাইফ লাপেন্সি আর্ন প চু প মানে মানে কি পিনি থাকবো কার্বি পিনি ট্রেডিশনেল লাহাই হরমকে ইলি কার্বি সোসাইটি লংকে আলি এটা দু ওলা ননমাতকে লাসি লাহাই তা নিলি তুম থানপন এগুলো লাপেন নিলি একাডেমিক সাইড বাং থানিক চম্প একাডেমিক সাইড বাং গেলা পুলো সোমার তুম নিলি পা মো হেড পেন কে থানা শুনছি ক্লাস সিক্স টু টুয়েলভ আর নিলি তুম লং সোমার ক্লাস টু এগুলো লাতুম ভান সিটার মে ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন সি পি বম ল লাসি নমাতকে রিজাল্ট সিটা মে লাস্ট থ্রি ইয়ার সিটা মে ও সোমার হেড আতে মানি লিটুম টিচার্স তুম সিটা মে একদম ওয়েল কোয়ালিফাইড টিচার সাইডে লাপেন সোয়ারলো সাইডে কে চার্লি টা সোয়ারলো আলো লাপেন কে থানা বাংলা সোয়ারলো সাইডে চার্লি দুন পামে আনুতিন সিটা মে প্যারেন্টস তুম সিটা আনিং আরং ও লাসি আনুতিন থাকি বি আনিং হাং ও ক্লাস টেন সিটা মে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট লাসন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লাসন সি নিল তুমি কে অং লাপেন আকো লাসো ফিডেট পেন কে তুম নন হায়ার সেকেন্ডারি সিটা দলো হায়ার সেকেন্ডারি টা পিনিং লো কে নিকান ফ্রি ব্যাক দলো কিপি লাসি লাতুম সিটা মে হান্ড্রেড পার্সেন্ট আর রিজাল্ট সি ওয়ান বম লাখ নিলি তুম নন মাতকে আহাই বাংকে গার্লস তুম সি অপরচুনিটি কে লং লোলা দাগ বাংকে গার্লস তুম আহাই ইসি আই স্কিম লোলা কে জিবিবি কে নীলি ঠেকদাম লং লাং লোক সো ডং হাফ ইন্টেরিয়র প্লেস মা লম হেদি হাল আহাই পেন তা স্কুল কা হেলুয়া জয়নি কিছু মানুষ মার্গে স্কুল পেন ড্রপ আউট ডেট লাসন তা দুদমাতি এভরি দেড় কিলোমিটার বা দুই

0: kilometer la son si school ge donang jia lam de sita latum ave hadak ami school sita ahang kya kom la ban high school ave la hai join e polatum most of the students ge halai area pens ke bangba la sila hai drop out some arpan si redam po first ke nili tum wrong wrong dam si kiri dam la students edi hala so hot ke hala si redam si some arpan ang pachar lilo hostel dolo hai opportunity ke long ke girls education is a scheme ke do join e lo la an wrong group some arpan lo nai thek do তারপরে নিলি থেক দাম লং নন দেন গাউন ডকমোকা আসন কে থ্রু কেজিবিবি ওসমার লোকে থেক দপিকলো সাকরি কেলং দা দপিকলো মাস্টার্স কে করি ডলো গ্রাজুয়েশন করি ডলো নিলি মেনা হোস্টেল ওসমার স্টা মেনন পিনি ইংলিশ মাস্টার্স করি পেন ইংলিশ টিচার মান মাংতা ডলো লাপেন আকো মানে কে ব্লক লেভেল গ্রাম সেবিকা মানে কে ডিফেন্স লং আর সুসমার তুম লহাই ক্লাম তো লহাই ডলো লাপেন বিনা আন সুমার কে কোয়ালিফাইড লো লাপেন লাপেন লাপ কাপড়ে কাপড়ে কি স্কিম দা দোলা যেনবা সমগ্র শিক্ষা তুমি সেটা মেন সমগ্র শিক্ষা চলি বম লা তুম ট্রু বেন সেটা মে কে জি বিবি টাইপ ফোর বলা তুমি হস্টেল কে বনাই দোল সেলফ ডিফেন্স ট্রেনিং হাই হইতা লা তুমি পিবম লাপেন মেন্সুয়াল হাইজিন লাহাই লাইফ স্কিল এডুকেশন সাইক্লেম বম লা তুমি হিনপেন লাপেন বেটি বাঁচাও বেটি পড়াও লতা ইসি ইন্ডিয়া গভর্নমেন্ট ইম্পর্টেন্ট নাই ইসিয়া স্কিম লতা লাসো ট্রুই পেন্সি ও সোমার সোয়ার লতুম আমি না কাচিরাই লাপেন কাচারলি চেলং লো ইন্ডিয়া গভর্নমেন্ট লা ইসি ইম্পর্টেন্ট নাই মানে ইসিয়া স্কিম লতা স্কলারশিপ সিটা আমি লাসন দো স্কলারশিপ পিনে সিটা আমি লাপেন ফাইন্যান্সিয়ালি কেরা আপলাহাই হ্যাঁ লাপেন ইসি কি কালাং লো আর লসো সোমার জং সি লো ঠেক লো এডুকেটেড লো পুলো দেখো পিক লো আর্লি চাইল্ড মেরিজ লাহাই তা আবে ইকপো নন মালমে কুপিলো মানিক দ্যাট ওসো মার দুম বিহেক হেক পেন তাই পেনান দু পাকক পাকাক লাহাই তা আর জুলং ও বা ঠেক লং আসি গভর্নমেন্ট লাসো স্কিম বনাই ইকলো মাতি দিন সমগ্র শিক্ষা কে সিক্স টু টুয়েলভ পিপস স্কুল লং বিকক লো সিক্স টু ফোরটিন কম্পালসরি এডুকেশন পুলে হেদি সমগ্র শিক্ষা নন কি বি কে সিক্স টু এইটিন আন হায়ার সেকেন্ডারি লেভেল তাই স্কুল লং দো কলো বুলন্তে লাসো স্টেজ কে আসা তিন এজ টি টিমা দিদি সমার তো আসাপ সঞ্চল ও ক্লাসে স্কুল লেভেল লং বিকল লো বলে আসাপ কন্ট্রোল মেচাত পোপ যেটা কলেজ লং তয় ফোন লো বলে তেলা তুমি পিলা কলেজ লং বাঙ্গে আসাপ সোল তুম আ ডিসিপ্লিন আবে বলে নিলি পুদাম আলি মানে আসাপ সে ফ্রিডম চ্যাট মাতি দি আনিং হাঙালিং পো লাসি আসাপ লাহাই তো ও ডিটি পেনান কে দো পিসো কে এন লাসি নন বাঙ্গে জং সি এডুকেটেড লো ডাক পেন হায়ার সেকেন্ডারি সন পামে পোলা তাই পিলা হালা ডাক বাঙ্গে লাতুম কলেজ কি দোন কে একদম কাবুজি টাঙারটা লো মাতি এবভ এইটিন পো মাতি দি লাতুম কসন সি ডিসিপ্লিন দো নাই মা বা কসন সি কি ঠেক নাই মা লাফান সি বা নি ফিউচার কো পিসি কে ইনকাম পো মা ফিউচার নে কো পিসি কে মান পো মা আই এম কো পিলো মা লাদাক সি লাতুম চি ডিসাইড পো সন কাবুজি দো পইসি স্টেজ কামাথা থেক আচা কং দো পো বিল্ড পো লাসি হালা সো আনলো পুলা তেলা তমন আসাপ কামাথা দন্তা ইতুম আকি জয় চাত দলো আর্লি চাইল্ড ম্যারেজ তাহলা সো আনকে আবিলো লাসন লো
1: তাংতে মো পেনাং লিপুলো আলো সো সোমারা তুমকে স্কুল ড্রপ আউট মাতে লো কাচারলি কাংকং কক লাপু সন্তা দুপিকপু লাসি স্কুল ড্রপ আউট কাপা বেদিয়া জিয়া ফান কুপি কি ক্লেম সিগে মে পোনাং লি থানামিক জিমা
0: স্কুল ড্রপ আউট কে মেইন কে স্কুল কি দুন কাহেলো মো পেন নিলি থানগে দি এনে কি এভরি ডের কিলোমিটার ওয়ান এন্ড হাফ কিলোমিটার বা টু কিলোমিটার স্পেন্ড ইস স্কুল দো নাই প্লাতা কিছুমান এরিয়া গেল হাই স্কুল তা আবেলা লাপেন কিছুমান কে তাংকা মাহা কি দূরে লাপেন এদন হেমজং সে আরলসো সোমারা কে থে দলো পুলন্তে আকলেংসি আরলসো সো পুলতে নাংবং চে লাংথা আপাই পোকে কাম ক্লেম দা পল জয়নি তা এডুকেশন কন্টিনিউ করি লংলে আহে তা দো দি হেমা কাম জয়নি পেন ফাইন্যান্সিয়াল প্রবলেম জয়নি আহে পতা ড্রপ আউট তা দোকক দিলা সিলা ড্রপ আউট কাপা বেডেট জিপাঙ্গে ইসি স্কুলটা অ্যাট্রাকটিভ বনাই নাং পালাতে ইসি রিজন লাপেন নমালম কে লাহাই কাং চির কালাং ই বেদাত নাই পুসি এম ডি এম পিনে ব্যবস্থা রাখলাম লো মাতি কিছু মাতে মা আহ হেম পি চয় কাবি জয়নি বা বুকস কাবি জয়নি বা ফি টুন এ জয়নি লাহাই তা স্কুল কি দুন দি ডকক দিতিল ড্রপ আউট ডকক দিতিল লাসি নন বাঙ্কি স্কুল লং তা প্রি ইউনিফর্ম দি লাপেন এম ডি এম লাহাই ব্যবস্থা রাখলাম লো যাতে স্কুল কি দুন দি আর বাং কাবি দেয় জিয়ে ফান লাংডাম লো পুলো তে নীল তুম নিলে চিনি তেং দে এস পার ডাইস সার্ভে হেদি পিনসো আরলো নন কে ইটুম কার্বিও সোমার তুম সিট আমি হাকু সন বা আউট অফ স্কুল কে কি দু কমলো নন কে স্কুল প্ল্যাটফর্ম লং সিদো এডলো পুলাসো সার্ভে আতেং লো পুলন্তে মানে পিনসো কোয়ান মা স্কুল লং কা এনরোল আরলো সো সোমার সিদা লা আন এনরোল লো মানে নন কে স্কুল বাহিরা ও সোমার তুম রং রূপ লং কি জুই রক আবেল সি নিলি চিনি দা লা অ্যাকর্ডিং টু এস পার ডাইস সার্ভে আসি ড্রপ আউট কাপা বেজি বলতে লাহাই ল ইতুম লা তোমার এনকারেজ তুম নাম পো সোসাইটি পেন সিটা মে ইতুম প্যারেন্টস তুম সিটা মে ওসমার ফান পমবেন পুলো ওসম মাদার তুম সিটা মে এডুকেটেড লো পুলোতে আসমার ফান লুগাচার লি ফান এনকারেজমেন্ট পি থেক পো সোসাইটি ফান সিটা মে মেসেন পো কোনন বাঙ্গে লাতে স্কিম দো থলো এডুকেশন ফর অল সিক্স টু ফোরটিন ইয়ার্স ওসমার ফান আনু তিনটা স্কুল লং সিদ্ধ এট নাম পো লাকে গভর্নমেন্ট আর রুলস ল গভর্নমেন্ট গেল আনলো কাপাং টু থাউজেন্ড নাইনটিন আর টি ইয়া তেং পুলোতে রাইট টু এডুকেশন আ তেং পুলোতে

0: madu sumar ja 6 to 14 years sumar school long si do etnang po lapen ti mani manau sumar jung si rong jui rok rong do nang kok ba hema kama join in school do long le that apai po jung si kama kiklem ka pa compel pula de aso against the law panchi rap on man dam si kespi de pula sona lam ta dul he ta la angi li dam dil he ta la isi bang rules ka bonai lo ta lo school to attraction nang po neat and clean nang po kai ta isi a discipline pen do nang po la ansi sumar ta attraction do ila so school of han la pena ko promotion pusi kang chir kalang itta ka pave de phan mdm free textbooks do lo free uniform do lo la sinon bang ke ki dukke la go sumar pinsu sumar tum phen sita la sona school do lo non son subhas chandra avashya vidyalay po arjilong iklo ke di la ki buka janda do lo la pena po dalamara sita dolo la sila son long sita me approach dam ignang po kgbb buke arlo su sumar phanlo mati ne non son all karbiang long mani is karbiang long son pasta kgbb do la pen boys school sita dolo netaji bukajan khotkhoti long and me approach dam ignang po la pen isido ke dalamara me o la high school ekdam tuning ta netaji ason long ta 100% first division la to me o la si namalam ke itumat hanang ne je private school si kemi ba private school hinu puleni lipudam gali hamad itum society long e private school ban ekdam influence pigmatic charli lane di ta government school la non choru nai non anutin phana bang ted qualified ponai lo ted qualified ponai pensi school long ted teacher pila government school me pick pick lo la si government school ki dunjie phanta osomar phan parents tumche encourage nai nilipudam de je private school ke hinu pophan gali ta kismat me private school oi dunun edat tinisu piki la santa absus do e dhoga tum hedi ta private school de le chemically government school ta melo government school well qualified teacher sai de lo la si hem bang do de der nang po school toi tu nang po arlosu somarlo pulonte kgb bista toi tu nang po jong si alon financially problem do pulonte pinso somar tu manse me neta ji long se ta me toi tu nang po okay mission opportunity lo il tum khai pha society pha government scheme is a mission scheme mo khala la hai ke inut loka char lo so pula the knowledge do po confidence do po confidence gain po knowledge gain po la pen ami thanga rights mo khachi chini po la pen ami thanga rights pan chi fight thek po la pen koloma ke me ka heno hajata situations ta me alang decide thek po decision and thek po la pen ami thanga ke ang lo charge up thek po নীলি পুপে যে লো চারলি লো সমার লো পুলতে থেকটি দেজি আবিদি আবেদেজি পুলা সলাম পুপে আবিদিকে ডোজি লাতম তা মুঠে হালা লো থেকটি তুমি কাপড় হিবাং থেকটি দেট আমি এক বাং চিনে দেট কিছুমান অপরচুনিটি গভর্নমেন্টে হিন বেন কিপি নয় বা কিছুমান যেহেতু কিপিপি এডুকেশন নাথক সুবিধা পিছিটা লাতমাং লং দেটে পো আপেন দু হে লাদেট কালিলা আমি একটা পড়ি দেখতে দেখবো লাগে অবভিয়াসলি পড়ি দেখতে ল সোসাইটি লং সে আমি ইসিয়ে আঁকা তোড়া আছে তা দোকপ লোকে ঠেকঠে তুমলো পুলন্তে লাসে মাদুতা লোক চারলে কে নাং সৎ আর সমাজে তামে পিনশো সমার সে তামে কে ঠেক নাই কে দরকার সৎ লাসে স্পেশালি আর সমার প্যারেন্টস তুমি তামে চি জোর চেত নাই লাসে ইনুট ওয়েল এডুকেটেড পাইলো পুলন্তে আসমার ফান লো যে থান থেকব মেসেন আতো আর কেপা দাম ফান জাপন থেকব লাসন লো লাসে হেমলং সে তামে লাসন এনভায়রনমেন্ট ক্রিয়েট নাই যে মেসেন এনভায়রনমেন্ট কোসন পেন্সি লো কে থান আভেলু এডুকেশন আভেলু যে থান থেক নাই উসমার ফান সিতা কলেজ সমার লো পড়ি দা মেদা লাসন তো চট কেলা তুমতা আনিং হাঙ্গে এলা তোমা আনিং পালু চক মানে কমানে কে ডক্টর ইঞ্জিনিয়ার তো কমানে কে এস এস অফিসার তো হ বা কমানে কে লাসন আলাম মানে থান থেক নাই মানে আ ভ্যালু থান থেক নাই যে লো কা পড়ি আ জয়নে সি পিনিলা তুমলা আন মানে অফিসার সিতা নাঙ্কে মান লল আন নাঙ্কে থেক ল লাহাই আলাম বাং আ পি আপোতা সমার ফান পাকিং সেট পেন থান থেক শেয়ার নাঙ্গি
1: তংতে উসমারা তুমা ফান লো কচারলি কপচিং থোর জিলা পেন আনিঙ্গা পাহাং জি ফান কপিলো কে ক্লেম নং ফোকে
0: উসমারা ফান লো পচারলি পচিং থোর জি আনিং পাহাং জি পুলন দে কো সনিক ল ইতুম উসমার তো ফান আরজুনা লাং কপিসিয়া লাং কচারলি গাং টুং ল নন কে লাসনা দিন পিনাক ল জে ইতুম ইনিং কে হাঙ্গা তেং ল উসমার তো ফান ডক্টর ইঞ্জিনিয়ার লাসন কা বনাই গাল উসমার তো কপি মা আনিং কে হাং কচারলি জি স্ট্রিম দো আর্টস স্ট্রিম দো সাইন্স স্ট্রিম দো কমার্স দো মানে মানে কি ডক্টর সে আনিং কে হ্যাং মানে কি ডক্টর আনিং হ্যাং হে মানে কি নাকি এস এস অফিসার সে আনিং কে হ্যাং সিভিল সার্ভিস সে আনিং কে হ্যাং লাহাই লাম দো দো মাতি বা মানে কি টিচার নার্স লাসন সে আনিং কে হ্যাং দো লাসি লাহাই তাই তুম ওসমার উপর সে ডিপেন্ড করি যে মানে ওসমার ফান আর্জুন এই নাং কো পিল পাইপো বা ওসমার তুম নাং তুম কাচারলি নাং নিং কে হ্যাং ইতুম ইনিং কে হ্যাং আতেং বে ইতুম থপিউন ইলাতম ফান লাপান এধক তুমাং কে আনিং কে হ্যাং পুসিতা মে এধক প্যারেন্টস তুম দো লাগে রং আলাম সিনি লি থান্দাম লহে রং জো কাম পা ক্লেম পো কাম এ ক্লেম জয়নি আলাং তুম এডুকেশন কন্টিনিউন এ দ্যাট দি হেমা কাম পা ক্লেম রং bang hem bidun kok bang hem ki bidun lihinu ple pudam kali he apinu apunu aong ani hem le bidun de pak

0: আস্তে এডক সমার তুম দো মানে বাংহেম দো দুন পুপ এডুকেশন তা মানে এন পামে মেডে দেটি চার্লি পামে মেডে সে না হকলে দোষিত নীলি পুদামি পু বাঙে বাংহেম দু পলে হেনু পলে পুদামলি না হকলে দোষিত আমি কচার্লি ক্রং বাঙ্গে ইলি মে নাচি ঠিক নেই লাপেন প্যারেন্টস তুমসিত আমি ও সমার ফান্দা এডুকেশন আভেলু থান পামে নাংজি থান পামে লো দিলা তুম তা বুঝিজি লাপেন এডুকেটেড লো দিলা সে মো পিউর ঠেকে দো দুন তা ইসিয়া কে রেং মেডো জি মানে লাসন আলাম থে দৈক জ নো এডুকেশন নো লাইফ লাসন আলাম দাসে মানে এডুকেশন আবে তে ইতম মানে লাইফটা আবেলো বা লাসন আলাম আসন লাম থে ইসি দ আসি এডুকেশন নন দিন লং কে কেনাং সত স্পেশালি আরলো সুসু মারফা আরলো সুসু মারফা না কেনাং সত কে কসন ল লালো জে ইতম আরনিসি কে আরলো সুসু মারটম ল পুলতে পিনান সুপো দজি আহেম জি দুনজি মাদুলে দুনেত ই পুসিতা দরকার ল লাপেন নন মালম কে ডাইভোর্স পিনে তা দো কাচিকা কাচিটি তা দো তে যেতিয়া অসমার তো আপেনান পেনজং সি আসো আরলো সু সু পিতিয়া চেকা প লাসহত কুপিল এক্লাম পকে পিল গ মান পকে অসমার কাস্টডি কে স্পেশালি বেসি কে কে কমাতম লং আপাই তুম লং সি বাং বাং লাসু সু পিজং সি নং ওয়েল কোয়ালিফাইড কালিতে আসো কোসন জি কে চেলাং প কুপি কে ক্লেম সি কে পাচু প লাহাই আলাম দো লাসি তুম আরলো সু পিমার তুম কে কাইটা ওয়েল কোয়ালিফাইড নাং জি লাল নীলি পোল আছে অলম কাইতা নীলি ফানাং থান বেড়াটি আরলো সপি মার পোলাতে কাইতা ওয়েল কোয়ালিফাইড নাই পিনসো সোমার টুঙে বাং বাহেরা ইতুম কার্বিয়া ট্রেডিশনস গুলা পিনাক মাতি দিয়া ফ্রাং পেন্তা পিনসো সোমার টুঙে দরবার আসো আরলো সো সোমার টুমে হেম কামি ক্লেম ফুলে কাঙ্ঠি দি হেম কার কক লাহাই সিস্টেম তা নন বাঙ্গে কালহাই কালিল চিকিরলা অলো নন বাঙ্গে লাসো সিস্টেম আবিলো আরলো সো পিনসো দা এডুকেশন ফর অল পুনাং লিলু পেন পেন কে মানে ইকুয়াল এডুকেশন সি লং লো বুসি নীলি মাথালো লাপেন আপি আপো সিতামে ওসমার ফান সিতামে চিথান পামি নাং প এডুকেশন আভেলু পিথেক নাং প লান্সি ওসমার দা এনকারেজমেন্ট লং প লাসি ওসমার তুম সিতামে চার্লি থেক প পামনি লিপুলো মা দিদি তাঙ্কা মাহাতা আর্ন দুন থেক প জংসি ওয়েল কোয়ালিফাইড লো পতে জব চকলে মন থেক প গভর্নমেন্ট লং দি লাপেন আমি থাঙ্গা কিং চার জব থেক প বুকে লালো মাদু ওয়েল কোয়ালিফাইড তো বুলতে যে অকল জব কে লং জিলা ফান্ডেড কালি বিজনেস দা ক্লেম অনল আমি থাঙ্গা কিং চার জব জি ফান গভর্নমেন্ট লং মাদু দা সাকুরি কে লং এজি পু ফান কে কালি সেটা মানে বিজনেস তা চকলাম পামনিলি নাকি থানা সন যে কেজিবি লঙ্কে পিলা জারং কিবু তা থান ল এমব্রয়ডারি তা থান ল পিনি পেক কে থাকা থান ল জাম্বরং তা থান ল লাহাই পেন্সিটা মোলাতুম আমি থাঙ্গা লাইফ লং মানে মেশেন কেরেং মেকে দোজি ফানসি লাহাই বিজনেস পিনে তা লাতুম স্টার্ট থেক পলাহাই পেন ল পলতে জব কে বাংকো আনসি লং ডুন পমা দিলি তুমি জব কে আনো তিন মাত কে এলে সম্ভব কালি পসিবল কালি জব কে লং বাংকে লাসি লাহাই মেথাঙা লাইফ মানে কোসন সি মেসেন পেন মেসেন অফ ওয়েপেন তুম চাপাং রেং ঠেক জি মালা তাই ইসি স্কিল নিল তুমি স্কুল লং পিপন পন লাল লাসি নমালম কে মাদুটা ইলি তুম আরজুলং বম নিউজ মিডিয়া দি ফেসবুক পুনয় নিউজ পুনয় তুম আরজুলং বম ল আরলো সু সমার্ট মা সিকিউরিটি বাং দরকার পি মোস্ট ইম্পর্টেন্ট ল পিপল নমালম ইটুম গে রং রূপ মালম থেগাম লং ল স্কুল কাবিয়া জয়নে ল নে গোপিল ফ্রাংসন সুমিলা রং হাং পি তাতুম তা লাস জয়নে সিকি ফোন আং লগে দি আদুংরা স্কুল কাবিয়া জয়নে নগাঁও ডিস্ট্রিক্ট লং অসনসি বাঙা খায় হেম বি দাম পেনসি লাসনা ঘটনা কি ফোন আং ল লাসি ইলি তুম কার বিচার ল তুম সিতা আমি এডুকেটেড কে মান নাং জি সিতা ইতুম কার বিয়া খাইতে দৈক ও মাতি আদনান দি ইলি তুমা খাই হিয়ান আহেম সি মানে উন আন কিচি বিদাম নাং জি লাপেন খাই হিয়ান লোপলতে মাদু দা কাছেং হন্দো আসাব কে লাসি লাহাই উন আন কি ইতুম বাং হেম কি বিদুন বাঙা খাই হেম কি বিদুন পুসিতা এভয়েড নাং জি ইতুম লাহাই বাংকে লাসি এমে থাং লং কাছি বি ফানসে বর ই নাই আপাই পো কেং রি লং সি চি বি নাই লাপেন ইতুম প্যারেন্টস রূপলো দে কাইটা স্যাক্রিফাইসেস কি দরকার পেকল স্যাক্রিফাইস দি ইতুম হাজিরা ক্লেম চট বা যাটা কামলা ক্লেম চট সিতা মে ইতুম কাপা চার্লি ফানকে বর ই নাং পো পিপল আপাই পোদা থাং তা ওয়ে তা আসুমার ফান কাচার্লি ফান বর ই এ পোলো দে মো নেক্সট জেনারেশন সিতা লাসন থত আকি দুঃখ সি দোপো নন আপায় পো দুঃখব কাম কে ক্লেম চংডা চতলো পেলে পাচার লিচত সেটা মো ইসিয়া জেনারেশন কে লাতম কে থেক দুন পো রে দুন পো পিরথে আ মেক দু দুন পো পিরথে আতেং লং সুলি দুন থেক পো হাজাত তা ফো দুন পো পিরথে নন কপি মা সুলি বম লাস আলং দু দুন থেক পো
1: তাংতে নাং লিহিন পেন সোয়ার লো তুমা ফান পিনি কি থাং কাং তুং দু থলাং
0: নীলিলা সোয়ার লো এডুকেশন আই হিন বা সোয়ার লো কাচার্লি আই হিন নীলি ইসি মেসেজ আসন পিং টুং কে লাপুল মাদু সোয়ার লো সিত আমি ইতুম লো কাচার্লি কে কেনাং সত লাসি আলা পেনাকো অসমার তুম লো কাচার্লি কেনাং সত পলতে ইতুম প্যারেন্টস তুম তাই তুম লা আনলো কি জোর দু নাই লা আনলো ইনিশিয়েটিভ কে এনাং জি লাসি ইতুম প্যারেন্টস আতুম অসমার তুম জংসি এডুকেটেড লো পলতে তুম লা আনসি তুম সোসাইটি টা মেসেন পলাসি তুম এক্লাম নাই কে প্যারেন্টস টিচার্স সোসাইটি তুম দায়িত্ব কে লালো কোসন সি লাহাই অসমার ফান ইতুম এডুকেশন কি পিজিমা লাস দায়িত্ব বা ইতুমা লং দু ও

লাকে আকাশবাণী ডিফু রেডিও কার্ডিও চেহান্দ্রার দেম নন স্টুডিও ঘুরি পরফাইন আরকেবরা মিনিট পিকের ফপ্লেং জি ডক লগ পরফাইন আরকেবরা মিনিট পিকের ফপ্লেং দাং দে দিল্লি পেঙ্গ পিছিতা সমাচার সন্ধ্যা হিন্দিয়া লাম্পেন বিরতা নাতুম আর রেগলং প আদম থু প্রফাইস রেকেপ্লেং দাং দে দিল্লি পেঙ্গ পিছিতা নিউজ এট নাইন বিরতা নাতুম আর রেগলং প

0: লাগে আকাশবাণী দিফু যাই মেকি ওয়াং বোম লাগে এফ এম বেন লংপেন মেগা হার্ট ফারুই সিরা তক বড় সুর কেবলপেন নিউজ অন এফ লংপেন তাই মেনাং লেতুম আর জু নং ইউজি রেডিও কার্জু চিং হনরাতু নন দুন টু নং তুম কার্জু নং যে যাই মেক লাগে তিরি মাকায়া যাই মেক মাতে কায়ালামো অবথাক লাসি নং লেতুম কার্জু নং যে লাগে থং নং বি আচিথে কায়ালামো অবুথাক কারেং নং ফার পিপেন লামজোকে থানাং নতুম আর্জুইক লং পোতাংতে আর্জুইক সেনাং
1: থং নক বে কার বিয়াং বং কাং তাং নাই লাপেন কাচি থাং নাই আনক বে কে থং নক বে হেনলো বন্তা নন ওবে কিমিয়াতুম থং নক বে আকাই আলামো কাচিনি আবাং ইং আর ও থং নক বে আফান আসার পি সারবুরা আতুম আমেন কি ইর কে থং তেরন পু হেনলো বন্তা কার বিয়াং বং ইনুত আনক বে পু চেথাং দেট আফিত আন কে থং তেরন আফান থং নক বে পুসি চেথান রংলো আলাংলি আসার বুড়া আমেন কে অন তেরন লাপেন আসার পি আমেন কে কারিক ক্রোপি থং আসার বুড়া অন তেরন তা হালাসো আহুত কার্বিয়াং বং ইনুত আনক বে থং কে আউসো আকো পেন তা বাং কাপ্রেক আউসোমার আসন কালি আলাংলি কে প্রেক জ্যাক লাকে আউসো আকো আহুত পেনতা হাম্বি ফলং বাথু থেক পেক লাপেন বাথালিতা আপ থেক পেক আর নিশি জানতা রিচো আবাং আচাকরি চাকর আতুম আফান কার্বিয়া রং পেন হা জানতা পুরান কাচি লেংজি আফান পুরা তোভার কেপান কেসয় আহুকুম পিলো আচাকরি চাকর আতুমতা রিচো আহুকুমা তেং পেন কার্বি লাপেন চোমাঙারাত আতুম আফান তোভার পাপান পাশয় তৈল তোভার কেপান কেসয় আকাম ক্লেম টাং এটলোতে কিজুত আহুত জানতা রিচো আচাকরি চাকর আতুম কাইতা মুনিত কালাখা দোদো লাসো কালাখা আহুতলোতে ইলি কার্বি আফানকে নোকেকসো পেন আতেহাং আলং কাইকেতা পাংথক দপ দপ সি ইনুত বাহিনী বাঙ্গে থম্পু কালাখাখা লাসন সি ইলি কার্বি আতুমকে কাই আর নিতা সাই ক্লেম দুলোতে আরেং আহু সোনাংলো বন্তা কিসুংকে বয় আজয়নে লাপেন রিচো আহুকুম বাতে প্যাক উন এ আজক আরেং লে সোদাক সিতা ক্লেম দুন্নাং ককলো লাসো অপর আহুত ইলি কার্বি আং বংতা ইন্দুত আনক বে আমহাং নাং থেকলো বাংসো আনক বে আমেন হেনলো থং নক বে লাসো আহুত থংকে আর তা নিঙ্কান ক্রেফলি আনবেদলাং থং তা লাসো আর নি আফি আফু আলং হুকুম চোহাংসি রং আসর আলং তোয়ার কাপাং থাই দুন জুইল লাসো আর নি তা সাই কাং তন আহুত কায় আসন রিচো আচাকরি চাকর আতুমকে মুনিত আফাই লাখা লিল লাসো কালাখা কেচেং আহুত থং আবাং থুরফ্লুৎসি পিনি কে নিতুম কার্বি আতুমসি মুনিত আফাই লাখা জি পু পুথিবল রিচো আচাকরি চাকর আতুম মুনিত কালাখা আসনসি থং তা আরি চোকাং অদংসি চোমাং আতুম আফান উই আর লে সো সান পুসি লাখালো লাপেন কাপা জুৎসি আফানকে চোকাং পেন চোমাঙাতে হাং পাংথক ডাকলো আনকে রিচো আচাকরি চাকর আতুম আনকে কাফেরে কাত লাবলো কাফেরে কে কাত পেন হেম চেলে রক আফি কার্বি আখায়তা ইনুত আনক বে ক্লাং টাংলো পু আলাম জানতা রিচো আফান চাকরি চাকর আতুম থান পাচিনি দামলো কার্বি আং বং পেন ইনুত আনক বে কে ক্লাং আলাম জানতা রিচো তা আনকে মাথা সুংক্রুংলো কার্বি আখায় আলং ইনুত আনক বে কে ক্লাং আলাম জানতা রিচো আবাং আর্জুলং সি আর্নিসি থং আফান জানতা পুর আন ফালো রিচো আহুকুম কেলং পেন থং তা জানতাপুর আন পালে দামলো থং জানতাপুর কেলে পেন রিচো আবাং থং আফান কাংতাং কাংসাক আসাদ কেলাং জি আফান পুরা আচাকরি চাকর আতুম আফান হুকুম পিসি আসন আসন আসাদ পালাংলো আসাদ কেলাং দোয়ান তা থং উন লাপলো লাসন সি রিচো বাং থং গে ইনুদ আনক বেপু আং থেক চিনি সি থং আফান জান্তা পুর আর রন আপিন পো আর পু প্যাক দেলো লাসো আর নি প্যান গে থং নক বে জান্তা রিচো আর রন আপিন পো নংচে মানলো থং জান্তাপুর রন আপিন পো কেমান আর নি প্যান গে কার্বি প্যান চোমাঙাং বং রন থামা আবে দ্যাট আসনলো লাসো আর নি প্যান গে কার্বি লপেন চোমাং আতুম চোখলেম চোদাম রেংদক রেং নি প্যান দোলংলো থং নক বে আকাই আহুত হংক্রাম লাপেন দংকামুকাম আদুং ঘিলানি আংলং আলং পারক আরি চোদো লাসো আপারক আরি চোতা ইনুত আনক বে হা লাসো আপর আহুত লাসো আপারক আরি চো কার্বি লাপেন চোমাং আতুম বেপার কেক্লেম আলং কাই তা কাচে নেক কাহলো দুন আহুত পেন আহুতকে আপ্রানান্তা আরমুদ দুন দেত তিতি লাবাং সো আলাম জান্তারি চোতা আর জুলং লো লাসন সি আর্নি সি থং আফান রিচো আবাং হুকুম পিসি বাংসো আপারক নক বে আফান পাথি দাম তৈলো লাসো আপারক রিচো গে হংক্রাম আদুং চেকসো আংলং আলং চেকসুদো আফাং আংলুম সি কায়তা আমেকে জাং জাং লাসো আলাম থং আবাং চিনি পামে থং কে ইনুত নক বে চটকালি আলাং লিকে ফুজু কার্লে আসন তা চেপারজান থেক লাপেন এলং আদিম পেন আলং গাপ্রেক আদিম কেচন কাংজার কাপাহেলো থেক আবাংফু লাসি পারক রিচো আমে কেজাং আহুত থং আবাং ফুজু কার্লে আসন চেপারজান সি জয় জয় পেন চেক সুদো আফাং

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: লাকে আকাশবাণী দিফু রেডিও কার্যু চিং হন্দরা তুম নন থু না তুম কার্যু রংজি লাকে কার্বি লুন বারে মজায় ম্যাক কার্বি লুন বারে লুন বানা যায় ম্যাক লংপেনা প্রাংসি না তুম কার্যু রংজি লাকে শুভরা মিংহি কিলুন বঙ্গই মিল তাম্পে বলো বাংসা লুন আংলে তুম আর্যুয়েক লংপ তাংতে আর্যুয়েক সিনাং

কার্বি লুন বানা জামে লং পেনা দুন ঠু নাং তুম কার্জু লং জি লাকে রুজুনি তিমুং পিকে লুন দাম তাং আর্নি আচার নাম আনকে প্রবাং সালু নাং তুম আর্জুয়েক লং পো

কার্বি লুন বানা যায় মেঘলং পেনা দুন্থু না তুম কার্জু রংজি লাকে গুনিরাম রং হাং কিলুন এ হা চা হা পুলো মাংসা দু নাংলে তুম আর্জু ইগলং পো তাংতে আর্জু ইকছে না।

lapona por nang le tum karbi lun ban kero da jai meg long pen ason son na lun nang le tum arjig long tang lo la ke akas pani dipu radio karju ching hon ra da tu pini akas pani dipu pen kero ke parju sai ke pini la pan se kang ton phone lo pini control room along sai ke klema bang phula ke engineering on duty la ke beren timu la ben duty officer la ke niyomit obp রেডিও কার্যচিং হন্দরা তুম অপর চক টাংলো পেনাবলে অপর টেংমেন চিত্রং ঠুইগ্লো নাং দুমে থাকমে কার্ডম জয় হিন্দ।